0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, বিশে জ্যৈষ্ঠ, ষোলই জিলহজ, তেসরা জুন। বাংলাদেশ বেতার খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ, গতকাল সাক্ষী দিলেন মামলার বাদী সহ 16 জন। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বিভিন্ন আইনি সংস্কার, সীমান্ত সুরক্ষা ও দেশে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাসব্যাপী কর্মসূচি ঘোষণা। ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতালগুলোর প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। চলমান প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং আজ ভারতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। গতকাল জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সাফল্য বাংলাদেশের জন্য একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়, বরং একটি বহুপাক্ষিক কূটনীতি, শান্তি উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। উল্লেখ্য, এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং বহুপাক্ষিক ও অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংযোগ, সংলাপ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। গতরাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনার দায়ে করা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আজ দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গতকাল প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়। ট্রাইব্যুনালে মামলার চার্জশিটভুক্ত 18 সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষ্য দেন। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
2: মঙ্গলবার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিনের আদালতে মামলার বাদী ও শিশু রামিসা আক্তারের বাবা আব্দুল হান্নান মোল্লার জবানবন্দির মাধ্যমে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এরপর ভিকটিমের মা পারভিন আক্তার, প্রতিবেশী জাকিরুল ইসলাম রাজু, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা উপ পরিদর্শক, ময়নাতদন্ত প্রস্তুত করা কর্মকর্তা, আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও তদন্ত কর্মকর্তা, পুলিশের এসআই সহ অন্যান্য সাক্ষী পর্যায়ক্রমে আদালতে জবানবন্দি দেন। এই সময়ে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কলিমুল্লাহ তাদের জেরা করেন। রাষ্ট্রপক্ষের বিশেষ প্রসিকিউটর আজিজুর রহমান দুলু বলেন, এ মামলা প্রমাণের অকাঠ্য প্রমাণ রয়েছে তাদের হাতে।
3: আজকে যে সাক্ষীটা হলো তার মধ্যে 9 জন হলো পাবলিক সাক্ষী, 5 জন হলো পুলিশ সাক্ষী, আর সেখানে 2 জন হলো, একজন হলো ডাক্তার যিনি পোস্টমর্টম করেছেন এবং ফরেন্সিক রিপোর্ট যিনি করেছেন, আর একটা হলো যে যার সামনে দিনেশের সামনে সে স্বীকারোক্তিমূলক দোষ স্বীকার করেছে, জবানবন্দি দিয়েছিল ওই ম্যাজিস্ট্রেট সাহেব, ওনারা এই সাক্ষী দিয়েছেন। তা আজকে 16 জন আসামি উপস্থিত হয়েছে, তাদেরকে সবাই সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং তাদেরকে জেরা করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ আজকে তারা সাক্ষী দিবে না, আজকে তাদের সাক্ষী তারা সমাপ্তি চেয়েছে আদালতের কাছে। আদালত তাদের প্রসিকিউশনের বক্তব্য মতে আজকে সাক্ষী গ্রহণ বিষয়টা সমাপ্ত করলেন এবং আর সাক্ষী দেওয়া হবে না।
2: আর রামিসার বাবা সন্তান হত্যার ন্যায় বিচার চেয়ে নতুন আইন করার দাবি জানান।
4: বাংলাদেশে আর কোন বাবা মার বুক যেন এরকম নির্মম ভাবে খালি না, কোন বাবা মার বুক যেন এইভাবে ভেঙে না যায়, কোন বাবা মা যেন আমার মতো যে বাকপুটে এসে দাঁড়ান দেয় এসে দাঁড়াতে না। আমি বাংলাদেশের সরকার বিরোধী দল উভয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করবো, আপনারা সংসদে এমন একটা আইন পাস করুন যেটা যারা স্বীকারোক্তি দিবে, স্বীকারোক্তি দেওয়ার সাথে তার 1 মাসের ভিতরে সেই রায় এবং সেটা কার্যকারিতা হবে।
2: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় বাজেটের মূল দর্শন হচ্ছে অর্থনীতির গণতন্ত্রীকরণ এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল ধারায় নিয়ে আসা। তিনি গতকাল রাজধানীতে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট 2026-27 প্রত্যাশা ও বাস্তবায়তা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত 2টি সরকারে রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আসন্ন বাজেটে দরিদ্র, নিম্ন আয়ের জনগোষ্ঠী এবং গৃহিণীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করা হবে এবং এই প্রক্রিয়ায় কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকার ইউনিভার্সাল ও প্রাইমারি হেলথ কেয়ার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সরকার বিভিন্ন জাতীয় আইনের আধুনিকীকরণ, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং অভ্যন্তরীণ অপরাধমূলক কর্মকাণ্ড দমনে অভিযান জোরদারে একাধিক কৌশলগত উদ্যোগ নিয়েছে। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 1967 সালের পুরনো জুয়া আইনটি প্রতিস্থাপনের জন্য একটি নতুন আইনের খসড়া তৈরি হচ্ছে এবং আসন্ন সংসদ অধিবেশনে তা পেশ করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিশেষভাবে অনলাইন জুয়া, বাজি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থ পাচার রোধে এই আইনটি করা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা প্রশ্নে সালাউদ্দিন আহমেদ বলেন, যে কোনো অবৈধ পুশ ইন বা পুশ ব্যাকের ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
5: বর্ডারে আমাদের বিজিবি অ্যালার্ট আছে, আমরা যে কোন রকমের ইললিগেল পুশ ইন বা পুশ ব্যাক এগুলার বিপক্ষে। কিন্তু যদি বাংলাদেশের কোন সিটিজেন কোন কারণে হোক, যদি সেই দেশে যে থাকে তাদের যদি ন্যাশনাল আইডি আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন করা হয়, আমরা এটাকে বলি যে ন্যাশনাল আইডি ভেরিফিকেশন, করে যদি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সেরকম কোন তালিকা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করে তারা সেটা আইনানুগভাবে রিপেট্রিয়েশন প্রসেসটা ফলো করবে, সেরকম কোন বিষয় আমাদের কাছে এখনো পর্যন্ত পেন্ডিং নাই। যদি অতীতে পেন্ডিং থাকে সেটা অবশ্যই সেভাবে লিগেলি অ্যাড্রেস করা হবে।
0: স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসের প্রতি শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, বিশেষ করে জঙ্গল সেলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা নির্মূলে প্রচেষ্টা চলমান রয়েছে। তিনি আরো বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ বৃদ্ধি, ঘনবসতি ও মাদকের বিস্তারের মতো দীর্ঘদিনের সমস্যাগুলো মোকাবেলায় সরকার বিশেষ নজর দিচ্ছে। বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার খরচ কমাতে বিভিন্ন পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ চিকিৎসা ও গাইডলাইন বিষয়ক এক সভা শেষে সাংবাদিকদের একথা জানান। মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের বিভিন্ন পরীক্ষার খরচে 80% পর্যন্ত ছাড় দিতে হবে, পাশাপাশি চিকিৎসকদের ফি মকুফ ও অন্যান্য সহায়তার বিষয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির মোকাবেলায় জনসচেতনতামূলক 3 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী শনিবার থেকে স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সহায়তায় দেশব্যাপী জনসচেতনতামূলক এই কর্মসূচি শুরু হবে।
6: পরিচ্ছন্নতা অভিযান, ডিচ, মজা পুকুর, ক্যানেল, গাড়ির গ্যারেজের দুয়ের টিপার ভিতরে পানি রেখে এগুলি বাড়ির স্বাদ আমরা ম্যান্ডেটরি করব। মোবাইল কোড দিয়ে প্রত্যেকটা সন্দেহজনক বাড়িতে যেগুলির স্বাদে টপ আছে এগুলিকে চেক করার জন্য, যদি না দেয় আমরা মোবাইল কোড করে জরিমানার ব্যবস্থা করব।
0: বর্তমানে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হয় কোন ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্প স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর মৌসুম শুরু হয় কোন ধরনের বিলম্ব না করে প্রতিরোধ ও চিকিৎসা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে অনুষ্ঠিত 2025-26 অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে

0: করতে হবে। তিনি বরাদ্দকৃত সরকারি অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করার উপরও জোর দেন। অন্যান্যের মধ্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা এই সময় উপস্থিত ছিলেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য। খবরের বাকি অংশ পড়ছি জাবেদ কারদার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে কোন ধরনের সিন্ডিকেট বা দুর্নীতি চলবে না। তিনি গতকাল রাজধানীর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন। মন্ত্রী বলেন, জনশক্তি রফতানি খাতে অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে সরকার। এ নিয়ে আরো শুনুন প্রতিবেদনে।
2: বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। রুশ সেনাবাহিনীর কাছে বাংলাদেশি যুবকদের বিক্রির অভিযোগে কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিলগালা করা হয়েছে বলেও জানান তিনি।
3: রাশিয়ায় 30 জন যুবক প্রতারণামূলক ভাবে প্রেরণের দায়ে আমরা অ্যাকশনে গিয়েছি। 3টা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স আমরা প্রত্যাহার করেছি, তাদের জামানত আমরা বাজেয়াপ্ত করেছি, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থাও আমরা নিচ্ছি এবং তাদের এজেন্সি ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা সিলগালা করেছি।
2: মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে কোন সিন্ডিকেটের সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী এক মাসের মধ্যে এই বিষয়ে ইতিবাচক খবর আসতে পারে।
3: কোন ধরনের সিন্ডিকেটের সুযোগ থাকবে না, জিরো টলারেন্স। দীর্ঘদিন যেটা শুনেন নাই সেটা ইনশাআল্লাহ 10-15 দিন থেকে এক মাস তাড়াতাড়ি আপনাদের সামনে উপস্থাপন, আপনারাই দেখবেন আমাদের সমাজটা খুলে যাবে।
2: বিদেশগামী কর্মীদের জন্য বিএমটি কার্ডের পরিবর্তে চালু হচ্ছে প্রবাসী কার্ড। মন্ত্রী জানান, নতুন কার্ডে ডুয়েল কারেন্সি সহ বিভিন্ন সেবা যুক্ত করা হচ্ছে।
3: তার ডুয়েল কারেন্সির সুবিধাটা কিভাবে পেতে পারে, তাদের সহজ রেমিটেন্স কি বেনিফিট নিতে পারে, ব্যাংক পেমেন্টের গেটওয়েটা কিভাবে হবে, তাদের ডিজিটাল পরিচয়পত্র এটার সঙ্গে ট্র্যাক থাকবে, যাতে প্রবাসীদের এই কার্ড দেখালে যাতে তাকে প্রায়োরিটি বেসিস তাকে ফেসিলিটি দিতে হয়।
2: এছাড়া প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে ইমেইল ভিত্তিক সেবা চালু এবং 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এদিকে শুধু শিশুরাই নয়, হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাও। চিকিৎসকরা বলছেন, অসচেতনতা এবং সঠিক সময়ে টিকা না নেওয়াই এর অন্যতম কারণ। এ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সাম্প্রতিক সময়ে শিশুদের হামের প্রাদুর্ভাবের মধ্যেও প্রাপ্তবয়স্কদের হামের উপসর্গ দেখা যাচ্ছে। জ্বর, শরীরে লালচে র্যাশ বা দানা ওঠা এবং কাশির মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভিড় করছেন সব বয়সী মানুষ। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল ঘুরে দেখা যায়, শিশুদের পাশাপাশি চিকিৎসা নিতে ভর্তি হচ্ছে প্রাপ্তবয়স্করাও।
5: খেতে পারে না, পরে আস্তে আস্তে বমি হয় এবং পায়খানার সাথে রক্ত আসে, বমির সাথে রক্ত আসে। ভর্তি করালাম, এখন স্লাইন লাগাইছে, ট্রিটমেন্ট দিতেছে।
6: বড় দরও হচ্ছে, এটা আমরাও নিজেরা হাসপাতালে আছি, আতঙ্কেই আছি যে বাচ্চাদের থেকে যদি আমাদের হয় তখন আমরা কি করব।
4: চিকিৎসকরা বলছেন, বিশেষ করে যারা শৈশবে নিয়মিত টিকা নেননি তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে। মহাখালী ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ডাক্তার ফারিয়া বলেন, দেশের সকল স্তরের হাসপাতালগুলোতে হাম চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা গেলে কমবে হামের তীব্রতা।
7: আমাদের মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সর্বস্তরের সব হাসপাতালে, বিশেষ করে আমাদের রোগীরা যেন ঢাকামুখী হতে না হয়। ঢাকার বাইরে আমাদের যত জেলা সদর হাসপাতাল বা উপজেলা হেলথ কমপ্লেক্সগুলো আছে, বিভাগীয় যে হাসপাতালগুলোতে, সেখানে যদি আমরা হামের রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি, তাহলে রোগীদের আসলে দীর্ঘ সময়ে ঢাকায় আসার জন্য যে দীর্ঘ সময়টা রাস্তায় অতিবাহিত করতে হয় এবং যেই কারণে বাচ্চাগুলো বেশি খারাপ হয়ে যাচ্ছে।
4: হাম থেকে বাঁচতে পরিহার ও নিয়মিত মাস্ক পরার পরামর্শ বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। গতকাল বিইআরসির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো।

0: নতুন মূল্য অনুযায়ী 12 কেজি সিলিন্ডারের দাম 1940 টাকা থেকে 55 টাকা কমিয়ে 1885 টাকা করা হয়েছে। এছাড়া অটোগ্যাসের দাম 89 টাকা 52 পয়সা থেকে 2 টাকা 59 পয়সা কমিয়ে প্রতি লিটার 86 টাকা 93 পয়সা করেছে বিইআরসি। গতকাল সন্ধ্যে 6টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল বাংলাদেশ বেতারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজধানীর শেরেবাংলানগর আগারগাঁয়ে জাতীয় বেতার ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ দোয়া মাহফিলে অংশ নেন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলেও যুক্তরাষ্ট্র তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না। তিনি আরো বলেন, অর্থনীতির নিষেধাজ্ঞা শিথিলের যে কোনো পদক্ষেপ তেহরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের উপর নির্ভরশীল। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানে চলমান বিভিন্ন পারমাণবিক কর্মসূচি বর্তমানে বন্ধ রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যে চতুর্থ দফার আলোচনা শুরু হয়েছে। বৈঠকে লেবাননের প্রতিনিধি দল দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা ও দখলদারিত্ব বন্ধের নিশ্চয়তা প্রত্যাশা করছে। খেলার খবর। ফুটবল। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে আজ বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিকেল 5টায় খেলা শুরু হবে। একই ভেন্যুতে রাত 8টায় দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারত ভুটান নারী দলের বিপক্ষে খেলবে। ক্রিকেট। গতকাল এডিনবরায় ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে বাংলাদেশ নারী দল স্বাগতিক স্কটল্যান্ডকে 34 রানে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 11 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 43 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর অভিনন্দন। শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন আজ। গতকাল সাক্ষী দিলেন মামলার বাদীসহ 16 জন। আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন বললেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এবং সারাদেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনামূলক 3 মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা। ডেঙ্গু পরীক্ষায় 80% ছাড় দিতে হাসপাতালগুলোতে প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। খবর শেষ হলো আমাদের।
3: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
4: সবার সাথে 90.4 এক নেশন এক স্টেশন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। বুঝতেই পারছেন, একদম সুস্থ হয়ে তরতাজা হয়ে এসে পড়েছি। যেভাবে সবসময় আসি, গত দুই দিন আমি অসুস্থ ছিলাম প্রচণ্ড। যারা গত দুই দিন আগে আমাকে শুনেছিলেন, মানে 31 তারিখ যারা আমাকে শুনেছিলেন, তারা জানেন যে আমি প্রচণ্ড অসুস্থতার ছিলাম, মানে অসুস্থ ছিলাম এবং আপনাদের কাছে কিন্তু আমি দোয়া চেয়েছিলাম। তো গত দুই দিন আমি রিকভারি করছিলাম আর কি। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে দোয়া করেছেন এবং আমি সুস্থ হয়ে এসে আবার আপনাদের সামনে পৌঁছাতে পেরেছি। তো আবারও মর্নিং মাইক নিয়ে আমি আর যে তানহা হাজির হয়ে গিয়েছি ঢাকা FM 90.4 এ। সো আই হোপ আপনারা আমাকে অনেক বেশি মিস করেছেন, আমিও অনেক বেশি মিস করেছি। আর কি বলবো, মানে আজকে খুব তাড়াতাড়ি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে এসেছি যে নো, আজকে আমি মানে এক মিনিটও লেট করবো না। তো তার কারণে যেটা হয়েছে, 20 মিনিট আগেই চলে এসেছি এবং বসেছিলাম যে কখন 8টা বাজবে এবং কখন আপনাদের সাথে গল্প করব। সো আই হোপ আজকের আড্ডাটা সেই রকম একটা জম্পেশ, একটা সেই রকম মজার একটা আড্ডা হবে। সো সেই আড্ডাটা দিব আমরা, গল্প করব। তবে মর্নিং ম্যাক শুরু করব গান দিয়ে, অনেক সুন্দর সুন্দর গান শুনবো কিছু। রাগ কমলে ফোন করি সেই গানটি শুনবো, তারপর শুনবো হিনা কি খুশবু এই গানটি শুনবো, তারপর পরপর আরো অনেক সুন্দর সুন্দর গান, মানে আমার পছন্দের গানগুলো শুনবো। আচ্ছা, আমার কণ্ঠ শুনে কি বোঝা যাচ্ছে যে আমি একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এখনো, নাকে কিন্তু এখনো সর্দি আছে। সো ব্যাপারটা কিন্তু বোঝা যাচ্ছে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে যাই। আসলে এত গরম পড়েছে, এত গরম পড়েছে, মানে বাইরে বের হলে বা এসির বাইরে গেলে নন স্টপ হচ্ছে ঘামতে থাকি, মানে গোসল করে বের হলেও দেখা যায় ঘামতে থাকি। সো ওই ঘাম থেকে আবার ডাইরেক্ট এসির মধ্যে চলে আসা, যার কারণে এই ব্যাপারটা হয়েছে। সো আমি তো না হয় কাজের কারণে আমাকে, আমার কোনো ওয়ে নাই, বাট আপনারা কিন্তু অবশ্যই নিজের হেলথের খেয়াল রাখবেন। হিট স্ট্রোক করার অনেক বেশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা। সো যেটা করতে হবে যে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্রচুর পানি খেতে হবে, এবং স্যালাইন রাখতে পারেন সাথে, এবং সবসময় একটা রুমাল ভিজা রাখতে পারেন মাথায় একটু দেওয়ার জন্য বা মুখটা একটু মোছার জন্য। আর ছাতা ইউজ করবেন অবশ্যই। আর আমরা মেয়েরা তো অবশ্যই অনেক বেশি প্রোটেকটিভ নিজেদেরকে নিয়ে। সো আপনারা চাইলে ছেলেরা ক্যাপ ইউজ করতে পারেন, সানগ্লাস ইউজ করতে পারেন। অফকোর্স এই গরমের মধ্যে যেটা হয় সব থেকে বেশি, সেটা হচ্ছে জীবাণু কিন্তু প্রচুর পরিমাণে ছড়ায়, এটা কি আপনি জানেন? কারণ যেহেতু সব শুষ্ক হয়ে যায়, ধুলাবালি বেশি ওড়ে, এবং যার কারণে ধুলাবালি আমাদের নাকে মুখে চলে যায়, যেটার কারণে কিন্তু আমার ঠান্ডা লেগেছে। সো সেটা করা যাবে না। যেটা করতে হবে, সবসময় মাস্ক ইউজ করতে হবে। নর্মালি শরীর সুস্থ থাকলেও আমার মনে হয় যে মাস্ক ইউজ করা উচিত। তো মাস্কটা ইউজ করবেন অ্যান্ড অলওয়েজ ক্লিন রাখবেন নিজেকে, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, এবং পারফিউম ইউজ করতে পারেন। যেহেতু অনেক বেশি ঘাম হচ্ছে শরীরে, সো একটা স্মেল চলে আসে শরীরের মধ্যে, তাই না? তো সেটা পারফিউম ইউজ করতে পারেন, অ্যান্ড অলওয়েজ ফ্রেশ থাকার জন্য পাউডার, অ্যান্ড এই গরমে অবশ্যই হালকা পাতলা পোশাক পরতে পারেন, হালকা কালারের পোশাক পরতে পারেন। যারা আমার মতো ব্ল্যাক লাভার, তাদের হাজার গরম পড়লেও ব্ল্যাক কালারের বা ডার্ক কালারের ড্রেসই পরবেন। সো আমিও কিন্তু তাই পরি। যাই হোক, আপনারা একটু হালকা পাতলা ড্রেস পরতে পারেন, টি শার্ট, একটা হালকা একটা পায়জামা বা এরকম টাইপের ড্রেস পরতে পারেন। যাই হোক, এখন চলেন, অনেক বকবক করে ফেললাম, তবে ওই যে অনেকদিন পরে এসেছে তো তাই আসলে আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আই এম সো সরি। তো আমরা এখন গানে যাব, গান থেকে আবার একটু পরে ফিরবো। সো স্টে টিউনড।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝা তামাত্তা।

0: ¿Qué?
1: রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। অনেক গল্প করি, অনেক আড্ডা দেই, মজার মজার স্টোরি শেয়ার করি, হিস্টোরি শেয়ার করি, এবং সব থেকে বড় যেটা কাজ করি সেটা হচ্ছে অনেক কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি, তাই না? তো যাই হোক, যেমন সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই কিন্তু আপনাদের এই গরমে সুস্থ থাকার এবং ভালো থাকার টিপস কিন্তু দিয়ে দিয়েছি। সো সেই টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সো এখনও কিন্তু আপনাদের জন্য আমি একটা মজার ইনফরমেশন নিয়ে আসছি, গল্প বলা যায়। আমরা তো এখন জেনজিদের দুনিয়াতে আছি, জেনজি জামানায় আছি বলা যায়। তো এই জেনজি জামানায় কিন্তু অনেক নতুন নতুন ওয়ার্ড আমরা শিখেছি, তাই না? যেমন হচ্ছে ঘোস্টিং, ব্রেড ক্রাম্বিংস, তারপর কি বলে লাভ বম্বিং, বিভিন্ন রকমের এরকম কিন্তু আমরা মানে কি বলে এটাকে ওয়ার্ড শিখেছি। এবং আমরা এটাও জেনেছি যে রিলেশনশিপ শুধুমাত্র প্রেমের জায়গাতে এখন আর নেই, তাই না? এখন শুধুমাত্র ভালোবাসাতে নেই, এখন রিলেশনশিপ অনেক ধরনের হয়ে গেছে, যেমন ন্যানো রিলেশনশিপ, তারপর হচ্ছে মাইক্রো রিলেশনশিপ, অ্যান্ড তারপর হচ্ছে সিচুয়েশনশিপ, অ্যান্ড আরও বিভিন্ন রকমের ট্রায়াঙ্গেল শিপ, দেন আরও বিভিন্ন রকমের নাম কিন্তু হচ্ছে মানে বের হয়েছে। তবে আপনারা কি জানেন এই এত এত ডেটিং এর বা এত এত প্রেমের নতুন নতুন টার্মস এবং সাবজেক্টের পাশাপাশি আরো একটি নতুন ওয়ার্ড, নতুন একটি টার্মস কিন্তু যুক্ত হয়ে গেছে। সেই টার্মসটি কি? সেই টার্মসের নাম হচ্ছে পাফার ফিশিং ডেটিং। এর মানে হচ্ছে যে কল্পক সাজ ভাতির প্রেম, মানে লাইক এরকম যে মানে ব্যাপারটা এরকম যে একটি নতুন মানে নতুন যেহেতু এটা বের হয়েছে, সো এটা নাকি মানুষকে বেশি পরিমাণের অ্যাট্রাক্ট করছে, যেখানে মানুষ আসলে সত্তার পরিবর্তে একটি নকল আপাত দৃষ্টিতে নিখুঁত প্রতিচ্ছবি তুলে ধরছে। মানে প্রথম নজরে সবকিছু নিখুঁত মনে হলেও পরপরে এমন একটা সত্য বেরিয়ে আসে যা বড় ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। যেমন ধরেন সম্পর্কের বয়স গড়িয়েছে মাস লাইক অনেক দিন, কিন্তু আপনি তার সম্পর্কে অনেক কিছুই মানে আপনি তাকে একরকম ভাবে জানেন, কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন তার ভিতরে এমন একটা ব্যাপার যেটা আপনি এর আগে কোনো দিন দেখেননি, কোনো দিন আপনি তার ভিতরে এই জিনিসটা খেয়াল করেননি, কিন্তু সে এটাকে অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার কাছ থেকে হাইড করে রেখেছে, আপনাকে সেটা বুঝতে দেয়নি এবং সে ওই জিনিসটাকে আলাদাভাবে রেখেছে। তো সেইটাকে বেসিক্যালি মানে পাফার ফিশিং নাম দেওয়া হয়েছে, যে আপনাকে পাফার ফিশের যে ক্যারেক্টার সেটার সাথে যে আপনাকে রিয়েল ক্যারেক্টারটা বুঝতে দিবে না, যে আমি আমার রিয়েল ক্যারেক্টারটা কি সেটাকে বুঝতে দিবে না, আপনি সবসময় তার একটা মেকি বা নকল একটা ক্যারেক্টারকে ভালোবেসে যাচ্ছেন, কিন্তু তার রিয়েল ক্যারেক্টার আর মানে হয়তো বা আছে বা অন্য একটা ক্যারেক্টার আছে। সো ব্যাপারটা এরকম। তো এরকম মজার মজার আরও জেনজি ল্যাঙ্গুয়েজ বা আলফা ল্যাঙ্গুয়েজ হয়তো বা বের হবে। সো সেই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু আমরা জানবো, সব গুলো আমরা জানবো, চিনবো, বুঝবো। জানি অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, তবে আমারও প্রথম প্রথম মাথার উপর দিয়ে গিয়েছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে, এখন আমি কিন্তু সুন্দরভাবেই বুঝতে পারছি এবং আপনাদেরকে বুঝাতে পেরেছি, আই হোপ। তো চলুন একটা ব্রেক নিয়ে আসি, এই খুশিতে নতুন একটা ওয়ার্ড বের হয়েছে যেহেতু, সেই খুশিতে গান শুনে আসি, ব্রেক নিয়ে আসি এবং গান থেকে আবার একটু পরে ফিরে আসবো। সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো অনেক গল্প করি, আড্ডা দেই এবং অনেক মজার মজার স্টোরি হিস্টোরি এবং ইন্টারেস্টিং ইনফরমেশন শেয়ার করি। আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেন আমার সাথে গল্প করা এবং আমার গল্পগুলো শুনতে ভালো লাগে আপনাদের। তো কেমন লাগছে আপনাদের আমাকে শুনতে, বা যে কোনো মজার গল্প চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন, বা আমাকে মেসেজ করতে পারেন লাইভে, আমাকে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। চলুন আপনাদের সাথে এই মুহূর্তে আরও একটি ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পালস। অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যাওয়া অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি খুব তাড়াতাড়ি নিয়ে নেবেন, তাই না? যাই হোক, আমরা গল্প করছিলাম আজকে প্রচুর, আজকে গত 3 দিন ধরে প্রচুর, গত 1 তারিখ থেকে, আই থিঙ্ক 1 তারিখ বা 31 তারিখ, মেবি 31 তারিখে তাও একটু গরম কম ছিল, বাট 1 তারিখ থেকে যে পরিমাণ গরম পড়ছে, ও মাই গড। এবং আমরা আজকে সকালবেলায় আমি জানতে পারলাম যে আমাদের একটা এল নিনো আসার কথা ছিল, যেটা অনেক বেশি গরম হয়ে যাবে, মানে তাপমাত্রা আরও বেশি বেড়ে যাবে, সেটা এখনও নাকি আসেইনি, মানে সেটা আসেনি তাতেই এত গরম। আর যখন এল নিনো চলে আসবে তখন কি হবে বুঝতে পারছেন? মানে লিটারেলি আপনি মনে হয় সিদ্ধ হয়ে যাবেন, মানে লাইক একদম ঘরে বসে দেখা যাবে যে আপনি ভাজা ভাজা হয়ে যাচ্ছেন, বারবিকিউ হয়ে যাচ্ছেন। তো যাই হোক, এই সময়টাতে কিন্তু অবশ্যই নিজের শরীরে অনেক যত্ন নিতে হবে, হিট স্ট্রোক করার অনেক সম্ভাবনা থাকবে, সো অবশ্যই নিজের যত্ন নিবেন, ঠিক আছে? একদম মানে কি বলে, একদম কড়া রোদে হচ্ছে বাইরে না থাকাটাই বেটার, অ্যান্ড ছাতা ইউজ করবেন অথবা মাথায় ক্যাপ ইউজ করতে পারেন বা একটা কাপড় ভিজা গামছা মাথায় দিয়ে রাখতে পারেন, তাহলে কি হবে, মাথাটা গরম হবে না। সো এই ব্যাপারগুলোতে অবশ্যই খেয়াল রাখবেন এবং বেশি পরিমাণে পানি খেতে হবে। তো আমি এরকম একটা পোস্ট ফেসবুকে করেছি যে এমনিতেই কেউ দেখতে পারে না, তার উপর আবার গরমে কালো হয়ে গেছি। এবং আরো একটি প্রশ্ন আমি করেছি যে এইরকম এল নিনো যদি ফ্যান আবিষ্কার হওয়ার আগে আসতো তাহলে কি করতাম? তো অনেকে কমেন্ট করেছে, দেখি সেই পোস্টে কে কে কমেন্ট করেছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক কমেন্ট করেছেন, সানগ্লাস উঠানো কমেন্ট করেছেন, আচ্ছা ঠিক আছে। জুবের আহমেদ, আপনি অনেক সুন্দর, ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। এই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করলে খুব ভালো লাগে সত্যি কথা আমার, না আপনি আমার খুব প্রিয় হয়ে গেছেন যেহেতু এত সুন্দর একটা কমেন্ট করেছেন। ইয়াসিন আহমেদ আরাফাত, আজ প্রথম কমেন্ট আমার আপু, থ্যাংক ইউ সো মাচ, প্রতিদিন কমেন্ট করবেন, ঠিক আছে। আরও একজন ইয়াসিন, আপনি, আচ্ছা উনি অনেকগুলো কমেন্ট করেছেন একই সাথে, ওকে, আমাকে কেমন আছেন জিজ্ঞেস করেছেন এবং একটা গান প্লে করে দিতে বলেছেন, ওকে ফাইন, আমি চেষ্টা করব আপনার পছন্দের একটি গান প্লে করে দেওয়ার অথবা আমার পছন্দের একটি গান প্লে করে দেওয়ার, ওকে। সো ঢাকা এফএম 90.4 টিউন করে থাকুন এবং মর্নিং মাইক শুনতে থাকুন, আবার একটু পরে ব্যাক করব, সো স্টে টিউনড।
2: হ্যালো,
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
6: এই লন
5: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
0: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Morning Mike.
1: Welcome back to Morning Mike with Tanha. শুনছেন ঢাকা FM 90.4. আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। তো আশা করি আপনারা অনেক বেশি এনজয় করছেন। আজকে কিন্তু আমি ফুল মানে কি বলে স্পিডে এবং ফুল এনার্জেটিক ভাবে কথা বলছি, গল্প করছি। গত দুই দিন যেহেতু অসুস্থ ছিলাম এবং তার আগের দিনও আমি ছিলাম, কিন্তু খুবই অসুস্থ থাকার কারণে ঠিক মতো কথা বলতে পারছিলাম না। তবে আজকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ লাগছে এবং খুব ভালো লাগছে। এবার যদিও বাইরে খুবই গরম, খুবই গরম, মানে মানে সহ্য করার মতো না গরমটা, ঠিক না? মানে যারা কি বলবো মানে মানে মানে পূর্ব দিক বা পশ্চিম দিকে যাদের বাসা বা ঘর, তাদের অবস্থা তো মানে খুবই মানে খারাপ অবস্থা আমি জানি। আর যাদের ছাদের নিচে একদম বরাবর ঘর বা টিনের ছাদ যাদের, তাদের অবস্থা আমি জানি না, তারা মানে কিভাবে এখনো আছে, সুস্থ আছে আমি জানি না। যাই হোক, আশা করি বা দোয়া করি যে সবাই সুস্থ থাকুন এবং অবশ্যই আমার টিপসগুলো কিন্তু মেনে চলতে হবে, যেই টিপসগুলো আমি দিয়েছি গরম থেকে রক্ষা পাওয়া এবং নিজেকে সুস্থ রাখার জন্য। ওকে, তো যাই হোক, আমরা এই গল্প করতে করতে এর মধ্যেই মানে এক ঘন্টা আগেই আমি একটা নিউজ দেখলাম যে আমরা তো এখনকার দিনের মানুষ যারা আছি তারা কিন্তু হাতে ক্যামেরা এবং ফোন খুব একটা নর্মাল বিষয়, তাই না? মানে ফোন হাতে মানে ধম করে একটা ছবি তুলে ফেলছি বা ছবি তোলার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছি, কোথাও একটা ভালো সুন্দর প্লেস দেখলে ছবি তুলতে দাঁড়িয়ে যাচ্ছি এবং মানে গুগলে ঘেটে ঘেটে ঘেটে ঘেটে এমন এমন কিছু বিরল জায়গা খুঁজে বের করছি যে জায়গাগুলোতে গিয়ে অন্য কেউ যাবে না কিন্তু আমি যে ছবি তুলবো, মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে, এটা কম্পিটিশন ব্যাপার হয়ে গেছে। তো সেই রকম একটা ঘটনা মানে সেই ঘটনাটা ঘটাতে যেয়ে একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু ঘটে গেছে। ভারতের কেরালায় একটি পরিত্যক্ত পাথর খনিতে ফটোশুট করতে গিয়ে প্রাণ হারিয়েছেন 26 বছর বয়সী দিল্লির মডেল দিবাং।

মাসুদ যোশী। এই মর্মান্তিক ঘটনাকে ঘিরে ভারতের ফ্যাশন অঙ্গনে শুরু হয়েছে নিরাপত্তা ও জবাবদিহিতা নিয়ে তীব্র বিতর্ক। সো আপনাদের কি মনে হয় যে এই ব্যাপারে মানে কি মতামত, মানে এটা কি আসলে মানে কতটুকু রাইট এবং কতটুকু রং যে ছবি তুলতে যে মারা গেছে? এটা কিন্তু অনেকেই করে, অনেক বড় বড় ইন্টারন্যাশনাল মডেল, আমরা জানি অ্যাঞ্জেলিনা জলি 20 মিনিট তার গায়ে মধু মাখিয়ে মৌমাছিদেরকে বসতে দিয়েছিল একটা ন্যাশনাল জিওগ্রাফির একটা ম্যাগাজিনের কভার শুটের জন্য, আপনারা জানেন কি জানি না। তো এই ধরনের রিস্ক কিন্তু মডেলরা নিয়েই থাকে, বিভিন্ন রকমের অনেক মানে চড়াই উত্তরাই পার করেই কিন্তু তাদেরকে মডেল হতে হয়। তো সেই রকমই একটা কি বলে চ্যালেঞ্জ কিন্তু নিয়েছিলেন আমাদের দিবাংশ যোশী, কিন্তু তার এই চ্যালেঞ্জটি সফল হয়নি, সে দুনিয়া ছেড়ে চলে গেছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা আসলে ভাগ্যটাই তার খারাপ ছিল, এবং মানুষের মৃত্যু ব্যাপারটা এরকম যে যে কোনো কারণে যে কোনো সময়ে যে কোনো জায়গাতেই হতে পারে, এটার জন্য আসলে সেই জায়গা বা সেই এক্সপিরিয়েন্সকে দোষ দেওয়ার কোনো মানে হয় না, তাই না? কারণ অনেক মানুষ কিন্তু এই কাজটা করছে। সো তার হয়েছে বিকজ আই থিঙ্ক তার ভাগ্যটা একটু খারাপ ছিল, আমি এটাই বলবো। আপনাদের কি মতামত সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন 01841904904 এই SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। চলুন এখন আবার একটা গান শুনে আসি, তুই বলবো না তুমি, গানটি শুনবো এবং একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8 থেকে 11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আশা করি আপনারা অনেক বেশি এনজয় করতে পারছেন আজকের শো, এবং আমি গত দুদিন অসুস্থ ছিলাম, আজকে একটু ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমি যেন আরো বেশি সুস্থ হয়ে একদম ফুললি এনার্জেটিক ভাবে আপনাদের সামনে প্রেজেন্ট হতে পারি এবং অনেক মজার মজার গল্প, ইনফরমেশন এবং স্টোরি হিস্টোরি শেয়ার করতে পারি। আর চাইলে আমাকে কিন্তু মতামত দিতে পারেন বা কমেন্ট করতে পারেন বা যে কোনো মনের দুঃখ শেয়ার করতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, এবং ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। তো এখন এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দেবো। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। তো চলুন দেখি নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কারা কারা মেসেজ করেছেন। প্রথম মেসেজ করেছেন লাস্ট 416 নাম্বার, তোমার সাথে ছবিতে কিউট বেবিটা কে? আমার আমার কি বলে নেফিউ, আমার এটা নেফিউ। থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য। দেন আমাদেরকে মেসেজ করেছেন, যুক্ত হয়ে গেলাম ফ্রম রাঙামাটি চাং, নতুন শ্রোতা, প্রথমবার এস এম এস করছি, আপনার বয়স কত? থ্যাংক ইউ সো মাচ এস এম এস করার জন্য। আমার বয়স কত? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, এটা কি জানেন? সো যদি জেনে থাকেন তাহলে প্লিজ জিজ্ঞেস করবেন না। আর আমি 16+, এটা এতটুকু বলতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নেক্সট আমাদেরকে এস এম এস করেছেন অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ সো মাচ। বিশাল গরম, হ্যাঁ রাইট, অনেক গরম পড়েছে আপনাদের ওইখানে, আমার মনে হয় অনেক গরম, তাই না? এশিয়ান কান্ট্রিগুলোতে অনেক বেশি গরম পড়ছে এবং এল নিনো আসছে, দেখা যাক কি হয়। তারপর আমাদেরকে এস এম এস করেছেন ধানমন্ডি হাতিপুর ভূতেরগুলি থেকে সিয়াম ও সায়াম আপু, আপনি কেমন আছেন? ঈদের সময় কোথায় কাটিয়েছেন? আমরা তো ভোলায় কাটিয়েছি, আমি তো সিলেট কাটিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ও সায়াম এস এম এস করার জন্য। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা যারা প্রথম থেকে আমার সাথে আছেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য, এবং যারা এই মুহূর্ত থেকে শুনছেন তাদেরকে বলবো ওয়েলকাম। এই মুহূর্তে আমি তানহা আছি আপনাদের সাথে ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে। আশা করি ভালো লাগবে আড্ডাগুলো এবং থাকবেন 11টা পর্যন্ত। সো এই মুহূর্তে আবার একটা ব্রেক নিচ্ছি, গান শুনবো, গান শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো। সো স্টে টিউনড।

0: You're listening to Taka FM 90.4.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি মনমতো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
0: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8 থেকে 11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফ এম 90.4 এ। আশা করি আপনারা অনেক বেশি এনজয় করেন আমার গল্প, এবং যেহেতু আমি মজার মজার স্টোরি শেয়ার করি, সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করেন। কি বলেন বলেন তো? আপনাদের সাথে আরো একটি মজার ইনফরমেশন শেয়ার করব এই মুহূর্তে। তার আগে একটু বলে দিই, আমাকে চাইলে এসএমএস এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, ছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovedhakafm। আমি স্টোরিটা শেয়ার করব, তার আগেই একটা এসএমএস পেলাম মাত্র। আমাদের এখানে সকালবেলা 45 ডিগ্রি তাপমাত্রা, 50 ডিগ্রি, শুভ সকাল। ওকে, আমাকে মেসেজ করেছেন লাস্টে 964, নাম লিখেননি, বাট থ্যাংক ইউ সো মাচ। 45 ডিগ্রি সেলসিয়াস সকালবেলা, তাহলে সারাদিনের কি অবস্থা এবং মধ্য দুপুরে কি অবস্থা হবে আমি বুঝতে পারছি না। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বাস্থ্যকে সুস্থ রাখার চেষ্টা করুন, এটাই আসলে বলবো। এছাড়া আর কোনো কিছু বলার মতো ওয়েতে নাই, কারণ এই পরিবেশ, এই সিচুয়েশনটা আমরাই ক্রিয়েট করেছি, তাই না? পরিবেশ দূষণ করতে করতে করতে করতে এমন একটা অবস্থা হয়েছে যে পৃথিবীর যে কি বলে ভিতরে যে গহ্বরের যে একটা গ্যাস থাকে বা যে একটা তাপ থাকে সেটা কিন্তু এখন বের হয়ে আসছে। যাই হোক, সিয়াম ও সায়াম ধানমন্ডি হাতির পুল থেকে এসএমএস করেছেন, আবারও এসএমএস করেছেন যে আপু আপনি কি এখন রেগুলার শো করবেন, আলো আলো চাঁদের আলো খুঁজে পাবো না গানটি প্লে করুন। জি হ্যাঁ, আমি রবি থেকে বুধবার সকালবেলা থাকি একদম রেগুলার এবং বৃহস্পতিবার থাকি ভালোবাসার বাংলাদেশ নিয়ে রাত 11টায়। আর এছাড়াও আমি কিন্তু রেডিও আম্বার 102.4 এফএম এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত থাকি। সো আমাকে কিন্তু আপনি অল টাইমই পাচ্ছেন হিসেবে শুধু অনলি শুক্রবার। শুক্রবার আমরা কিন্তু ঢাকা এফএম 90.4 এর ফেসবুক পেজে অনেক ভিডিও, ফানি ভিডিও আপলোড করি এবং অনেক মজার মজার ইনফরমেশন ভিডিও বা মজার মজার কিন্তু অনেক পোস্ট শেয়ার করা হয়, সেখানেও কিন্তু আমাকে পেয়ে যাবেন। সো আমি অল টাইমই আছি একদম ঢাকা এফএম এর সাথে, আমি অল টাইমই আছি। এছাড়াও যারা আমাকে পার্সোনালি ফলো করতে চান, পার্সোনালি আমাকে আমার অ্যাক্টিভিটিস দেখতে চান বা আমাকে ফলো করতে চান, তারা কিন্তু আমার পার্সোনাল পেজেও লাইক দিতে পারেন বা পার্সোনাল পেজে ফলো দিয়ে রাখতে পারেন, TANHANEESS। ওকে, সো সেখানেও চাইলে লাইক করতে পারেন, ফলো করতে পারেন। তো আমি যে স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, 1930-এর দশকে ফ্লোরিডায় বসবাসকারী জার্মান বংশোদ্ভূত রেডিওলজি টেকনিশিয়ান কার্ল টেনজলার এক তরুণী কিউবান আমেরিকান নারী এলেনা হেলেন মিলাগ্রো দে ওয়াসোর চিকিৎসার সময় তার প্রতি অস্বাভাবিকভাবে আসক্ত হয়ে পড়েন। হেলেন তখন যক্ষায় ভুগছিলেন। টেনজলার বিশ্বাস করতেন বহু বছর আগে স্বপ্নে দেখা এক নারীর সাথেই তার দেখা হয়েছে এবং সেই নারী হলেন হেলেন, তাই তিনি তাকে নিজের নিয়তির প্রেমিকা মনে করতে শুরু করেন। হেলেনকে বাঁচানোর জন্য তিনি বিভিন্ন পরীক্ষামূলক চিকিৎসা, বিশেষ করে ঔষধ যন্ত্রপাতি ব্যবহার করেছিলেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় এবং 1931 সালে মাত্র 22 বছর বয়সে হেলেন মারা যান। তার মৃত্যু টেনজলার মেনে নিতে পারেননি। প্রথম দিকে তিনি প্রায়ই হেলেনের সমাধিতে যেতেন, পরে 1933 সালে গোপনে সমাধি থেকে হেলেনের মরদেহ তুলে এনে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। এরপর টানা কয়েক বছর তিনি মরদেহটি সংরক্ষণ করার চেষ্টা করেন। দেহটিতে মানুষের মতো দেখানোর জন্য তিনি মোম, প্লাস্টার, সিল্কের কাপড়, তার কাচের চোখ ও সুগন্ধি ব্যবহার করেছিলেন। পচে যাওয়া অংশগুলো কৃত্রিমভাবে ঠিক করে তিনি মরদেহটিকে জীবিত মানুষের মতো রাখার চেষ্টা করেন। প্রায় 7 বছর পর প্রতিবেশীদের মধ্যে গুজব ছড়াতে শুরু করলে হেলেনের পরিবার বিষয়টি জানতে পারে। 1940 সালে ঘটনাটি প্রকাশ্যে এলে পুরো আমেরিকা জুড়ে ব্যাপক শক ও আতঙ্ক সৃষ্টি হয়। তবে মৃতদেহ চুরির মামলায় আইনি সময়সীমা শেষ হয়ে যাওয়ায় কার্ল টেনজলার বড় ধরনের শাস্তি থেকে বেঁচে যান। আপনার কি মতামত এই বিষয়ে? ভালোবাসা যে কোনো সময়, যে কোনো বয়সে, যে কোনো সিচুয়েশন হতে পারে, তাই বলে মরার পর ভালোবাসা। তবে এই ঘটনা নিয়ে একটি সিনেমা কিন্তু করা হয়েছে, সৃজিত মুখার্জি এবং সুস্মিতা সেন যেখানে অভিনয় করেছেন এবং সৃজিত মুখার্জি সেখানে পরিচালক ছিলেন। এছাড়াও আরও অনেক তুখোর তুখোর অভিনেতা, অঞ্জন দত্ত এবং আরও অনেক তুখোর অভিনেতা কিন্তু সেখানে কাজ করেছিলেন। সো সেই সেই সিনেমাটাতেও কিন্তু একই রকম একটা সিন কিন্তু দেখানো হয়েছিল। তো যাই হোক, আমরা আরো গল্প করব হয়তো বা এই বিষয় নিয়ে, তবে আপনাদের মতামত জানাতে থাকুন, আমি আবার একটু পরে ব্যাক করছি, সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক, ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা আমাকে এনজয় করতে পারছেন, আপনাদের ভালো লাগছে আমাকে এবং শুনতে ভালো লাগছে, আমার গল্পগুলো আপনাদের কেমন লাগছে এবং ভালো লাগছে কিনা সেই সমস্ত মতামত এবং কমেন্ট আমাকে চাইলে জানাতে পারেন এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এছাড়াও ফেসবুকে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveThakaFM। এই মুহূর্তে আপনাদের সাথে আরো একটি ইনফরমেশন শেয়ার করে দিই, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আমার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। ambarit আপনার ইচ্ছায় আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ এই সার্ভিসটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং এই সার্ভিসটি আপনারা নিয়ে নেবেন। সো আমি এখন এই মুহূর্তে আবারও একটু ব্রেকে যাব, গান শুনবো, তার আগে আপনাদের পাঠানো এসএমএস গুলো একটু পড়ে যায়। অনেকে এসএমএস করছেন, অনেক মজার মজার এসএমএস পাঠিয়েছেন। তো এই মুহূর্তে ফার্স্ট যে এসএমএসটা পড়ছি সে লিখেছেন, লাস্টে নাম্বার হচ্ছে এই। আচ্ছা, আপনারা আমাকে ফোন দেন কেন সকালবেলা বলেন তো? সকালবেলা তো আমি বলি না যে আমি ফোনে কথা বলবো, আমি তো শুধু পার্সোনালি আপনাদের সাথে কথা বলতে পারবো না, আমি সবার সাথে কথা বলবো, ঠিক আছে? তো আমি এখানে কথা বলছি, আমাকে মেসেজ করুন, আমি মেসেজের রিপ্লাই দিব, বাট কল দিলে আমি কিন্তু কল রিসিভ করবো না, ওকে? সো যারা যারা কল দিচ্ছেন শুধু শুধু অযথা কল দিয়ে সময় নষ্ট না করে এসএমএস করুন, ওকে? লাস্টে 352 আমাকে এসএমএস করেছেন, আপু তার কঠিন শাস্তি হওয়া উচিত, ফারুক 90.4 FM মর্নিং ম্যাক, ধন্যবাদ। ওকে ফারুক, একটু আগে যে ইনফরমেশনটা দিয়েছিলাম যে এক লোক কবর থেকে উঠে এনে এক মেয়েকে মমি করে রেখেছিল তার ভালোবাসার মানুষ হিসেবে, সো সেই হিসেবে মেবি আপনি লিখেছেন তার ফাঁসি হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। অ্যান্ড আমার কাছে মনে হয় যে হ্যাঁ, কিছু কিছু দৃষ্টিতে দেখতে গেলে হ্যাঁ তার শাস্তি পাওয়া উচিত, আবার একটা দৃষ্টিতে দেখতে গেলে মনে হয় যে ভালোবাসার জন্য মানুষ কত কিছুই না করে, তাই না? সো যাই হোক, ধন্যবাদ ফারুক এসএমএস করার জন্য। এরপর আমাদেরকে এসএমএস করেছেন তানহা আপু, তোমার সব সময় শুনতে পাই না কারণ আমি একটু অলস, তো 10টার আগে ঘুম থেকে উঠি না, তবে আজ গরমে উঠে পড়লাম, ঘুম থেকে উঠে গাছ থেকে লিচু পারলাম, খুব সুন্দর কথা বলো, এখন তোমার কাছে লিচু পাঠাই দিতে ইচ্ছে করছে। আপু লিচু তোমায় কিভাবে পাঠাবো? লিচু আমাদেরকে পাঠাবেন, পার্সেল করে দিতে পারেন, সেটা হচ্ছে কুরিয়ার করতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে নাভানার টাওয়ার, গুলশান 1, লিফটের 15। কুরিয়ার করলে আই থিঙ্ক গুলশানের কোনো কুরিয়ারে পাঠাতে হবে, সো আপনি পাঠাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আফরিন এত সুন্দর করে এসএমএস করার জন্য, এবং একটু লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, বাট নো প্রবলেম, 10টা বাজে উঠলেও কিন্তু আমাকে পাবেন, আমি কিন্তু 11টা পর্যন্ত থাকি, সো আমাকে কিন্তু শুনতে পারবেন। গরমে আসলে ঘুমানো মুশকিল হয়ে গেছে, খাওয়া দাওয়াও কিন্তু মুশকিল হয়ে গেছে, খিদাও কিন্তু লাগে না, তাই না? আমারও ব্যাপারটা হচ্ছে ঘুমও হচ্ছে না এবং খাওয়া দাওয়াও ঠিক মতো হচ্ছে না, সো এটা কিন্তু করা যাবে না কারণ শরীরের খেয়াল রাখতে হবে, ওকে? আসসালামু আলাইকুম তানহা আপু, কেমন আছো? সিলেট থেকে আমিনা সুলতানা। আমিনা, আমি কিন্তু সিলেট থেকে ঘুরে আসলাম, তখন কিন্তু আপনাদের দেখা পাইনি, কথা পাইনি, ওকে? ওয়ালাইকুম আসসালাম আমিনা, ধন্যবাদ এসএমএস করার জন্য। এরপর আমাদেরকে এসএমএস করেছেন আতিফ আহমেদ চিটাগং থেকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর এসএমএস করেছেন পালপাল, গানটি প্লে করবেন প্লিজ প্লিজ প্লিজ, আমি ইমন, ক্লাস 9 পড়ি, রংপুর থেকে শুনছি, থ্যাংক ইউ সো মাচ ইমন, আমি গানটি প্লে করে দিব, ঢাকা 90.4 টিউন থাকুন, যে কোনো সময় গানটি প্লে হয়ে যাবে, ওকে? আপু আমার নাম মোনালিসা, বাংলাদেশে তুষার আর পরে। হ্যাঁ, কোথায় তুষার পড়ছে মোনালিসা? তুমি কি, আপনি কি সেই মোনালিসা, ওই যে মঙ্গল গ্রহের মোনালিসা? তাহলে ঠিক আছে। তারপর আমাদেরকে এসএমএস করেছেন আসসালামু আলাইকুম আপু, আমি রিশাদ রংপুর থেকে শুনছি, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম রিশাদ, আমি অনেক বেশি ভালো আছি এখন আলহামদুলিল্লাহ, আর একটু ভালো থাকতে চাই, দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ হয়ে যাই পুরোপুরি। সো এখন আবার একটু ব্রেক নেব, ব্রেক থেকে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।
1: স্যার আসবো?
2: হুম আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
3: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 1টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আই হোপ আপনারা অনেক বেশি এনজয় করছেন, ভালো লাগছে আমার সাথে গল্প করতে এবং আমার গল্পগুলো শুনতে। তো চাইলে একটা ফিডব্যাক জানিয়ে দিতে পারেন 01841904904 এসএমএস এবং হোয়াটসঅ্যাপ নম্বরে, এছাড়াও ফেসবুক ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আজ যেহেতু বুধবার, মানে এই সপ্তাহের জন্য মর্নিং মাইক কিন্তু আজকে লাস্ট ডে। কালকে আমি কিন্তু ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঠিক রাত 11টা বাজে থাকবো এবং আবার সেই রবিবার আসবো, তাই না? কিন্তু এর মধ্যে আবার হচ্ছে রেডিও আম্বার 102.4 FM এ প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর জুড়ে থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে আমি থাকবো। সো আমাকে কিন্তু মিস করার তেমন একটা সুযোগ নেই, কিন্তু তারপরে একটা মিস করতে হবে। ওকে, আমাকে মিস না করলে আমি কিন্তু আসবো না। ওকে, যাই হোক, আরো মজার মজার স্টোরি হিস্টোরি গল্প আড্ডা শেয়ার করব। তবে তার আগে একটা দেখি কি কি মজার মজার গল্প আমার কাছে আছে। যদিও আমার কাছে কিন্তু মজার মজার অনেক ইনফরমেশন থাকে, তাই না? আমি কিন্তু সবসময় অনেক অন্যরকম ইনফরমেশন দিই। বাই দ্য ওয়ে, বিশ্বকাপ তো শুরু হয়ে যাচ্ছে, জুন মাসেই কিন্তু বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, তাই না? জুন মাসেই তো অনুষ্ঠিত হয়েছে, তাই না? আমি একটু কনফার্ম হয়ে নিই, ওয়ার্ল্ড কাপ 2026 ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026 ডেট, প্রথম ম্যাচ হবে 12 জুন, গ্যাস 12 তারিখ থেকে শুরু হচ্ছে, তাই তো? তো কার কি অবস্থা বলেন তো, মানে কে কোন দল করছেন, হ্যাঁ, এবং আমি কোন দল করছি একটু গেস করতে থাকেন। এবং আমরা কিন্তু এবার এখন থেকে, মানে আগামী রবিবার থেকে ফুটবল বিশ্বকাপ নিয়ে আমরা গল্প করবো, আড্ডা দেবো, বিভিন্ন মজার মজার মজার স্টোরি, মানে হিস্টোরি ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু আমরা জানবো। আর এর মধ্যে আপনারা গেস করতে থাকুন যে আমি কোন দলের সাপোর্টার, আমাকে দেখে কোন দলের মনে হয়, চাইলে মেসেজ করে আজকে জানিয়ে দিতে পারেন, নাম্বার তো বলেই দিলাম, চাইলে কমেন্ট করতে পারেন। তো আপনারা জেনে যাবেন আগামী রবিবারের মধ্যে যে আমি কোন দলের সাপোর্টার। ওকে, কিন্তু তার আগে একটু গেস করতে হবে। ওকে, যাই হোক, আমরা এখন আর একটা ব্রেক নিয়ে আসি, ব্রেক থেকে আবার একটু পরে ফিরবো। সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
4: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
5: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে। আমি এতক্ষণ ছিলাম, এখন বিদায় নিব। আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের আড্ডা গল্প, এবং আরো অনেক বেশি আড্ডা, আরো অনেক বেশি মজা করব। তবে আরো একটু সুস্থ হয়ে নেই, কি বলেন, তাই না? তো আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আর আগামী রবিবার আবার মর্নিং মাইকে দেখা হবে, কথা হবে। দেখা তো হয় না, কিন্তু কথা হবে, আমার কথা শুনতে পারবেন এবং আমার ছবি দেখতে পারবেন, আই হোপ সো। ফেসবুকে আমাকে মেসেজ করতে পারেন, ইনবক্স করতে পারেন, পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন যে কতটুকু মিস করছেন আমাকে। SMS এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 01841 9090 01 4190 4। মানে মাঝে মাঝে না, মানে হয় না যে অনেক মুখস্থ জিনিসও ঠুস করে হঠাৎ করে ভুল হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে জীবনেও যেটা মানে মনে পড়ে না সেটা হঠাৎ করে মনে পড়ে যায়, তাই না? ব্যাপারটা এরকমই। তো যাই হোক, এই নাম্বারটা কিন্তু আমার সাথে ওতপ্রোতভাবে একদম জড়িত, তারপরও দেখা যায় হঠাৎ করে ভুল হয়ে গেল, তাই না? তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকে এখন বিদায় নিব। তবে আগামীকাল কিন্তু আমি আবার থাকছি রাত 11টা বাজে ভালোবাসার বাংলাদেশ নিয়ে ঢাকা FM 90.4 ঠিক রাত 11টায় বৃহস্পতিবার রাত, এবং ওর সাথে আমাদের গুরু থাকবেন। তো সেখানেও কিন্তু আমাকে শুনতে পারবেন, দেখতেও পারবেন সেখানে, এবং আবার রবিবার দিন আসবো। ওকে, এছাড়াও রেডিও আম্বার 102.4 FM এ স্মৃতিকাব্য নিয়ে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত আমি তানহা থাকি। সো সেখানেও চাইলে আমাকে শুনতে পারেন। ওকে, তো এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে যেন অনেক অনেক দোয়া করবেন এবং আমার অনেক অনেক ভালোবাসা নিবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং। বাই বাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 93.4

0: মামা ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো, চলো এখনি।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনি।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা FM টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কন্ট্রিস ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ¿Qué?
1: সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টা ঢাকা FM 90.4 এ।

أشهد أن محمدا رسول الله.

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4.
1: Pasan de show banner gan shurun. Ben be set.
2: Hey Doc, Chori et Doc.
1: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: FM 90.4.
1: Midday. Midday Feels.
2: Hello, listeners. Hello, Dhaka. Shabai ke shagot janachi apnader pochonder station Dhaka FM 90.4. বন্ধুরা, ঘড়ির কাটা দেখতে দেখতে দুপুর দুইটা চলে এসেছে। আর হ্যাঁ বন্ধুরা, হাজির হয়ে গেল আপনাদের সবার প্রিয় বন্ধু আরজি রিদম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা দিনে, নতুন একটা সময়ে, নতুন একটা দুপুরে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাহিরে বেশ গরম, খুবই গরম একটা আবহাওয়া চারিদিকে, তবে কোনো ব্যাপারই না, কারণ রিদম যখন চলে আসে তখন কিন্তু এমনি মোটামুটি রিদম, আর হচ্ছে এই যে রিদমের বন্ধু বান্ধব যারা আছে সবার মধ্যে যে একটা কানেকশন, সেই কানেকশনে কিন্তু আসলে একটা প্রত্যেকদিন শান্তি নেমে আসে। যাই হোক বন্ধুরা, আছে কিন্তু একদম বিকেল পাঁচটা পর্যন্ত সবার সাথে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। তাছাড়া রিদম মানেই তো জানেন সবাই, প্লে লিস্ট জুড়ে সব অসাধারণ গান কিন্তু অবশ্যই থাকছে আপনাদের জন্য। আশা করছি বন্ধুরা সবাই একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। একদম শুরুর মুহূর্তে সবাইকে একটু বলতে চাই যে খুব ইজিলি কিন্তু রিদমের সাথে যুক্ত হতে পারবেন। রিদমের সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন। তাছাড়া যুক্ত হতে পারেন বন্ধুরা আমাদের ফেসবুক পেজে, facebook.com/ilovedhakafm। অলরেডি কিন্তু বন্ধুরা আমার পোস্ট চলে এসেছে, সো দেরি না করে এক্ষুনি আমাদের ফেসবুক পেজে চলে যান এবং দেখেন রিদমের পোস্ট কিন্তু চলে এসেছে। সেখানে কিন্তু রিদম অপেক্ষা করছে আপনাদের সবার জন্য। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবেন এবং সেই কমেন্ট থেকে কিন্তু আজকে মিড ডে ফিলদের আড্ডা জমে উঠবে আমাদের। আমি একটা যে পোস্টটা করেছি, আচ্ছা আমি এখানে বলবো না, অবশ্যই যারা আমার ফেসবুক পোস্টটা দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুকে আসবেন এবং দেখে তারপরে হচ্ছে সেখানে কিন্তু কমেন্ট করবেন। এখানে বলে দিলে আসলে মজা শেষ। তাছাড়া আমি বন্ধুরা আরও একটু বলবো যে আমাদের কিন্তু একটা অফিসিয়াল অ্যাপসও আছে, ঢাকা এফএম 90.4। আপনি প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে একটু কষ্ট করে যদি চলে যান, সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। আর যদি ডাউনলোড করে ফেলেন খুব ইজিলি, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে বন্ধুরা আপনারা কিন্তু শুনতে পারবেন আমাকে, শুনতে পারবেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল, শুনতে পারবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আশা করছি বন্ধুরা সবার সাথে কিন্তু অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে। আর যেহেতু এরকম একটা সুন্দর দুপুরবেলা চলে এসেছি, আর যে আপনারা সবাই জানেন যে রিদম কিন্তু চলে আসার পরপরই কিন্তু একটা সুন্দর গান দিয়ে কিন্তু আমাদের আড্ডাটা শুরু করে, সো আমরা একটা সুন্দর গান দিয়ে আজকের এই দুপুরের আড্ডাটা শুরু করব। যেই গানটা শুনবো এখন আমরা, সেই গানটা হচ্ছে আপনাদের জন্য, অর্থাৎ এই যে আমি আপনাদের সাথে এত এত কথা বলছি, হ্যাঁ যে আমার কিন্তু কিছু কথা আছে, তো সেই বেসিসে কিন্তু আজকে আমরা একটা গান শুনবো, তন্ময় তানসিনের করা একটা গান, আজ কথা ছিল। হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, থাকবেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিলের সাথে, থাকবেন আপনারা আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। এত কথা না বাড়িয়ে এখন আমরা সুন্দর গানটাতে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Hello listeners, welcome back again. This is RG Rhythm here with your favorite show Midday Feels. আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা দুপুর চলে এসেছি আপনাদের মাঝে। বরাবর 2টা বাজি এবং দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টা কিন্তু পেরিয়ে যাচ্ছে। আসলে প্রতিটা মিনিট যায়, আমি বসে বসে প্রতিটা মিনিট দেখি আর ভাবি যে সময়টা চলে যাচ্ছে। আচ্ছা, আজকেও সময়টা চলে যাচ্ছে। বন্ধু বান্ধবের সাথে এই সময়টা, মানে ভালো সময়টা যে কখন কোন দিক দিয়ে শেষ হয়ে যায় মানে বোঝাই যায় না। যাই হোক, আছে কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত। বন্ধুরা খুব ইজিলি যুক্ত হতে পারবেন আমার সাথে। আরো একবার একটু বলে দিব, আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, আমাদের ফেসবুক পেজ facebook.com/ilovethakafm। ফেসবুক পেজে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে বন্ধুরা, সো দেরি না করে এক্ষুনি আমাদের ফেসবুক পেজে চলে আসেন। আমার পোস্টে কমেন্ট করলেই কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি এবং আপনার সাথে কিন্তু আমি আড্ডা দিতে পারছি। সো চলে আসেন ফেসবুক পেজে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু এখন পর্যন্ত অলরেডি অনেকেই যুক্ত হয়ে গেছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সবাই শুরুর মুহূর্তে আমার সাথে যুক্ত হয়ে যান আর এই যে পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকেন। আমি দেখতে পাচ্ছি একদম প্রথমেই কিন্তু আমার সাথে সাউদা যুক্ত হয়ে গেছে। আচ্ছা, সাউদার মেসেজটা একটু পড়ি। ও গানিক দেসু আনাতানো কয়ে ও কিকু তো হিরুগা আকারুকু নারিমাসু। আমি জানি না আমি কি পড়লাম, কি কিছু বুঝলেন? বাই দ্য ওয়ে, আমি আসলেই বুঝতে পারিনি সাউদার কিছু একটা লিখেছে, বাট কি লিখেছে বাকিটা সাউদার থেকেই জানা যাবে। আর কেউ যদি বুঝে থাকেন তাহলে তো হলোই। একদম শুরুর মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে, কোথায়, মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম আরজি রিদম ভাই, শুভ দুপুর। আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হিরুগা আকারুকু নারিমাসু, আমি জানি না আমি কি পড়লাম, কি কিছু বুঝলেন? বাই দ্য ওয়ে, আমি আসলেই বুঝতে পারিনি সাউদার কিছু একটা লিখেছে, বাট কি লিখেছে বাকিটা সাউদার থেকেই জানা যাবে। আর কেউ যদি বুঝে থাকেন তাহলে তো হলোই। একদম শুরুর মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু জুয়েল ভাই যুক্ত হয়ে গেছে, কোথায়, মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম আরজি রিদম ভাই, শুভ দুপুর। আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার

ছিল বাই দ্য ওয়ে। আচ্ছা হ্যালো, আমি লিজা। রিদম ভাইয়া, তোমার ভয়েস আর ফেসের কোনো মিল নাই। আচ্ছা, আমার ভয়েস আর ফেসের কোনো মিল নেই, এই ব্যাপারটা মানে আসলে একটু ইন ডিটেইলে বলেন, মানে ব্যাপারটা কেমন, যে আসলে আপনি ভয়েস শুনে কি এক্সপেক্ট করেছিলেন আর এখন কি দেখলেন বা কি বুঝলেন? সায়েম ও সিয়াম কিন্তু যুক্ত হয়ে গেছে ধানমন্ডি থেকে, দেখতে পাচ্ছি আতিফুল ভূতের গলি থেকে। সুখবর সুখবর সুখবর কোথায়? সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত থাকে সেই ভদ্রলোক নাম রিদম ভাই। কোথায় থাকি? 2টা থেকে 5টা পর্যন্ত থাকি সোম থেকে বুধবার, সোমবার মঙ্গলবার এবং বুধবার, আর বৃহস্পতিবার অর্থাৎ আগামী দিন আমি চলে আসবো বিকাল 5টার দিকে। যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু নাম্বারও এখন পর্যন্ত অনেকে যুক্ত হয়ে গেছে। কোথায়? একদম আমি শুরু থেকে একটু ঘুরে আসি কে গেছে। একদম প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু সালিহুর ভাই যুক্ত হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছি সালিহুর রহমান যুক্ত হয়েছেন বদরগঞ্জ রংপুর থেকে। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন একটু জানাবেন। তারপর দেখতে পাচ্ছি একদম শুরুর মুহূর্তে কিন্তু জিনিয়া চলে এসেছে। আচ্ছা জিনিয়া, কি হয়েছে, ভালো আছো? আমি ভালো নেই, গতকাল শেষের মেসেজ পড়নি, তাই যাও পড়া লাগবে না। আচ্ছা প্রথমের মেসেজ পড়ো তাড়াতাড়ি, কিন্তু পরে যেগুলো দেই এক ঘন্টা আগে সেগুলো পড়ো আরও এক ঘন্টা পরে, আমি রিপ্লাইয়ের অপেক্ষা করে থাকি তোমার, বোঝো না। আর যে আচ্ছা এখন কিছু কিছু ক্ষেত্রে তো আসলে একটু অপেক্ষা করতেই হয়, ধৈর্য তো ধরতেই হয়, ধৈর্য ছাড়া আসলে কোনো কিছুই হয় না। যাই হোক বন্ধুরা, সবার সাথে কিন্তু আড্ডা হবে, সবার সাথে গল্প হবে। একটা গানে চলে যাব, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে তপু আর আনিলার করা একটা গান, যেটা কিনা বন্ধু ভাবুকি অ্যালবামের একটা গান, খুব সুন্দর একটা গান নূপুর, যেটার সাথে হচ্ছে ফুয়াদও কিন্তু আছে। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে, সবাই গানটা এনজয় করতে থাকেন। খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে, আশা করছি শেষ পর্যন্ত সবাই কিন্তু আমার সাথেই থাকবেন বন্ধুরা।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: Field.
1: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with your favorite show, Meet the Fields. আশা করছি বন্ধুরা সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছেন সবাই। সবাই কিন্তু কমেন্ট করছেন, মেসেজ করছেন, হোয়াটসঅ্যাপেও দেখতে পাচ্ছি সবাই আছে, নাম্বারেও দেখতে পাচ্ছি সবাই আছে। ফেসবুক পোস্ট থেকে একটু ঘুরে আসি বন্ধুরা, চলেন। অনেকেই যুক্ত হয়ে গেছে আমার সাথে, আমি দেখতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে শুরুর এই মুহূর্তে একদম সবাই যুক্ত হয়ে গেছেন আমার সাথে। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু একদম বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আমি একদম শুরু থেকে দেখবো কে কে ছিলেন আমার সাথে। আচ্ছা, তখন তো বললাম যে সিয়াম কিন্তু যুক্ত হয়ে গেছিল আমাদের সাথে, সিয়াম সায়াম। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু ফাতেমা জাহান মদিনা যুক্ত হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আমাদের কমেন্ট করেছেন কোথায়, ফারদিন খান 82। আচ্ছা, আমি একটু বলেই দিই, আমি যে পোস্টটা করেছিলাম সেটা হচ্ছে আপনার বয়স উল্টো করলে কত হবে। আর যে রিদমের বয়স হচ্ছে কিন্তু 52, অর্থাৎ 52। আপনার বয়স উল্টো করলে কত হবে সেই ব্যাপারটা, সেই উত্তরটাই আমাকে জানিয়ে দিন। আপনাদের এই মজার উত্তরই কিন্তু আজকে আমাদের এই আড্ডাটা জমে উঠবে, সেই বেসিসই কিন্তু সবাই কমেন্ট করছেন। আচ্ছা, ফারদিন খান লিখেছেন তার বয়স হবে হচ্ছে 82। একটু বেশি হয়ে গেল না, এত বয়স? আচ্ছা, তারপর ফাতেমা জাহান মদিনা কিন্তু কমেন্ট করেছে আমি লুকিয়ে পড়লাম। কেন ফাতেমা জাহান মদিনা লুকিয়ে পড়বেন কেন, বুঝলাম না। এটা এটার মানে কি, আমার সাথে কি কোনো সমস্যা আছে নাকি? আমি আসলাম, এখন আপনি বলছেন আপনি লুকিয়ে পড়লেন। আচ্ছা, যাই হোক, তারপর দেখতে পাচ্ছি অমৃত বোস দাদা কিন্তু চলে এসেছে কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর, আশা করছি ভালো আছেন। দাদা, কলকাতায় কি গরম কেমন, কলকাতায় কি একটু ঠান্ডা মান্ডা আছে নাকি, চলে আসবো নাকি কলকাতায়, একটু জানাবেন। আপনার আমি আপনার অপেক্ষায় রইলাম। যদি এমন হয় যে কলকাতায় একটু ঠান্ডা ঠান্ডা আছে বা একটু গরমটা কম আছে, তাহলে আমি কলকাতা চলে আসবো, কারণ এত গরম আর নেওয়া যাচ্ছে না। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি জুয়েল বেরিয়ে আছে আমার সাথে। আসসালামু আলাইকুম আর জে রিদম ভাই, শুভ দুপুর, আমি জুয়েল মালয়েশিয়া থেকে ঢাকা এফএম 90.4 এর সাথে আছি, থাকবো পুরোটা সময়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আফরিনা এ আছে আমার সাথে, দেখতে পাচ্ছি আফরিনা আ, আফরিনা আফরিনা আ। আচ্ছা, যাই হোক, দুষ্টাই করছিলাম। আফরিনা লিখেছে তার বয়স হবে 61। দ্যাট মিন্স আফরিনার বয়স হচ্ছে 16। আচ্ছা ঠিক আছে, 61, দাদি দাদি, আফরিনার দাদি। তারপর বাবার দুই রাজকন্যা আছে দেখতে পাচ্ছি, কমেন্ট করেছে 51, অর্থাৎ আপনার বয়স 15। নাইস, যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু জিসান আছে দেখতে পাচ্ছি, ফ্রম রংপুর, কমেন্ট করেছেন 71। ও বাহ, ভালোই তো লাগছে আসলে এরকম এই ব্যাপারটা, মানে কখনো এভাবে ভেবে দেখিনি যে আসলে বয়স উল্টো করলে কত হতে পারে বা কেমন হতে পারে। যাই হোক, খুব মজা লাগছে ব্যাপারটা। আচ্ছা, আমি একটু মেসেজ থেকে ঘুরে আসি আমার সাথে কে কে আছে একটু দেখবো। কোথায়। আসসালামু আলাইকুম, হাই, আমি নাবিল রংপুর থেকে। ওয়ালাইকুম আসসালাম নাবিল, কেমন আছেন, আশা করছি ভালো আছেন। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন কে আছেন, সূর্য দেয় আলো, রিদম ভাই ভালো, রিদম ভাইয়ের হাসি বড্ড ভালোবাসি, আকাশে লক্ষ্য তারা, রিদম ভাই সবার সেরা। আমি ইমন রংপুর থেকে। ও ইমন, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কবিতা লেখার জন্য, বেশ হয়েছে কিন্তু কবিতাটা। তারপর দেখতে পাচ্ছি লিখেছে হাই, হ্যালো। তারপর আমার সাথে কিন্তু জান্নাতুল হীরা যুক্ত হয়ে গেছে। জান্নাতুল হীরা আমাকে কোয়েশ্চেন করছে, হাই সুইটস্টার ভাইয়া, কেমন আছো, আমাকে চিনতে পেরেছো? অবশ্যই চিনতে পেরেছি জান্নাতুল হীরা, এটা তো আপনি ছাড়া কেউ হতে পারে না। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু কেউ একজন আছেন, নামটা লিখেনি, নামটা লিখে দিলে খুব খুশি হতাম। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। গানে চলে যাবো আমরা, অনেকে বাঁচতে চায়, হ্যাঁ আমিও বাঁচতে চাই। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে উদিত নারায়ণ আর সাধনা সরগামের করা একটা গান, মায়ের মর্যাদা অ্যালবামের, অনেকে বাঁচতে চায়। তো এত কথা না বাড়ি, আমরা সোজা গানে চলে যাই, গানটা শুনতে থাকি, খুব জলদি আবারও ফিরে আসি আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: Midday Feels.
1: হ্যালো লিসেনার্স, প্রথম ঘন্টার শেষ মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু আরজে রিদম। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল, আর আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত আছেন সবাই। সেই শুরু থেকে কিন্তু সবাই যুক্ত হয়ে গেছিলেন, মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আরো একবার একটু বলে দিব, খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM। সেখানে কিন্তু অলরেডি আমাদের পোস্ট চলে এসেছে, সো পোস্টে কিন্তু কমেন্ট করতে পারেন এবং কমেন্ট করলে কিন্তু আমার সাথে যুক্ত যেতে পারবেন এবং আমি আপনাদের কমেন্টের অপেক্ষাতে আছি। তাছাড়া আমাদের একটি অফিসিয়াল নাম্বার আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনাদের মেসেজের অপেক্ষায় আছি। আচ্ছা, আমি কিছু মেসেজ একটু দেখবো, তারপর আবার খুব জলদি ফিরে আসি আপনাদের মাঝে। বিদেশ ফেরত মামা জিজ্ঞেস করায় ভয়ে বলতে পারিনি খাদ্য কাকে বলে। এই শুনে আমার মা আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, হিমিশরা রংপুর থেকে। এরকম সিচুয়েশন অনেক সময় আমিও পড়ি, এটা এটা স্বাভাবিক, এটা আমি বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে হিমিশরা। যাই হোক, বাই দ্য ওয়ে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। তারপর আমার সাথে আছেন কিতা, খবর ভালো আইসুননি? আমার মনে আছে কি, আমার আমাকে মনে আছে নি কল সাইন, আমার নাম কিতা, সিলেট থেকে ফালুদা। দুঃখিত বন্ধুরা, সিলেট থেকে ফালুদা অর্থাৎ ফাহিমা আর কি যুক্ত আছে আমাদের সাথে। হাই ভাইয়া, কেমন আছেন ভাইয়া? গান শুনছি, লালমনির হাট থেকে গান শুনতে চাই। তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই, এত ভুলাভুলির গান দিয়ে কি হবে। হ্যালো রিদম ভাইয়া, আমি সামিয়া, অ্যাড হয়ে গেলাম চট্টগ্রাম থেকে। আপনি যেহেতু বললেন সামিয়া, আর অনেকে আছে সেহেতু আমাকে দিশা বলেও ডাকতে পারেন। আই থিঙ্ক এখানে দিশা নামের কেউ নেই। হ্যাঁ, দিশা নামের কেউ নেই। বাই দ্য ওয়ে দিশা নামটা কিন্তু খুব কিউট, খুবই সুন্দর একটা নাম। আচ্ছা, তারপর ভাই ভাই ভাই, এই গরমে ভালো আছো? দিল ভালো আছে তো ভাই? গতকাল জিনিয়া আসে নাই, আজকে আসলে তাকে কও সে কোথায় থাকে। নবাব, না গতকালকে জিনিয়া ছিল তো, জিনিয়া গতকালও ছিল, জিনিয়া আজও আছে। জিনিয়াকে আবার আমার সব মিস করে নাকি? বাই দ্য ওয়ে জিনিয়াকেও অনেক ধন্যবাদ, নবাবকেও অনেক ধন্যবাদ। যাই হোক বন্ধুরা, পরবর্তী ঘন্টায় আবারও আসবো আমরা, এখন একটা গানে চলে যাবো। এখন আমরা শুনবো হচ্ছে হৃদয় খানের করা একটা গান, যেটা হচ্ছে হৃদয় মিক্স অ্যালবামের একটা গান, চাই না মে তুমি অন্য কার হও। আশা করছি গানটা সবার ভালো লাগবে, তো সবাই গানটা শুনতে থাকেন, খুব জলদি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। একদম শেষ পর্যন্ত সবাই প্লিজ আমার সাথেই থাকবেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিলসের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: দূর, আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছায় আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে দুপুর দুইটা থেকে, এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। দ্বিতীয় ঘন্টা শুরুর মুহূর্তে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আশা করছি বন্ধুরা এখন পর্যন্ত যুক্ত আছেন। হ্যাঁ, এখন পর্যন্ত যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি। সবাই কিন্তু আমাকে মেসেজ করছে, সবাই আমাকে লিখছে। যাই হোক, আমি একটু দেখবো আমার সাথে এখন কে কে যুক্ত আছে। দেখতে পাচ্ছি রংপুর থেকে আমাদের সাথে আছে, হাই, নামটা লিখে নি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু আল মেহেদি যুক্ত আছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সৌদি আরব থেকে শুনছি, ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। দেশ থেকে, দেশের বাইরে থেকে যারা আমাকে রেগুলার শুনছেন, সবার প্রতি অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা, তারপর আমার সাথে কিন্তু সাউদা এখন পর্যন্ত আছে। সাউদা একটু আগে যে মেসেজটা লিখেছিল তা তো অবশ্যই বুঝতে পারিনি। বাই দ্য ওয়ে, সাউদা কিন্তু আরো কিছু একটা লিখেছে, দেখি এটা এটা বুঝতে পারি কিনা। কাজে গা হাকবু কিমিনো কোয়েগা হিরু ও আকারুকু সুরু আর যে সান আরিগাতু সুকি দেসু। আমি আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমি মানে কি এটা, এটা মোস্ট প্রবলি কোরিয়া বা জাপানের ভাষাটা সে কিছু একটা হতে পারে মোস্ট প্রবলি। আর যাই হোক সাউদা, আমি মনে হচ্ছে না এটা আমি আর বের করতে পারবো বা এটা আমি বুঝতে পারবো, একটু কাইন্ডলি বাংলায় লিখেন প্লিজ। বাই দ্য ওয়ে, ফেসবুকের পোস্টে কিন্তু দেখতে পারছি অনেকেই কমেন্ট সেকশনে যুক্ত আছে। টিআরএক্স সিয়াম আছে, উম্মের রায়হান আছে আমার সাথে দেখতে পারছি। কোথায় রিদম ভাইয়া, রকস্টার মুভির একটা গান শোনাবেন প্লিজ, তুমি যে আমার চোখের তারা। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটি শোনার জন্য। তহিদুল্লাহ আছে আমার সাথে দেখতে পাচ্ছি, বয়স উল্টো করলে 31 হয়, তাই নাকি ছোট্ট বন্ধু আমার? যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, আমি সবার কমেন্টই পড়বো, সবার সবাই চলে আসেন ফেসবুক কমেন্ট বক্সে। আচ্ছা আমি একটু মেসেজ থেকে ঘুরে আসি, দেখি কে কে আছে। ভাইয়া আজ কিন্তু জিএফ নিয়ে শুনছি তোমায়, আজ নিউ শুনছি তোমায়, কারিমুল ফ্রম গঙ্গাছাড়া। আচ্ছা কারিমুল, অনেক অনেক ধন্যবাদ, একদম গার্লফ্রেন্ড সহ আমাকে শুনছেন, বাহ বেশ তো। তারপর তহিদুল আছে দেখতে পাচ্ছি, দুইটা বাজে তাড়াতাড়ি ঢাকা এফএম নিয়ে কারাকারি, দুনিয়াতে আজও মানুষের ছড়াছড়ি, মিড ডে ফিল্ডস নিয়ে বাড়াবাড়ি, বাহ বাহ বেশ বেশ বেশ, এই কবিতাটা বেশ লেগেছে তহিদুল। আচ্ছা তারপর তুমি কখন এলে? আমি তো চলে এসেছি, সে কখনই, আপনার কোথায় ছিলেন? আচ্ছা তারপর আমি যে আমার এসএমএস, সরি এই যে আমার এসএমএস না পড়লে কিন্তু আপনার সাথে এসএমএস করবো না, আপনার একটা রোগ আছে মাঝে মাঝে এসএমএস না পড়া, তাই না? আমার এটা কোনো রোগ না, এটা কোনো রোগ না, এটা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি সবার মেসেজই পড়ার চেষ্টা করি, কারো মেসেজ যদি মিস হয়ে যায় এখানে আসলে কিছু কি বলবো আর। আচ্ছা আকলিমা আছে দেখতে পাচ্ছি, ফুল এসএমএস পড়বা, তুমি কি জানো পাখি ক্যান ডাকে তোমার ঘুম ভাঙাবে বলে, তুমি কি জানো ফুল ক্যান ফুটে তোমায় দেখবে বলে। আচ্ছা তারপর কোথায়, তুমি কি জানো আকাশ কেন ডাকে, আকাশ কেন কাঁদে তোমার মন খারাপ হলে, তুমি কি জানো তোমাকে সবাই পছন্দ করে কেন তুমি খুব ভালো বলে, তুমি কি জানো তুমি এত ভালো কেন কারণ তুমি আমার বন্ধু বলে। বেশ বেশ আকলিমা, বেশ খুব সুন্দর লিখেছেন। আমি আসলে আপনাদের বন্ধু হতে পেরে আমি কি বলবো, আমি আসলে খুব খুশি, মানে এরকম এরকম এই যে এত এত ভালো ভালো বন্ধু পাওয়া বা এত এত বন্ধু পাওয়া, এটা আসলে সবার ভাগ্যে কিন্তু হয় না। সো আমি এই যে এখানে বসে এত এত বন্ধু পেয়ে গেছি, আমি আসলেই খুবই থ্যাঙ্কফুল যে আপনাদের মতো বন্ধু বান্ধব পেয়েছি আমি। যাই হোক তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, আপনার বাসা কই? হ্যাঁ ভাই আমি নতুন, আমার এস এম এস পড়ো না, এই যে এস এম এস পড়ছি, আমার বাসা হচ্ছে নাখালপাড়া তেজগাঁতে। তারপর দেখতে পাচ্ছি একজন লিখেছেন, আমার বয়স 69, ও তাই নাকি, রংপুর থেকে কেউ একজন, কে লিখেছেন নামটা লিখে নি। তারপর আজ যেই গরম, হ্যাঁ আজ অনেক গরম, অনেক গরম। আসসালামু আলাইকুম, আমি লাবিব, লাবিব ওয়ালাইকুম আসসালাম। তারপর দেখতে পাচ্ছি আমাকে লিখেছেন, আমার বয়স হবে 61, তাই নাকি? আদিবা সুলতানা শেফা রংপুর থেকে। আচ্ছা 61 means 16, ওকে ওকে ঠিক আছে বুঝতে পারলাম। সবাই দেখতে পাচ্ছি মানে এখানে সব ছোট ছোট বন্ধু আমার। যাই হোক অনেক অনেক ধন্যবাদ শেফা আমার সাথে যুক্ত হওয়ার জন্য। সালিহুর আছেন, সালিহুর লিখেছেন আমার 92 আগে তো এক্সট্রা পড়েন। আচ্ছা সালিহুর রহমান যুক্ত আছে আমার সাথে দেখতে পাচ্ছি। লাঞ্চ করেছেন আপনি? না লাঞ্চ হয়নি দাদা, এখন পর্যন্ত হয়নি, আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, দেখি শেষ করে তারপরে হয়তো লাঞ্চ করে নিব। আপনার সবাই তো জানেন মুখস্থ হয়ে গেছে হয়তোবা। যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত যুক্ত থাকবেন। আমরা আরো একটা গানে চলে যাব, যেহেতু আসলে বয়সের খেলা চলছে এখন আমরা একটা বয়সেরই গান শুনবো, 18 বছর বয়স, যেটা যে গানটা করেছে কিন্তু অনেকে একসাথে, প্রীতম, মিনার, ঐশী, নৌমি, তৌফিক সবাই মিলে কিন্তু গানটা করেছে, বেশ সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়ি আমরা সোজা গানে চলে যাবো, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই যুক্ত থাকবেন বন্ধুরা।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো লিসেনার্স, আর জি রিদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথে, এখন পর্যন্ত না আছে কিন্তু একদম বিকাল পাঁচটা পর্যন্ত। ফ্রেন্ডস, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4, আর শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। হ্যাঁ বন্ধুরা, মিড ডে ফিলস নিয়ে কিন্তু দুপুর দুইটা থেকেই আছে আপনাদের সাথে, এবং দেখতে দেখতে কিন্তু আজকের মতো আমাদের সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা পরবর্তী ঘন্টায় কিন্তু চলে এসেছি। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই শুরু থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত অনেকে যুক্ত আছে আমার সাথে, আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার একটু স্বাগত জানিয়ে দিচ্ছি। আর একটু বলে দিব যে খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারেন। ফ্রেন্ড, আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ facebook.com/ILoveDhakaFM, সেখানে কিন্তু অলরেডি আমার পোস্ট চলে এসেছে। সো পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করে ফেললে কিন্তু আমি আপনার সাথে আপনাকে খুঁজে পাবো এবং হচ্ছে আপনার সাথে কিন্তু আড্ডা দিতে পারবো। আর তাছাড়া আমাদের একটা অফিসিয়াল নাম্বার আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া একটি অ্যাপ আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো ডাউনলোড করে ফেলে খুব ইজিলি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে আমার সাথে, আমি ফেসবুক কমেন্ট সেকশনে কিন্তু দেখছি যে মোটামুটি অনেকে অনেকে এখন পর্যন্ত কমেন্ট করছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে শুনছেন, যারা আমাকে মেসেজ করছেন বা কিছু লিখতে চান, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে আসবেন। সেখানে আমি মানে মোটামুটি সেখানে আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। তাছাড়া একটি অ্যাপ আছে ঢাকা FM 90.4, আপনি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে সার্চ করলেই পেয়ে যাচ্ছেন। সো ডাউনলোড করে ফেললে খুব ইজিলি কিন্তু যুক্ত হয়ে যেতে পারবেন আমার সাথে। আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত আছে আমার সাথে, আমি ফেসবুক কমেন্ট সেকশনে কিন্তু দেখছি যে মোটামুটি অনেকে অনেকে এখন পর্যন্ত কমেন্ট করছেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাকে শুনছেন, যারা আমাকে মেসেজ করছেন বা কিছু লিখতে চান, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে আসবেন। সেখানে আমি মানে মোটামুটি সেখান থেকেই কিন্তু এখন কমেন্ট পড়ার ট্রাই করি। সো সবাই চলে আসেন ফেসবুকের কমেন্ট সেকশনে।

0: আমাদের সাউদাজি একটা মেসেজ লিখেছিল যে কাজেগা হাকুবু কিমিনো কোয়েগা হিরুও আকারুকু সুরু আর্জেসান আরিগাতু সুকি দেসু, কিছু বুঝলেন না তাই তো? আমিও বুঝতে পারিনি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ, আর সেই আসলে মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজে সে আমাকে কি লিখেছে বা কি বলেছে সেটাই আমি আপনাদের একটু বলি। সেটা লিখেছে হচ্ছে যে বাতাসে ভেসে আসে তোমার কণ্ঠস্বর, দুপুরটা উজ্জ্বল করে দেয়, আর যে ভাইয়া ধন্যবাদ, তোমাকে ভালো লাগে। এটাই মূলত লেখা ছিল সে জাপানি ভাষায়। আর একদম প্রথমে যেটা সাউদার লিখেছিল যে ও গানিক দেসু আনাতানো কোয়ে ও কিকুতু হিরুগা আকারুকু নারিমাসু, জানি এটাও কিছু বুঝলেন না। আচ্ছা, এটার মানেটা ছিল হচ্ছে কেমন আছেন, আপনার ভয় শুনলে দুপুরটা উজ্জ্বল হয়ে যায়। ও থ্যাংক ইউ সো মাচ সাউদা, এত সুন্দর সুন্দর একটা বিষয় আমাদেরকে শেখানোর জন্য বা উপস্থাপন করার জন্য খুব ধন্যবাদ, ভালো লাগলো। জাপানিজ ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই রাফ অ্যান্ড টাফ। বাই দ্য ওয়ে সাউদা মোস্ট প্রবাবলি এটার উপরই আসলে কোর্স করছে হয়তো বা হচ্ছে এটা হয়তো বা শেখার চেষ্টা করছে আর কি। আশা করছি খুব দ্রুত ধরে ফেলতে পারবেন সাউদা, আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, বেস্ট উইশেস ফর ইউ। মেসেজে দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যারা চলে এসেছে, আমি যারা ভাইয়া যারার মেসেজটা দেখলে আমার একটা গান খুব মনে পড়ে, যারা যারা টাচ মি টাচ মি টাচ মি। আচ্ছা, যারা লিখেছে ভাইয়া তোমার জন্য কি একটা মেয়ে খুঁজবো নাকি বিয়ের জন্য, বুঝলাম না আমাকে বিয়ে করানোর জন্য আপনার এরকম উঠে পড়ে লাগলেন কেন, না বিয়ে শাদী আমি নাই এসবে, ও এগুলো ভয় লাগে শুনলে। তারপর কোথায়, ধন্যবাদ ঢাকা এফএম 90.4, হ্যাঁ মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই, আমি সুমি, কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। তারপর জিনিয়া লিখেছে কোথায়, আমি ভাবতাম যে এফএম থেকে যদি তুমি কখনো ফোন বা মেসেজ দাও জানো, তা সত্যি হয়েছে জানো, আমি খুব খুশি, আমি এখন ভাবতে পারছি না তুমি আমার সাথে আছো। আচ্ছা, তার কোথায়, তোমার হাসিটা অনেক সুন্দর আর যে, লাভ ইউ টু মাই ফ্রেন্ড। আর যে শোনা যাচ্ছে না, ভালো করতে বলো তাড়াতাড়ি। ঠিক আছে, আমি টেকনিক্যাল টিমকে জানিয়ে দিচ্ছি। আর কোথায়, আর জিনিয়া লিখেছে আমার বয়স হবে 84। সিরিয়াসলি আপনার বয়স কি 48 নাকি? জিনিয়া দুষ্ট হয়েছেন ভালো দেখা যাচ্ছে, যাই হোক। তার আচ্ছা, সাউদার লিখেছে আপনার ভয়েস জাপানিজ ভাষা শুনে আমি তো হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছি। ও না, আমিও মজা পেলাম খুব আসলে আপনার মেসেজটা পড়ে সাউদা। জাপানিজ ল্যাঙ্গুয়েজ তো আসলে আমি মানে আমি তো বাঙালি, বাইবর্ন বাঙালি, সো একটু ট্রাই করলাম আর কি। বাই দ্য ওয়ে সাউদা, আপনি আরো দু একটা এরকম সুন্দর সুন্দর লিখেন তো দেখি, আমি একটু পড়ে দেখি, আমার কাছে খুব মজা লাগলো জাপানিজ ল্যাঙ্গুয়েজটা পড়ে। যাই হোক বন্ধুরা, একটা গানে চলে যাই, কি বলেন? আমরা এখন একটা গান শুনবো, কি গান শোনা যায় বলেন তো? আমরা এখন শুনবো হচ্ছে ফজলুর রহমান বাবুর করা একটা গান, যেটা কিনা মনপুরা মুভির একটা গান, আমাদের সবারই পরিচিত একটা গান। গানটা হচ্ছে
1: নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই।
0: হ্যাঁ বন্ধুরা, খুব সুন্দর একটা গান, সবার পরিচিত একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। তো এত কথা না বাড়ি সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসবো, আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, মিড ডে ফেজের সাথে থাকবেন, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।

0: 90.4 FM.
1: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
2: এই লন।
1: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
2: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: বাইজা বুইজা তামা তামা
1: তোমরা জানতো মগর কি হুনতাছেন পুরাই 101 টানে বুঝছেন না কি চলে
0: ওহো লিয়া লিছে রে
1: দিল দিয়া ফিল করেন ঢাকা FM 90.4।

0: Mississippi Field.
1: হ্যালো লিসেনার্স, আমি আছি এখন পর্যন্ত। কি ভেবেছেন রিদম চলে গেছে? না, রিদম কোথাও যায়নি, রিদম কিন্তু আছে আপনাদের সাথে, একদম পাঁচটা পর্যন্ত আছে বন্ধুরা। দেখতে দেখতে যদিও সময়টা কিন্তু চলে যাচ্ছে, আমি আসলে যদি ব্যাপারটা এমন হতো যে সময়টাকে ধরে রাখা যেত বা সময়টাকে আটকে রাখা যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো, তাহলে হয়তো সময় আটকে রাখতাম এবং হচ্ছে আপনাদের সাথে সারাদিন জুড়ে কিন্তু আড্ডা দিতাম। যাই হোক বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এ। শুনছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মিড ডে ফিল্ড। আশা করছি এখন পর্যন্ত সবাই যুক্ত আছেন, দেখতে পাচ্ছি সবাই তো যুক্ত আছে, মেসেজ করছে, লিখছে, ফেসবুকের পোস্টে দেখতে পাচ্ছি আমার কিন্তু ননস্টপ কমেন্ট আসছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। TRX সিয়াম হাসান কিন্তু আমি দেখতে পাচ্ছি আছে আমার সাথে, সে একটা কোয়েশ্চেন করেছে, ভাই আপনি রাতে ঘুম যান? না, রাতের বেলা আসলে কি, রাতের বেলা আমার ঘুম হয় না। রাতের বেলা কেন ঘুমায় না আমি বলবো? রাতের বেলা আমার ঘুমটা এই কারণে হয় না, কারণ আমি রাতের বেলা বসে বসে চিন্তা করি যে কখন সকাল হবে। সকাল হওয়ার পর আবারও যাবো ঢাকা FM 90.4 এ আর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিব, এটা ভেবে ভেবে সারা রাতের ঘুমটাও কিন্তু মাটি হয়ে যায়। রাতের বেলাও আপনাদেরকে খুব মিস করি। যাই হোক, এটা আসলে আপনাদের একটা ভালোবাসা, বা এই যে ভালোবাসাটা পাচ্ছি এটা আমার কাছে অনেক কিছু। ও, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আরও একবার। আমি কিছু মেসেজ একটু দেখে আসবো, আমার সাথে কিন্তু অনেকে যুক্ত আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি সুমি, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারমিন আছে সিলেট থেকে, দেখতে পাচ্ছি সিলেটে নাকি বৃষ্টি হচ্ছে, ও মাই গড, এটা শুনে তো খুব ভালো লাগছে। ও প্লিজ প্লিজ তারমিন, আপনি সিলেট থেকে এনি হাও যেভাবে পারেন ঢাকার দিকে প্লিজ বৃষ্টিটা একটু পাঠান, গরমে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি আরাফাত আছে আমার সাথে, দেখতে পাচ্ছি। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আচ্ছা আরাফাত কিন্তু একটা ইয়ে করেছে, ধাঁধা কিন্তু আজকে আবারও দিয়েছে আমাকে, অ্যানাদার কোয়েশ্চেন, ক্যান ইউ অ্যান্সার দ্য কোয়েশ্চেন, ওকে, ইফ উই রিড ইট ওয়ান্স ইট বিকামস ওল্ড, হোয়াট ইজ ইট? আই এম আরাফাত ফ্রম সিলেট, আই রিড ইন ক্লাস 5 অ্যান্ড আই এম 12 ইয়ার্স ওল্ড, ওকে। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে যে ইফ উই রিড ইট ওয়ান্স ইট বিকামস ওল্ড, এটা যদি আমরা একবার পড়ি তাহলে পুরনো হয়ে যায়। খুবই রাফ অ্যান্ড টাফ একটা কোয়েশ্চেন, আর আমি আসলে বুঝতেও পারছি না ঠিক ওইভাবে, মানে ধাঁধাটা। যাই হোক, আমি ভাবছি। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে কেউ আছেন আমার সাথে, কে আছেন? কেমন আছেন রিদম ভাইয়া? চট্টগ্রাম থেকে নক করা দিশার কথা শুনে আমি আজ দিশেহারা হয়ে গেলাম। বাই দ্য রাস্তা, আমিও চট্টগ্রাম থেকে, বাই দ্য রাস্তা। আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি কি গো ভাইয়া, কেমন আছো? মুই তাহাসিন, ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, হুনতেছি গরমে মরতে মরতে বাইচে আছি। বাই দ্য ওয়ে, ঢাকা ক্যান্টনমেন্ট আপনার বাসা কোথায়? ইয়ে তাহাসিন, ঢাকা ক্যান্টনমেন্টের কথা মনে পড়লে আসলে অনেক কিছু মনে পড়ে যায়, কোজ আমার কলেজ ছিল কিন্তু ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরেই, রমিজউদ্দিনে ছিলাম, তো সো ঢাকা ক্যান্টনমেন্টে কিন্তু আমার একটা বেশ লম্বা সময় কেটেছে, বেশ ভালো সময় কেটেছে, অনেক স্মৃতি আছে আমার ঢাকা ক্যান্টনমেন্টে। আচ্ছা, তারপর তাজবিদ, তাজবিহ ও তাজবিদ, আমরা দুই বোন শুনছি একসাথে। আচ্ছা, তাজবির, তাজবির বয়স হচ্ছে 150 বছর, আর আমার ছোট বোনের বয়স 60 বছর। ও ভাইয়া, তো এত দুষ্ট আপনারা, বাই দ্য ওয়ে। তারপর দেখতে পাচ্ছি, আচ্ছা ভাইয়া 21 বছর বয়সে কি কোনো গান নেই? থাকলে শোনান। 21 বয়সের কোনো গান তো নেই, আমরা 18 বয়সের গান একটু আগে কিন্তু আমরা শুনেছিলাম, 18 বছরের। আচ্ছা, সানিম কিন্তু যুক্ত আছে, সানিমের বয়স হচ্ছে 61। ভালোই লাগছে আজকের সবার অ্যান্সারগুলো, খুব মানে মজা দিচ্ছে, যেটা সত্যি কথা। যাই হোক বন্ধুরা, চলো একটা গানে চলে যাই আমরা সবাই। এখন আমরা যে গানে শুনবো সেটা হচ্ছে বিসর্গ কল্লোলের করা একটা গান, ইয়ামাহা মিউজিক স্টেশনের অ্যালবামের একটা গান, তবু আসো না তুমি। কেন যে আসে না বুঝতে পারি না, আহ আমার মনের মানুষটা যদি শুনে থাকে, তোমার উদ্দেশ্যেই গানটা দিচ্ছি, তবু আসো না তুমি। যাই হোক বন্ধুরা, দুষ্টামি করছিলাম, গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4, আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: Midday. Midday Field.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম কিন্তু আপনাদের সাথে ছিলাম সেই দুপুর দুইটা থেকে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, শেষ ঘন্টা শুরুর মুহূর্তে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। হ্যাঁ আছেন, যুক্ত আছেন, আমি দেখতে পাচ্ছি সবাই লিখছেন, আমাকে মেসেজ করছেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত থাকার জন্য। আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে দিচ্ছি। আশা করছি সবাই শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমার সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা, আমি এত কথা না বাড়িয়ে কিছু মেসেজ একটু দেখে আসবো, কারণ অনেকেই যুক্ত আছে, অনেকেই কিন্তু লিখছে আমার সাথে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু আকলিমা আছে। আকলিমা লিখেছে, কোথায় বলছি ভাইয়া, জানো আমি রাগ কেন জানো? না থাক, জানতে হবে না, জানলে কি আর হবে। আমার জন্য চকলেট আইসক্রিম দিবেন? সালামি দিলেন না? বেশি বেশি আশা করলে তো হবে না। আমি তো বলেছিলাম যে যার যার সালামি প্রয়োজন সবাই চলে আসেন আমার বাসায়। শুধু সালামি দিব না, একসাথে গোস্ত খাবেন, তারপর হচ্ছে সালামি নিয়ে যাবেন। আচ্ছা, আবির আছে আমার সাথে, দেখতে পাচ্ছি লিখেছে, আবিরের বয়স উল্টো করলে হয় 81 বছর। এর মানে হচ্ছে আবিরের বয়স 18 বছর। আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ফাহিম আছে চট্টগ্রাম থেকে আমার সাথে, সবসময় শুনে কিন্তু আজকে নাকি প্রথম মেসেজ দিয়েছে। চট্টগ্রামে প্রচুর গরম, হ্যাঁ এখানেও প্রচুর গরম, যদি একটু বৃষ্টি হতো কি ভালো হতো। তারপর কোথায় দাদা ভাই, শুরুতেই মেসেজ করেছিলাম যাতে বাদ না যায়, তাও ঠিক আছে, আর কিছু বলবো না, ভালো থাকবেন। শুধু একটা অনুরোধ, কখনো যদি সময় হয় আমার সব মেসেজ একবার অন্তত দেখবেন, তাহলে কিছু হলেও বুঝতে পারবেন। তবে জানি না এই মেসেজটাও দেখবেন কিনা। বিদায় বন্ধু। আমি বুঝতে পারলাম না যে শ্রীতা আপনি কেন মানে এত রাগ করলেন। আসলে বুঝতে হবে তো যে আপনার মেসেজের উপরে চলে এসেছে, যার কারণে হয়তো বা মেসেজটা পড়তে পারিনি। বাই দ্য ওয়ে অনেক অনেক ধন্যবাদ শ্রীতা আমার সাথে যুক্ত থাকার জন্য। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু তমা আছে রংপুর থেকে। তমা, রংপুরে তমা আছে। বাই দ্য ওয়ে অনেকদিন হলো আমাদের সিলেটের তমাকে কিন্তু পাচ্ছি না, নাকি সে শুনে হয়তো বা মেসেজ করে না, দেখা যাক যদি সে কখনো মেসেজ করে আর কি। রংপুর থেকে ফারজানা আছে দেখতে পাচ্ছি। হাই ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, ক্লাস 8-এ পড়ি। ও মাই গড, আমার ছোট্ট বন্ধু দেখতে পাচ্ছি। তারপর সাউদা, আচ্ছা সাউদানা কোথায়, আপনি আমার টেক্সট পড়েন না কেন? আমি সাউদানা তাই, ওকে ফাইন, আর টেক্সট করবো না। রোদেশি ফ্রম রংপুর, না রোদেশি ব্যাপারটা তো এমন না টোটালি। এই যে সবার মেসেজিং তো পড়ছি। আচ্ছা আফরিন লিখেছে নিতু আপাতের গানটা নাকি তার বাবার খুব পছন্দের একটা গান ছিল, সবসময় নাকি শুনতো। হ্যাঁ এই গানটা কিন্তু আমারও বেশ পছন্দের। তারপর মালিহা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তারপর দেখতে পাচ্ছি কোথায় আমার সাথে আছেন আদিবা সুলতানা শেফা কিন্তু আছে রংপুর থেকে এখন পর্যন্ত। জানেন ভাই এতক্ষণ আপনাকে শুনতে পারছিলাম না, আপনি কি আমার আগের মেসেজগুলো পড়েছেন? হ্যাঁ শেফা আপনার মেসেজ পড়া হয়েছে, আপনি হয়তো বা মিস করে গেছেন, যাই হোক কোনো সমস্যা নেই, আপনার মেসেজ পড়েছি। তারপর দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু আরও একজন আছেন, সামান্তা আছেন দেখতে পাচ্ছি আমার সাথে। আর যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবার সাথে একদম শেষ মুহূর্ত পর্যন্ত গল্প হবে, আড্ডা হবে, একটা গানে চলে যাবে। এখন আমরা একটা ফাটাফাটি গান শুনবো, একটা ঝাঁকানাকা গান শুনবো, জেফার আর মুজার করা একটা গান, ঝুমকা। আশা করছি গানটা সবার ভালো লাগবে, তো সবাই গানটা শুনতে থাকেন, খুব জলদি আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন, আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 সাথেই থাকবেন।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Midday. Midday. Field.
1: Hello, listeners. This is RJ Rhythm here with your favorite show, Meet the Fields. আপনার শুনছেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4. বন্ধুরা, আশা করছি এখন পর্যন্ত যুক্ত আছেন আমার সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই শুরু থেকে যুক্ত থাকার জন্য। এখন পর্যন্ত কিন্তু আমি অনেক অনেক মেসেজ পাচ্ছি, অনেক অনেক কমেন্ট পাচ্ছি আমার ফেসবুক পোস্টে। সবাই ফেসবুক পোস্টে চলে আসেন, ফেসবুক পোস্টে কিন্তু আজকে একটা কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। খুব ভালোই লাগছে আমার কাছে সত্যি কথা বলতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার কমেন্ট সেকশনে যারা আছেন, আমি যদি বলি, সিয়াম আছে, হাসিবুল পলক আছে, আনোয়ার ইসলাম সোহাগ আছে দেখতে পাচ্ছি, তারপর কিন্তু আমাদের ফ্রেন্ড আছে বাইতুল হক বাপকি, হি ইজ মাই ক্লোজ ফ্রেন্ড, আই লাভ হিম। দেন দেখতে পাচ্ছি ফাতেমা জাহান মাদিনা কিন্তু আছে এখন পর্যন্ত, তাসরিফ তৌফিক আছে আমার সাথে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি সানজিদা ইসলাম আছে আমার সাথে। ওফ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন। বন্ধুরা, কিছু মেসেজ একটু দেখে আসি, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে। প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। আচ্ছা, দিশা আছে। ভাইয়া, সামনে যেহেতু ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে, তাই একটু ঝাঙ্কুকের ড্রিমার্স সংটা একটু প্লে করবেন প্লিজ। আর আপনাকে থ্যাংকস দিশা নামটা কিউট বলার জন্য, এই কথাটা আমাকে কেউ বলেনি। দিশা না, সিরিয়াসলি, আপনার নামটা আসলেই সুন্দর, বেশ সুন্দর, মাশাল্লাহ। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন। আহা আহা আহা, ভাই তোমার গানের গলা বেশ ভালো। ভাই, জাপানিজ ভাষা অনেক কঠিন কিন্তু শুনতে ভালো লাগে। ধন্যবাদ সাউদাকে তোমার গলা এটা শোনানোর জন্য। আরো আরো বলিও। অবশ্যই অবশ্যই, আমি নিজেও সাউদাকে বলেছি যে আমার নিজেও কিন্তু মানে খুব ভালো লেগেছে। সাউদাকে বলেছি যে এই এই ভাষায়, সরি, জাপানি ল্যাঙ্গুয়েজের আরো কিছু কথাবার্তা দিতে। যাই হোক, সাউদা কিন্তু লিখেছে। বন্ধুরা চলুন একটু পড়ি, দেখি আসলে আমি যদিও মানে বুঝি না। ইউরুনু শিজিমানি ককোরোগা ইউরেরু কোয়ে না কোয়ে নো ইয়োকান মাদা কতবানি নারানি। এটা এই এত এত কঠিন ভাষা আসলেই, মানে খুবই কঠিন। আচ্ছা, কিমি তো নো শুনকান ওয়াচি নো ইউগেন। আচ্ছা, আমি একটু অর্থসহ পড়ি। ইউরুনু শিজিমানি ককোরোগা ইউরেরু, রাতের নিরবতায় মনটা একটু নড়ে উঠে। আচ্ছা ভাই, আমার আমার দ্বারা ভাই জাপানি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে আর পসিবল না, এত কঠিন দাঁত খুলে আসছে আমার। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি কি, কিমিতো নো শুনকান ওয়াচি নো ইয়োগেন। আপনার সাথে কাটানো মুহূর্তটা আমার কাছে বলে না, আমার কাছে বলে না বোঝা সৌন্দর্য। আচ্ছা আচ্ছা, আসলেই বেশ, জাপানি ল্যাঙ্গুয়েজ আসলেই সুন্দর। বাই দ্য ওয়ে, অনেক অনেক ধন্যবাদ। তারপর দেখতে পাচ্ছি সিলেট থেকে তাসলিমা কিন্তু আছে আমার সাথে। তারপর দেখতে পাচ্ছি কে একজন আছেন, লিখেছেন, ভাইয়া মেসেজ করেন না কেন, এখন কি করা উচিত বলেন, কি করা উচিত, আরও মেসেজ করেন। পড়বো অবশ্যই অবশ্যই, সবার মেসেজই পড়বো। জিনিয়া কিন্তু এখন পর্যন্ত আছে দেখতে পাচ্ছি। জানো, কেউ যদি আমাকে গান বলতে বলতো, আমি মন আমার তোর কিনারে গানটা বলতাম, ভালো লাগে, প্রিয় একটা গান। গতকালকে যে বললা আমি পাকা হয়েছি, আজ আবার দুষ্ট হয়েছি, ভালো নতুন নতুন নাম দেওয়ার জন্য। আর সেপ্টেম্বর 4 তারিখে 84 হবে, এখনো হয়নি। হা হা, ও আচ্ছা, তার মানে আপনার সেপ্টেম্বরে বার্থডে। ও বাই দ্য ওয়ে জিনিয়া, আমার বার্থডে হচ্ছে অগস্টের 31, 31 তারিখ আমার বার্থডে, আগস্ট সেপ্টেম্বর। ও বাহ, আমার আর আপনার বার্থডে খুব কাছাকাছি, ব্যস্ত যাক, এই ব্যাপারটা খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, আছি কিন্তু আপনাদের সাথে 5 পর্যন্ত, আবারও আসছি খুব জলদি, একটা গানে চলে যাব। এখন আমার একটা গান শুনবো, আমার গান কেন বললাম জানেন, কারণ গানটা হচ্ছে পাগলামি। তাসনি মানিকার করা একটা গান পাগলামি, খুব সুন্দর একটা গান, আশা করছি গানটা সবার ভালো লাগবে। খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে, সবাই গানটা শুনতে থাকেন, আশা করছি একদম শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আপনাদের প্রিয় বন্ধু হৃদমের সাথেই থাকবেন। বন্ধুরা

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সাথে 90.4
1: হ্যালো লিসেনার, সো আর জি রিদম কিন্তু এখন পর্যন্ত আছে আপনাদের সাথেই বন্ধুরা, আজই বিকাল পাঁচটা পর্যন্ত। দেখতে দেখতে কিন্তু আমাদের সময়টা একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি জানি না যে কেন যে চলে আসছে সময়টা শেষ পর্যায়ে, সময়টা কোনো একটা জায়গায় যদি আটকে থাকতো কতটা ভালো হতো। আপনাদের সাথে সারা দিন জুড়ে জমি আড্ডা দিতাম, জমি আমরা গল্প করতাম। যাই হোক, সময়কে কি আর আটকে রাখা যায়, সময় সময়ের মতো চলে যাচ্ছে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পুরোটা দুপুর জুড়ে আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, আমার সাথে আমাকে শোনার জন্য, আমাকে মেসেজ করার জন্য। আমি দেখতে পাচ্ছি ফেসবুক পোস্টে কিন্তু অনেক অনেক কমেন্ট আসছে, অনেকে যুক্ত আছে আমার সাথে। সায়েম আছে আমার সাথে দেখতে পাচ্ছি, টিআরএক্স সিয়াম হাসান আছে আমার সাথে দেখতে পাচ্ছি, আমার সাথে যুক্ত হয়ে গেছে কমেন্ট সেকশনে। দেখতে পাচ্ছি রকিবুল আলম রিয়াদ আমার সাথে কিন্তু কমেন্ট সেকশনে আছে, আব্দুল্লাল মঈন আমার সাথে কমেন্ট সেকশনে আছেন, নাফিজ আহসান খান আমার সাথে কমেন্ট সেকশনে আছেন, উম্মে রায়হান, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় জুড়ে থাকার জন্য, এতটা ব্যস্ততার মাঝেও এত কষ্ট করে সবাই আমাকে লিখছেন, কমেন্ট করছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা কিছু মেসেজ একটু দেখে আসবো, অনেকক্ষণ হচ্ছে মেসেজ পড়া হচ্ছে না। আমার সাথে কে আছে? ভাইয়া, আজ আমার মামাতো বোন রেশমি আপুর বিয়ে, তো আজকের মতো বিদায় হিমি ইশরা রংপুর থেকে। ও গড, এই রেশমি নামটা আমার পিছাই ছাড়ছে না। ও রেশমি, যাই হোক হিমি, আশা করছি আপনি আপনার বোনের বিয়ে এনজয় করবেন, বেস্ট উইশেস। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছেন, একটু আগে আমার স্যান্ডেল ফ্রাই প্যানের ভিতর পড়ে গিয়েছিল। ও মা, এটা আবার কেমন কথা, স্যান্ডেল ঘুরে ফিরে আবার ফ্রাই প্যানের মধ্যে কিভাবে যায়। যাই হোক, খুব মজা পেলাম, বাকিটা আমি একটু ডিটেলসে জানতে চাই। আচ্ছা, লাকি খান আছে আমার সাথে দেখতে পাচ্ছি। ও লাকি খান তো সেই শুরু থেকে মেসেজ করছে আমাকে, হাই রিদম কেমন আছো, গরমে আর বাঁচি না, এইমাত্র গোসল করে তোমার সাথে যুক্ত হয়ে গেলাম, অনেক অনেক ধন্যবাদ। আমি হয়তোবা মেসেজটা দেখিই নাই যেহেতু পরবর্তীতে আবার মেসেজ করেছেন যার কারণে উপরে চলে এসেছিল। জানো রিদম, আজ আমার বাসায় কেউ নেই, সবাই ভাবির বাসায় দাওয়াত খেতে গেছে, আমি শুধু যাইনি, এই গরমে কেউ কারো বাসায় যায় না কি? হ্যাঁ এটা কিন্তু ঠিক, বাহিরে যেই গরম পড়ছে, মানে এটা কি, এটা কি বলা যায়, এটা কি হিট ওয়েভ বলবো নাকি, মানে এত গরম, বাবারে বাবা। আচ্ছা, তোমার প্রোগ্রামে সবাই মেসেজ যেগুলো করে ওইগুলো কি বাসায় গিয়েও পড়া যায়? না না, বাসায় গিয়ে পড়া যায় না, এখানেই পড়ি। যদি পড়া যায় তাহলে তুমি দেখে নিও আমি কয়টি মেসেজ দিয়েছি তোমায়, তার মধ্যে একটা মেসেজও পড়োনি। আমার কি দোষ করেছি, তোমার বিয়ে ভেঙে দিয়েছি নাকি লাকি খান? না না না, এরকম কিছুই না লাকি, যেটা বলছিলাম যে আসলে যে উপরে চলে আসার কারণে হয়তো আমার মেসেজটা পড়তে পারিনি আর কি। যাই হোক, এই যে পেলাম পড়লাম। সঞ্জিদা আছে আমার সাথে দেখতে পাচ্ছি, কোথায় সঞ্জিদা লিখেছে, এর আগে আপনাকে মেসেজ করতে গিয়ে আর জে সিফাত ভাইকে মেসেজ করেছি, যদিও মজার ছলে বাচ্চা আমাকে ভালোই পচিয়েছে, আপনার কথা শুনতে খুব ভালো লাগে। সবার জন্য একটা কথা বলতে চাই, বিয়ের আগে অন্য কাউকে বিয়ে করে তার জীবন নষ্ট করবে না। আচ্ছা ঠিক আছে, বিয়েই করবো না, বিয়ে করে জীবন নষ্ট কেন করবো। ধন্যবাদ ঢাকা এফএম 90.4, মোস্ট ওয়েলকাম। তারপর দেখতে পাচ্ছি কেউ একজন খুব রাগ করেছে আমার সাথে, তিন দিন মেসেজ করেছি তার মেসেজ নাকি পড়া হয়নি। আপনার মেসেজ পড়া হয়েছে, আপনি হয়তোবা মিস করেছেন, বা হয়তোবা আপনার মেসেজ উপরে চলে যাওয়ার কারণে হয়তোবা পড়া হয়নি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি আমার সাথে কে আছে, যদি গান না শুনান তাহলে আমাদের সিলেটি ভাষায় কথা বলেন। আচ্ছা সিলেটি ভাষায় কথা বলবো, বাই দ্য ওয়ে নামটা তো লিখলেন না, কে বলছিলেন? আচ্ছা ভাইয়া, 21 বছর বয়সে কি কোনো গান নেই? না 21 বছরের গান নেই, 18 বছরে আছে, সেটা তো শুনেছি আমরা। তারপর একবার পড়লে পুরাতন হয়ে যায় কাপড়, ও হো কাপড়, এটা মনে হয় কোথায় দেখেছিলাম বোধ হয়। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি আমার সাথে রংপুর থেকে নাবিল আছে, কোথায় আমার কাছে ডাম্বেল নেই তাই আমি টিউবওয়েল দিয়ে ব্যায়াম করি, তাই নাকি? তারপর আমাদের সাথে আছেন, লিখেছেন আপনি কি মাটি কাটা চিনেন, ওইখান থেকে শুনছি, আমার স্কুলের নাম আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। ও হ্যাঁ, আমি মাটি কাটা কেন চিনবো না, যেহেতু আমি রমিজের দিনে পড়ালেখা করেছি আমার মাটি কাটাতে কিন্তু বেশ সময় কেটেছে, আমি মাটি কাটাতে বেশ আড্ডা দিয়েছি বন্ধু বান্ধবের সাথে। সুরমা আছে সিলেট থেকে দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি কেউ একজন লিখেছেন পচারিদম, পচারিদম কেন হবো আমি, আর যাই হোক সে অনেক আগেই টেক্সট করেছিল, তার টেক্সট পড়া হয়নি। হাই রিদম ভাই কেমন আছো, রংপুর থেকে মাশফিয়া ইসলাম মিম, মিম আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন, এই যে আপনার মেসেজ পেলাম মাত্র পড়লাম। তারপর দেখতে পাচ্ছি দাদাই, গুড আফটারনুন, কেমন আছেন? আমি প্রাইভেট থেকে এসে অ্যাড হলাম। দাদাই আপনার হাসিটা খুব সুন্দর, আমি রংপুর থেকে লিপ্তি বলছি। ও দাদাই, দাদাই নামটা তো বেশ সুন্দর। ও বাই দ্য ওয়ে লিপ্তি, আপনার নামটাও কিন্তু বেশ সুন্দর। তারপর দেখতে পাচ্ছি চট্টগ্রামের রাইসা কিন্তু যুক্ত হয়ে গেছে আমার সাথে। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন, আমি আরজি রিদম আছি আপনার সাথে। এই লাইনটা আপনার হাসি মাখা ভয়েস জাস্ট মাইন্ড ব্লোয়িং, থ্যাংক ইউ সো মাচ রাইসা, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি কোথায়, ভূত কি চশমা পড়েছে? ভালো ভালো, আমার চুলবুলের বয়স 50 বছর, মানে 5 মাস। আমার মেসেজ কেউ না পড়লে নাই, আমার পছন্দের কোথায়, আর যে না পড়লে খারাপ লাগে সে আর কেউ না, মিনহাজ সিফাত, যাকে আমি সিফু দাদা বলি, বুঝছো? পচা রিদম ভূত দাদা আমার সব মেসেজই পড়ে। রিদম দাদা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ আফরিন। এই তো আমিও কিন্তু আছি। তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে আমার সাথে, কাঁচা আমের ভর্তা বানিয়েছি, চলে এসো, তোমাকে ছাড়া খেতে ইচ্ছা করছে না। ঠিক আছে চলে আসছি জান্নাতুল হীরা, একসাথে তাহলে আমরা আম মাখা খাবো। যাই হোক বন্ধুরা, আছি কিন্তু আরো কিছুক্ষণ আছি, বিদায় মুহূর্তে আবারও আসবো আপনাদের মাঝে। এখন একটা গানে চলে যাবো, এখন আমরা শিবলু আলেয়া রিমনের করা একটা গান শুনবো, যেটা কোক স্টুডিও করা একটা গান ছিল, কথা কইও না। দেখা না দিলে বন্ধু কথা কইও না, তো কথা না বাইরে গানে চলে যাই।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো লিসেনার, একদম শেষ পর্যায়ে চলে এলাম আজকের মিড ডে ফিল অনুষ্ঠানের। আপনারা সেই দুপুর থেকে শুনছিলেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4। বন্ধুরা, দেখতে দেখতে ভালো সময় খুব জলদি শেষ হয়ে গেল এবং আজকের মতো হয়তো আমাকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। তবে কোনো সমস্যা নেই, আবারও কিন্তু আগামী দিন চলে আসবো আপনাদের মাঝে, আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান উইকেন্ড বাদ নিয়ে। পুরো সপ্তাহ জুড়ে যারা রিদমকে মিস করেন, রিদমের সাথে থাকতে পারছেন না, ব্যস্ততার কারণে হয়তো বা ট্রেন্ডি সব আপডেট রাখতে পারছেন না, মুভি জগৎ নিয়ে কোনো আইডিয়া রাখতে পারছেন না, তাদের জন্যই কিন্তু আমি সবার জন্য কিন্তু নিয়ে আসবো উইকেন্ড বাস। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল বিকাল 5টা বাজে যদি অবশ্যই ঢাকা FM 90.4 টিউন করে ফেলেন, সবাই কিন্তু আমাকে পেয়ে যাবেন। অতএব আগামীকাল 5টার দিকে দেখা হচ্ছে, সরি কথা হচ্ছে সবার সাথে। যাই হোক, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। যাওয়ার আগে আমি কিছু মেসেজ একটু দেখবো কে কে যুক্ত আছিল আমার সাথে। দেখতে পাচ্ছি রিদম ভাই আমার SMS পড়ো না কেন, আমি ফারজানা রংপুর থেকে। তোমার গান, তোমার কথা আমার খুব ভালো লাগে। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফারজানা রংপুর থেকে আমার সাথে যুক্ত থাকার জন্য এবং এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। ফেসবুকে দেখতে পাচ্ছি একদম শেষ পর্যায়ে কে কে ছিলেন আমার সাথে আজকে। কিন্তু ফেসবুকে অনেকে যুক্ত ছিলেন আমার সাথে, আমি একদম যাওয়ার আগ মুহূর্তে একটু বলে দেবো কে কে ছিলেন আমার সাথে। অ্যালেন অভ্র আছে আমার সাথে, দেখতে পাচ্ছি কমেন্ট সেকশনে কমেন্ট করেছিলেন। উম্মে রায়হান, আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক বেশি ভালো থাকুন, ভালো রাখুন রিদম ভাইয়া। উম্মে রায়হান একটা গান শুনতে চাইছিলেন, আশা করছি আগামী অনুষ্ঠানে আবার চলে আসবেন, অবশ্যই আপনার পছন্দের গানটি আপনাকে শোনাবো। TRX সিয়াম হাসান ছিলেন, রকিবুল আলম রিয়াদ ছিলেন, সায়েম ছিলেন, দেখতে পাচ্ছি তাসরিফ তৌফিক ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমার সাথে যুক্ত থাকার জন্য। আশা করছি আবারও কিন্তু আগামী দিন সবাই চলে আসবেন। যাওয়ার আগে শেষ মুহূর্তে আমি কিছু মেসেজ একটু দেখবো। শারমিন আক্তার ছিলেন আমার সাথে, তারপর আচ্ছা সে খুব রাগ আমার উপর, মেসেজ পড়তে হবে না, থাক। আমার SMS করেছেন, হ্যাঁ আপনার SMS পড়া হয়েছিল কিনা ঠিক খেয়াল নেই, যাই হোক আমার সাথে ছিলেন, কে ছিল আমার সাথে নামটা কিন্তু লিখেননি। আচ্ছা তারপর আমি দেখতে পাচ্ছি আমার সাথে সামিয়া ছিলেন, এই ভাই আমার SMS না পড়ি কেন চলে যাও, সূর্য মামা আজকে এমনিতেই রেগে আছে, সাথে আমাকেও রাগাই দিও না। আচ্ছা ঠিক আছে, রাগাবো না। জিনিয়া আছে দেখতে পাচ্ছি আমার সাথে, ভাই বাই ভালো থেকো, যদি বেঁচে থাকি তাহলে আগে আমার মেসেজ পাবে, মিল তো থাকবেই। আবারও কিন্তু ঠিক ওই নাম্বারটাই 329626, আই ডোন্ট নো এটা কি আসলে। আচ্ছা তারপর দেখতে পাচ্ছি যারা আছে আমার সাথে, ভাইয়া জানো আমি আমার ভালোবাসার মানুষটাকে হারিয়েছি, সে এখন অন্য কারো। ও ভালোবাসার মানুষ, যদি ভালোবাসার মানুষই হতো তাহলে হয়তো হারাতেন না, যদি মানে ভালোবাসাটা যদি আসলে ওরকমই হতো তাহলে হয়তো বা হারাতেন না। যাই হোক, লিজা লিখেছে ভাইয়া SMS পড়েন নাই কেন, বা SMS পড়েন প্লিজ প্লিজ, আমি আপনার মেসেজ পড়েছি তো লিজা, আপনি লিখেছিলেন যে আমার ভয়েজার ফেসের কোনো মিল নেই, সেটাই জিজ্ঞেস করেছিলাম যে আসলে মানে কেমন অমিল খুঁজে পেয়েছেন আপনি। ফারজানা আছে রংপুর থেকে দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ফারজানা, আশা করছি আপনিও ভালো আছেন শেষ মুহূর্ত পর্যন্ত। সানিমও আছে আমার সাথে, আরাফাত এখন পর্যন্ত যুক্ত আছে আমার সাথে, উমায়না কিন্তু আছে, উমায়নার মেসেজ কিন্তু আমি পড়েছি, আপনি বলছেন যে আমি আপনার মেসেজ পড়েছি আপনি হয়তো মিস করেছেন। তারপর কি করলে মেসেজ উপর থেকে নিচে আসবে, লাকি খান, না পরবর্তীতে সমস্যা নেই, পরবর্তীতে মেসেজ পড়ে নিব। তারপর দেখতে পাচ্ছি শ্রীতা এখন পর্যন্ত যুক্ত আছে, শ্রীতা যে ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি আপনার টেক্সটে কিন্তু পড়েছি, অনেক অনেক ধন্যবাদ শ্রীতা, আশা করছি এটা নিয়ে রাগারাগের কিছু নেই, আবারও চলে আসবেন কথা হবে। সালিহুর রহমানও কিন্তু বিদায় নিয়েছেন দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি মন খারাপ করে কেউ একজন বিদায় নিয়েছেন, কোথায় রংপুর থেকে আশা, আচ্ছা আশা আম সো সরি, আশা অনেকগুলো টেক্সট করেছিল, আশা লিখেছিল যে মানে আমার কোথায় আমি একটু কি বলবো যে আসলে এতগুলো মেসেজ মিস হয়ে গেল, কোথায় কোথায় কোথায় এই ভাই আমি খুব মন খারাপ করে তোমার থেকে বিদায় নিলাম রিদম ভাই, জাস্ট তুমি আমার এসএমএস পড়ো না, তাই ভালো থাকো, আলবিদা। আশা বলছি রংপুর থেকে। আমি টেক্সট পড়েছি বাই দ্য ওয়ে, ভাই আপনার হাসিটা নাইস, থ্যাংক ইউ সো মাচ। আপনি সবার এসএমএস পড়ছেন ভাই, আমারটা পড়ছেন না, আমি আপনাকে শুরু থেকেই শুনছি কিন্তু এসএমএস পড়ছেন না। যাই হোক, আশা করছি পরবর্তীতে আবার চলে আসবেন, আবারও কিন্তু আপনার মেসেজ পড়া হবে আশা। পাগলু ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর আবার আসলাম, আমার কি মনে আছে 24 মে হতে খুব সিক, তো তাই জয়েন হতে পারিনি রানী ফ্রম হাতিবান্দা। ও রানী, এখন পর্যন্ত সুস্থ হননি আপনি? যাই হোক, ইনশাল্লাহ আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবারও আগামীকাল চলে আসবো বিকাল 5টা বাজে ঢাকা এফএম 90.4 এ উইকেন্ড বাজ নিয়ে। আশা করছি সবাই যুক্ত হয়ে যাবেন। একটা সুন্দর গান দিয়ে বিদায় নিবো আজকে। আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা গান, মেজবাউর রহমান সুমনের করা একটা গান, রই দে আইলা গাজুরাইতে। খুব সুন্দর একটা গান। এই গানটাতে আমার একটা ভিডিও আছে অলরেডি, আমার ফেসবুক প্রোফাইলে গেলেই দেখতে পারবেন। সো এই সুন্দর গানটা দিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আপনাদের পছন্দের স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন বন্ধুরা।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
2: টাইম চেক এখন সময় বিকেল পাঁচটা

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। এবং শুভ বিকেল বলবো না গরম বিকেল বলবো বুঝতে পারছি না, কারণ যেই পরিমাণ গরম এই গরমে আসলে শুভ হয় কিনা বিকাল আমি জানি না। তারপর আপনি আমাকে জানাতে পারেন অবশ্যই এসএমএস, হোয়াটসঅ্যাপ এবং কমেন্টের মাধ্যমে যে কি অবস্থা আপনার। এবং আজকে 8টা পর্যন্ত আপনার সঙ্গে আছি আপনার বন্ধু সিফাত, এবং যে আয়োজনটি শুরু হলো আয়োজনটির নাম হচ্ছে ঢাকা মেট্রো 9040। এই সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040, সো যত কথা আছে আজকেও কথা অবশ্যই করার চেষ্টা করব। এই জন্য পাঠাতে পারেন আমাকে 01841904904। এবং আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/ilovedhakaFM। তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে আমাদের যেই বন্ধুরা শুনেন ঢাকা এফএম 90.4 বা শুনছেন, তারা এক একজন এক এক জায়গা থেকে শুনেন, কেউ সিলেট থেকে, কেউ রংপুর থেকে, কেউ চিটং থেকে, কেউ ঢাকা থেকে, তো অনেক জায়গা থেকে, নারায়ণগঞ্জ থেকে আছেন অনেক বন্ধুরা। তো সকল বন্ধুর কাছে জানতে চাইবো আসলে আপনার মানে এলাকার ওয়েদার কি, বা আপনার ওইখানে ওয়েদারটা কেমন, গরম নাকি বৃষ্টি হলো। যেমন গতকালকে আমরা পেয়েছিলাম যে রংপুরে নাকি কিছু জায়গায় বৃষ্টি হয়েছিল, তো আজকে একটু জানিয়ে দেন, একটু শান্তি পাই, নিজের এখানে বৃষ্টি না থাকুক অ্যাটলিস্ট শুনে তো শান্তি পাবো, তাই না? যাই হোক, অবশ্যই আমাকে জানাতে পারেন আপনার কথাবার্তাগুলো। এবং চমৎকার একটা প্লেলিস্ট তো আমার আসলে থাকছেই, যেখানে আপনি সব সুন্দর সুন্দর গানগুলো পেয়ে যাবেন অবশ্যই। এবং এর মধ্যে যারা আমাকে ইতোমধ্যে লিখে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। অমৃত বোস যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে। শুভ বিকেল, শুভ বিকেল কি হট আফটারনুন অমৃত বোস, কি অবস্থা আপনাদের? এখানে মনে হয় বেশ ভালোই গরম, তাই না? একটু জানাবেন। আচ্ছা পাগলু ভাইয়া কেমন আছেন? অনেকদিন পর আবার আসলাম, আমার কি মনে আছে? একদম মনে আছে, আমাদের রানী হাতিবান্ধা থেকে। আচ্ছা 24th মেতে খুব সিক, তো তাই জয়েন হতে পারিনি ভাইয়া। তো এখন কি অবস্থা রানী, এখন ঠিকঠাক আছেন নাকি, সেটা একটু জানতে হবে আর কি, জানাবেন অবশ্যই আশা করি। হ্যালো সিবাদ ভাই, কি খবর? চলে এলাম আমাদের তমা, সিলেটি তমা চলে আসছে, ওয়েলকাম তমা। আচ্ছা নিখোঁজ গানটা প্লে করো সিফাত ভাই রংপুর থেকে। আচ্ছা সানিম, সানিম আমি আসলে রিকোয়েস্টের গান প্লে করতে পারি না, তো সেই ক্ষেত্রে আসলে রিকোয়েস্টের গান নিয়ে আমাদের প্লেলিস্ট, যদি প্লেলিস্টে থাকে অবশ্যই প্লে হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আচ্ছা সিফাত ভাই কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা কি গো ভাইয়া কেমন আছো? মুই তাহসিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, হুমতাসি গরমে মরতে মরতে বাইচে আছি, যাক আল্লাহ পাক সবার মনে আর কি বা শান্তি দিক একটা আসলে, কারণ বৃষ্টি দিক ঠান্ডা করে দিক, কারণ সবার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা মাই ডিয়ার ভাইয়া বলছি আপনার ছোট বোন আকলিমা, আমি যেদিন যেই সময়ে ফোন পাবো আপনাকে একটা গান শোনাবো। শোনাবেন, অবশ্যই শোনাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এদিকে আছেন হচ্ছে আমাদের বন্ধু হোয়াটসঅ্যাপ করেছেন, এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া থেকে আমাদের বন্ধু মি, তো ঠিক আছে কিন্তু বন্ধুর নাম তো দেন নাই, এখন আবার খুঁজতে হবে নাম আপনি কোথায় লিখেছিলেন। ও সাদিয়া, সাদিয়া কুষ্টিয়া থেকে। আচ্ছা গরমে মাথা ব্যথা করছে ভাইয়া, আপনি কেমন আছেন? আরে ভাই মানে খুবই ভয়ঙ্কর অবস্থা আর কি গরমে, তো গরম মনে হয় আরও পড়বে, তবে বৃষ্টিরও একটা সম্ভাবনা আছে যদিও ফোরকাস্ট বলছে, দেখা যাক কি হয়। বরং এই কথাবার্তা চলতে চলতে আমরা গান শুনে আসি, যে গানটা শুনবো সেটা হচ্ছে সোহাগের কণ্ঠে লাল শাড়ি পরিয়া কন্যা, চমৎকার একটি গান, শুনতে থাকুন সঙ্গেই থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ঢাকা FM 90.4,
3: সারা দেশে
4: সবার সাথে।

শুনছিলেন খেয়াল বাই মিনার এবং শুনছেন ঢাকা এফএম 90.4। সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040-র এই আড্ডা নিয়ে। অবশ্যই আছি আপনার সঙ্গে আজ রাত 8টা পর্যন্ত, এই সপ্তাহের শেষ ঢাকা মেট্রো 9040 কিন্তু। তো তারপর আবার ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুরু হবে আমাদের যথারীতি আড্ডা। তবে আগামী সপ্তাহে চক্করবক্করের শো নিয়ে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, কারণ ওই সময়ে হয়তোবা আপনারা রিলে শুনতে পারেন। তো অবশ্যই বাকি আয়োজনগুলোতে অবশ্যই আমাদের পাবেন যথাসময়ে। তো যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে আজকে আমাকে লিখতে চাইলে অবশ্যই লিখতে পারেন 01841904904 এই নম্বরটিতে। অনেকে কমেন্ট করেছেন, লিখেছেন আমাকে ঈশ্বর জাহান সাদিয়া, ভালো নাই ভাইয়া। হ্যাঁ, সেটাই আসলে স্বাভাবিক যে পরিমাণ গরম। জাকারিয়া হোসেন লিখেছেন, ভালো আছেন ভাইয়া পাবনা থেকে? আলহামদুলিল্লাহ ভালো আছি গরমের মধ্যেও। টিআরএস সিয়াম হাসান আছেন হাইস্কুলে, এক স্যার আমাকে বলছে সায়াম ও সিয়াম তুমি তো দিন দিন কালো হয়ে যাচ্ছ। আমি বললাম সূর্য মামা তো সারাক্ষণ আলো দেয় আমাদের মারার জন্য। কথা একদিক দিয়ে ঠিকই আছে, কিন্তু স্যার কিন্তু আরেকটা প্রশ্ন করতে পারতেন যে সূর্য মামা আলো দেয় ঠিক আছে, তুমি কি সারাদিন সূর্যের নিচে থাকো? কেন থাকো সূর্যের নিচে, তোমার কি বাড়ি ঘর নাই? এটা আমাদের স্যার হলো বলতো, যাক হয়তো বা বলেছে আপনি সেটা বলেন নাই। যাই হোক, সূর্যের ভিতরে বেশি যাবেন না, মানে কোনো কাজ ছাড়া বাইরে না যাওয়াটাই বেটার। আচ্ছা, রাবেয়া মামু লিখেছেন, গরমের কথা আর মাতিয়েন না ভাই, কি করবো, আসলে ট্রেন্ডি টপিক তো, এবং যেটা অনুভব করতে পারছি সেটাকে কেমনে ভুলি। এলেক্স সায়েম আছেন ধানমন্ডি হাতেরপুর ভূতের গলি থেকে, সিয়াম ও সায়েমের সূর্য মামা রোদ বন্ধ করেন বলছি, না হলে খবর আছে আপনার। তাই সূর্য মামারে বলেন, ফেসবুকে বলে তো লাভ নেই, ফেসবুকে সূর্য মামার কোনো ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে? এখন বের করবে আমাদের সায়েম যে আছে কিনা, আছে হয়তো বা পাবেন, অনেক ফেক অ্যাকাউন্ট পাবেন আর কি। ভাই আপনি কি সূর্য মামাকে ভালোবাসেন? না, আমি শীতকাল ভালোবাসি, আপনি কোন কালে ভালোবাসেন সূর্যকে? ইতি সিয়াম ও সায়েম। আচ্ছা, আমার, আমি আগেও বলেছি আমার উইন্টার খুব পছন্দ, যদিও উইন্টারে আমার অনেক মানে সাইনাসের অনেক প্রবলেম হয়, তারপর আমার উইন্টার ভালো লাগে। গরমের দিনে মানে আপনি বলেছেন সূর্যমামা পছন্দের, সূর্যমামাকে অপছন্দ করার কিছুই নেই। সূর্যমামাকে যদি অপছন্দ করি এবং সূর্য ছাড়া আপনি চিন্তা করেন তো দুই একটা দিন বা কিছুটা সময় মানে দুই একটা দিন চিন্তা করেন, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঘরের থেকে মারামারি শুরু হবে, যে আপনার আম্মু মায়ের দেওয়া শুরু করবে যে কাপড় চোপড় ভিজাইস না, এখানে এখন শুকা দিব কিভাবে, সূর্য কাকাতে উঠে নাই, ভেজাল লেগে যাবে আর কি, একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার চলে আসবে এদিক ওদিক এবং রোগ জীবাণু বেশি ছড়াবে। তো এই ক্ষেত্রে তো সূর্য আমাদের আসলে খুব ভালো বন্ধু, কিন্তু এখন আসলে গরমের সিজন যেহেতু, তো সেই ক্ষেত্রে গরমটা বাড়বেই। আর এল নিনোর কথা বলেছিলাম আরো মানে গত বছরই বলেছিলাম মনে হয় যে এটার প্রভাবটা কিন্তু থাকবে কয়েক বছর। যাই হোক, লিখেছেন হচ্ছে তহিদুল ইসলাম, হে উস্তাদ বনশ্রী থেকে শুনছি, কেমন আছেন সিফাত ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি তহিদুল। এখানে আছেন আমাদের আরো যে বন্ধু, আচ্ছা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের অমৃত বোস, তিনি জানিয়েছেন যে আমাদের, আচ্ছা তাদের ওখানে হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। বাবারে বাবা, আচ্ছা আমাদের এখানেও কিন্তু খারাপ না, আমরা কিন্তু খুব বেশি যে পিছিয়ে আছি ব্যাপারটা এমন না, তারপরেও মানে ওইখানে একটু বেশি, ঠিক আছে। 37 ডিগ্রি যদি হয় বা 37 ডিগ্রি যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ফিলস লাইক তো আরো বেশি হবে, যদি আমি ভুল না করে থাকি, এবং সবসময় এটা দেখাই আসলে, কিন্তু ওইটার থেকে আমাদের ফিলসটা বেশি থাকে, মানে 37 যখন চলে যায় তখন আসলে 40-এর উপর আমরা ফিল করি। যেমন ঢাকায় এখন যদি বলি 34 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের ফিলস লাইক টেম্পারেচার ফিল লাইক 43, ভাবা যায় পুরো 10 মানে প্রায় 9 উপরে মানে আমাদের ফিল হচ্ছে, মানে অদ্ভুত একটা গরম। তো যাই হোক, সৃষ্টিকর্তা সবাইকে হেফাজত করুক এই গরম থেকে, অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন, অনেক বাচ্চারা অনেক বয়োবৃদ্ধরা যারা আছেন তাদের জন্য অনেক বেশি পরিমাণ কষ্টকর, অনেকে তো সার্ভাইভ করে নিতে পারে কিন্তু বাচ্চারা, তার অনেক বাচ্চারা আছে যারা একেবারেই ছোট বলতে পারে না, তাদের জন্য কিন্তু আরো বেশি কষ্ট হয়ে যায়। এবং এই মানে এই গরম থেকে ঠান্ডা লেগে, মানে গরম থেকে ঘামে আবার ঠান্ডা লাগে এবং সেটা আরো ভয়ঙ্কর হয়। তো যাই হোক, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ঘরের যে একেবারে ঠান্ডা জায়গাটা আছে সেই জায়গায় আপনি অবস্থান করতে পারেন, পানি পান করতে পারেন বেশি বেশি করে, ঠিক আছে, যেন খুব অস্থির না লাগে। এবং পারত পক্ষে মানে যেখানে কোনো কাজ নাই বাইরে, সেই ক্ষেত্রে আসলে বাইরে না যাওয়াটাই বেটার। আর দুধ চা বলেন বা কফি বলেন এটা একটু অ্যাভয়েড করাটা বেটার। কুরবানি দিয়েছেন অনেকে, গোস্ত খাচ্ছেন, সেটাও একটু কমিয়ে আনতে হবে, নাহলে কিন্তু শরীর গরম হয়ে যাবে আরো। তো আমাদের মানে খাদ্যাভ্যাসটা যদি ঠিকঠাক হয় মোটামুটি, তাহলে কিছুটা আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন মানে আপনার শারীরিক দিক থেকে। আচ্ছা, তিনি লিখেছেন, মাদের হ্যাটস অফ, এই গরমে কষ্ট করে আমাদের জন্য রান্না করে, একেবারে সঠিক সত্যি একটা কথা বলেছেন। অবশ্যই সকল মাকে অবশ্যই ধন্যবাদ যারা আসলে এইভাবে এই গরমের মধ্যে কষ্ট করছেন রান্না করছেন, এবং সেই সকল বাবা ভাইদেরও যারা এই গরমের মধ্যে রিক্সা চালাচ্ছেন, এই গরমের মধ্যে বাইরে মানে শরীরের দিক
দিক থেকে খেটে তারপরে হচ্ছে নিজের সংসারের জন্য আর মানে সংগ্রহ করছেন বা উপার্জন করছেন, হ্যাটস অফ সকল মানুষকে যারা এইভাবে কষ্ট করে নিজের দায়িত্বটাকে পালন করছেন এই গরমের মধ্যে। আচ্ছা, আরো যারা আছেন আমার সঙ্গে এসএমএস এর মাধ্যমে, অনেক বন্ধুরা আছেন, আমি কিছু এসএমএস পড়ি, বাকিটা আমি পরে পড়বো এসএমএস, কারণ অনেক কথা বলে ফেললাম এর মধ্যে। যেমন আমাদেরকে লিখেছিলেন হচ্ছে কে, এটা নাবিল রংপুর থেকে আছেন আমাদের সঙ্গে, আমার সাথে ডাম্বেল নাই তাই আমি টিউবওয়েল দিয়ে বিম করি, ব্যায়াম করি। ওকে, ঠিক আছে, করেন, ব্যায়াম হলেই হলো, মাসেল তো আর ডাম্বেল দেখে ফুলে না, মাসেল দেখে যে আপনি কতটুকু পরিশ্রম করেছেন। ভাই আমি সাদ, আমার জন্য, আচ্ছা না সাদ, আমি আসলে রিকোয়েস্টে গান প্লে করতে পারি না, দুঃখিত বন্ধু। আরও আছেন আমাদের সঙ্গে, দাদাই গুড আফটারনুন, আফটারনুন কেমন আছেন, আমি লিপ্তি, লিপ্তি আছেন আমাদের সঙ্গে, স্বাগত জানাচ্ছি লিপ্তি, রংপুর থেকে আছেন, হেভি গরম, গত কয়েকদিন কোনো বৃষ্টি নাই, গরমে মরে যাচ্ছি এমন মনে হচ্ছে। হ্যাঁ, প্রচণ্ড গরম, এবং এটা আসলে আমরা না প্রতি বছরই আসলে ফেস করি, তবে এবার একটু বেশিই হতে পারে কারণ এল নিনোর প্রভাবে। তো যাই হোক, তারপরে সবাই সুস্থ থাকুক। লিপ্তি ধন্যবাদ আপনার এস এম এস এর জন্য। গানে যাবো, গানে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে মানে অলরেডি কিন্তু ধরেন এই যে এআই যেটা বা ইউটিউব যারা মানে ইউটিউবের কর্তৃপক্ষ তারা কিন্তু অলরেডি মিলেমিশে আর কি, এটা কিন্তু একটা প্রিপারেশন হচ্ছে। যেমন এখন দেখবেন যে আপনি ফেসবুক খুললে, ইনস্টা খুললে, ইউটিউব দেখলে মানে কোনটা এআই কোনটা বাস্তব এটা বোঝাটা অনেক কঠিন হয়ে যায় সবার ক্ষেত্রে, তো এটা অনেক ইজি হয় না, হয়তোবা যারা সবসময় দেখছে তারা বুঝতে পারে এটা এআই বা এটা রিয়েল, অনেকের ক্ষেত্রে এটা হয় না, তো এই কারণে অনেক বিভ্রান্তি ছড়ায়। আবার অনেক দেখা গেছে যে লো কোয়ালিটি ভিডিও ছাড়া হচ্ছে, যেটা ইউটিউবের নাম খারাপ হচ্ছে আর কি। তো ইউটিউব এই ক্ষেত্রে আর কি যেটা করতে যাচ্ছে সামনে, সেটা হচ্ছে যে যেটা এআই ভিডিও থাকবে সেটা পাশে একটা লোগো থাকবে, অথবা তারা কোনো না কোনোভাবে জানিয়ে দিবে যেটা এআই ভিডিও। আবার যেটা একেবারেই অরিজিনাল থাকবে সেটাও কিন্তু মানে সেটা তো এআই লোগো না থাকলে এমনি বুঝবেন আপনি যে এটা অরিজিনাল। এটাতে মানুষের যারা ইনকাম করে এটা থেকে তারা কিন্তু আসলে তাদের ইনকাম কমবে না এবং রিচ ভিউ এগুলো কিছুই কমবে না, জাস্ট মানুষের একটা স্বচ্ছ ধারণা হবে যে এই ভিডিওটা এটা এবং এইটা হচ্ছে রিয়েল, এবং মানে এই বিভ্রান্তিটা ছড়াবে না। তো এটা একটা ভালো উদ্যোগ আমার মতে, অবশ্যই করা উচিত। চলে যাবো এখন গানে, গানের নাম হচ্ছে টুম টুম। এই গানটা অনেক আসলে অনেক ভাইরাল একটা গান, সাউথের একটা গান, তো আমরা গানটা শুনে ফেলি, আপনি গানটা শুনলেই বুঝতে পারবেন কোন গানটা প্লে করছি। না না না না না না টম টম, শুনুন সঙ্গীতা করুন।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে?
2: তোর আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।
4: শুনছেন ঢাকা FM 90.4 এবং সূর্য কিছুটা আর কি নিজের রাগ কমাতে শুরু করেছে। সন্ধ্যা যেহেতু আসছে এখন, মানে সন্ধ্যার পরে যে অনেক ঠান্ডা থাকে বিষয়টা এমন না, সন্ধ্যার পরেও কিন্তু অনেক গরম থাকে, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু সান্ত্বনা পাওয়া যায় যে সূর্য নাই কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা বাতাস আছে। তো যাই হোক, এই ভ্যাপসা বা গরম ভাবটা চলে যাক এটাই দোয়া করি। বন্ধু, আপনি শুনছেন ঢাকা FM 90.4, যেখানে সিফাত আপনার সঙ্গে আছে ঢাকা মেট্রো 9040-র আড্ডা নিয়ে। কথাবার্তা চলছে আমাদের এবং চলতে থাকবে অবশ্যই আটটা পর্যন্ত। অনেক বন্ধুরা এসে পড়েছেন, তাদের কথাবার্তাগুলো শেয়ার করছেন। তো দেখি কারা কারা আছেন। এমডি আহসান আছেন, আমি তোমাকে সবসময় শুনি কিন্তু কখনো মেসেজ দিতে পারি না, কিন্তু আমি তোমাকে সবসময় শুনি। জাকারিয়া মতিঝিল থেকে, ওকে ধন্যবাদ বন্ধু। তো মেসেজ দিলে একটু বোঝা যায় আর কি যে আমাদের এই বন্ধু আছেন। ঈদ কেমন কাটলো জানতে চেয়েছেন। ঈদ তো ওই যে সবার সঙ্গে ছিলাম, আপনাদের সঙ্গে ছিলাম, পরিবারের সঙ্গে ছিলাম, সব মিলেই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে সিয়াম আছেন আমাদের সঙ্গে। সিয়াম গরম সিফাত গরমের ভিতরে গরম পানি খাবেন না, গরমের ভিতরে গরম পানি খাওয়ার কথা বলবো না, তবে কুসুম গরম পানি বা হালকা গরম পানি এটা খাওয়াই যায়, এটা সবসময় খাওয়া যায়। আর আমরা অনেক সময় একটা ভুল করি যে ঠান্ডা পানি খেলেই বুঝি আর কি শরীর ঠান্ডা হয়ে যাবে, এটা ভুল ধারণা, আসলে উল্টো আপনি আরো ঠান্ডায় পড়বেন। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের উম্মে রাইহান আছেন আমাদের সঙ্গে, লিখেছেন আলহামদুলিল্লাহ এই গরমে ভালো আছে এখন পর্যন্ত, যাক আলহামদুলিল্লাহ। আরো আছেন সায়েম, বলেছেন যে গরম পড়েছে মনে হয় সারাদিন পানির ভিতর থেকে। হ্যাঁ, এইটা থাকতে বলে তো সবচেয়ে ভালো হতো, এখন ঘুরতে টুরতে গেলে এরকম সুইমিং পুল ওয়ালা জায়গায় যেতে হবে আর কি, ওইখানে সারাদিন সুইমিং পুলে বসে থাকতে হবে, কিন্তু প্রবলেম হচ্ছে যেখানে সুইমিং পুল থাকে সেই রুমে আবার এসিও থাকে, তো তখন আর এসি রেখে আসলে সুইমিং পুলে যেতে ইচ্ছা করে না, এটা হচ্ছে ফ্যাক্ট। আচ্ছা, সিয়াম হাসান লিখেছেন হচ্ছে ধানমন্ডিতে যে গরম পড়ছে না মনে হয় ছাদের উপর ডিম দিলে সিদ্ধ হয়ে যাবে না, এটা কিন্তু আসলেই হবে, কারণ যেই লেভেলের গরম আপনি ছাদে বা কোনো ইসের মধ্যে ডিম দিলে গলে যেতে পারে, কারণ বা ভাজা হয়ে যেতে পারে, কারণটা হচ্ছে প্রচণ্ড গরম হয়ে আছে সবকিছু, ছাদ তো আরও বেশি গরম হয়ে থাকে এবং ছাদের নিচে যারা থাকে আসলে, মানে যখন আপনার বাড়ি পাঁচতলায় যিনি থাকেন মানে একদম সিলিংয়ের উপরেই যার ছাদ, তার অবস্থা তো আরও খারাপ। আচ্ছা যাই হোক, আছেন আমাদের, আচ্ছা সূর্য মামা কত বড় নিষ্ঠুর আমাদের উপর গরমের বল নিক্ষেপ করে, ইতি সিয়াম ও সায়েম, এটা একটা পরীক্ষা, আপনি আসলে এটার ভিতরে কতটুকু নিজের ব্রেন খাটান এটা একটা ব্যাপার আছে এই জায়গায়। তো যাই হোক, এখানে আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে বন্ধু ধানমন্ডি হাতিপুল থেকে, আমাদের সিয়ামই এটা সম্ভবত, হ্যাঁ সিয়াম সায়েম, সূর্য আমাকে কিছু বলেন সিফাত ভাই, নাকি সূর্য কাকে কিছু বলবো, সূর্য কাকে কি বলবো, সে তো তার ডিউটি পালন করবেই, আর এখন দিন বড় না, দিন বড় থাকলে আসলে গরমটা একটু বেশিই পড়ে, তো আবার যখন রাত বড় হয়ে যায় তখন আবার দেখবেন ঠান্ডায় আমরা ওই যে 10 ডিগ্রিতে আসলেই তো আমাদের একেবারে কাঁপুনি ছুটে যায়। রুহি সিনেকের একটা সিনেটের একটা ভিডিও আছে এরকম, প্রায় 96 বা -58 ফারেনহাইট, তো ওইটার ভিতরে দেখলাম যে মানে আপনি বেরোবেন, বেরোয়ার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার চোখের পাপড়ি পর্যন্ত বরফ হয়ে যাবে এরকম আর কি, যেখানে পানি থাকবে সেটাই বরফ হয়ে যাবে, খুব ভয়ঙ্কর একটা ব্যাপার, সেখানেও কিন্তু মানুষ সার্ভাইভ করে। যাই হোক, সিফু দাদা শুনছি আজকে, আচ্ছা বাটন ফোন দিয়ে 14 বছরের বাচ্চাদের ফোন নাকি চালানো নিষেধ, আচ্ছা বাটন ফোন দিছে শুধু আম্মু আব্বুর সাথে কথা বলার জন্য কি, তারপরে বাচ্চার হাতেও ফোন আমি এসেছি দিলাম, আমার ফোন কেন দেওয়া যাবে না কারণ বয়স হয় না, এটা হলো আমি এখন ছোট। আফরিন, না আফরিন, তারা আসলে আপনার গার্ডিয়ান, তো তারা আসলে ভালোই বুঝেন, তারা ভালো জানেন যে আসলে আপনার লাইফ স্টাইলটা কেমন বা আপনার আশেপাশে কেমন, সবকিছু মিলিয়েই হয়তো বা তারা একটা সিদ্ধান্ত দিয়েছেন। এবং 14 বছরের আগে আমি তো আরো পরে নিয়েছি ফোন, ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ফোন হাতে পাবেন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমরা পড়াশোনা বাদ দিয়ে ওইটার ভিতরে মনোযোগ দিয়ে বেশি, তো এইটা তো একটা চিন্তার কারণ, বাবা মা এত কষ্ট করে টাকা খরচ করে পড়ালেখা করাচ্ছেন, এর মধ্যে যদি আমরা ব্যস্ত থেকে আরেকটা জিনিস নিই এবং এটার জন্য আমাদের পড়ালেখা হ্যাম্পার্ড হয়, তো সেক্ষেত্রে তো তাদের একটা বিধিনিষেধ থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আপনি যদি বুঝাতে পারেন তাদের যেন আপনি স্টাডির জন্য করছেন বা মোবাইল চাচ্ছেন, হয়তো বা আপনি কনভিন্স করতে পারবেন। কিন্তু তাদের এই সিদ্ধান্তের জন্য তাদেরকে ভুল বলা যাবে না। ঠিক আছে আফরিন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সকালে খুব বৃষ্টি হয়েছে, কোথায়? সিলেটে। ওকে। তারপর প্রচন্ড রোদ উঠলো, এখন বর্তমানে মেঘলা আকাশ, তোমা তারপরে তো মানে ফাটাফাটি একটা ওয়েদারের মধ্যে আছেন, এই গরমের মধ্যে একটা মেঘলা আকাশ নিয়ে বসে আছেন, এটা অন্যরকম ব্যাপার না? খুবই ভালো, যাকে আমাদের সিলেটি তোমা আসলে খুব সুন্দর একটা ভিউ পায় সবসময়, তিনি আগেও বিবরণ দিয়েছেন। হালিমা রংপুর থেকে, ভাইয়া কেমন আছো? ভাইয়া, অতিরিক্ত গরমের পর এখন একটু সুন্দর বাতাস বইছে, যেহেতু বইছে দ্যাট মিনস আমাদের ঢাকায়ও এই সুন্দর বাতাসটা আসবে, সে আপনাদের রাস্তা দিয়ে আসছে আর কি। হ্যালো সিফাত ভাই, কি খবর তোমার? আমার খবর তো আলহামদুলিল্লাহ খুব ভালো। হুমায়রা, এটা আমাদের চট্টগ্রাম থেকে, বাই দ্য ওয়ে তোমার বিগ ফ্যান, থ্যাংক ইউ হুমায়রা, আমিও বিগ ফ্যান আমার সকল ফ্যানদের। এবং যেটা হচ্ছে কথা, হুমায়রা, চিটাংয়ের কি অবস্থা, গরম কেমন বলেন তো? আচ্ছা, আরও অনেক কথাবার্তা আছে, সেগুলো পড়বো, তবে এই মুহূর্তে গানে যাওয়া দরকার, পরবর্তী ঘন্টায় এসে বাকি কথা পড়বো। যে গানটা শুনবো খুবই পছন্দের একটা গান আমার, সেটা হচ্ছে আম্বুবা তালে, যেটা মানে খুব সুন্দরভাবে মানে অবশ্যই তাদের গায়কির মাধ্যমে আরও সুন্দর করেছেন জাভেদ বাশির অ্যান্ড হুমায়রা। তো আপনি অবশ্যই শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4 এর।

0: ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

টাইম চেক, এখন সময় সন্ধ্যা ৬টা। ঢাকা মেট্রো 9040।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি পরন্ত বিকেল। সাথে আছে আপনার বন্ধু সিফাত এবং আপনার কানে আছে অথবা মনে আছে ঢাকা এফএম 90.4 চলছে ঢাকা মেট্রো 9040-র আড্ডা এবং আটটা পর্যন্ত চলবে। নতুন একটি ঘন্টা আমরা শুরু করলাম। এই ঘন্টায় আমাদের কথাবার্তা হবে, অনেক আড্ডা হবে এবং যেটা হচ্ছে কথা, অলরেডি কিন্তু আমাদের বিশ্বকাপ কিন্তু সামনে চলে আসছে। মোটামুটি 48টা দলের স্কোয়াড ঘোষণা শেষ, অনেকগুলা ব্যাপার ছিল, তার মধ্যে নেইমারের যদি আর কি তিনি আসতে পারবেন কিনা বা তাকে তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়ে একটা ব্যাপার ছিল, সেটাও আমরা দেখেছি। খেলাও দেখলাম লাস্ট ব্রাজিলের এবং চমৎকার খেলেছে, আশা করি ফর্মটা ধরে রাখবে এবং এই খেলাটাও আরও অনেক জমে উঠবে। প্রত্যেকটা ফেভারিট দল নিয়ে, আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, স্পেন সব কিছু নিয়ে ভাবতে অবাক লাগছে। আবার এতদিন পরে, 4 বছর পর আমরা আবার একটু সেলিব্রেট করবো যদি আর কি বেঁচে থাকি। যাই হোক, এর মধ্যে যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে আমাদের বন্ধু লিখেছেন, চলে এলাম রংপুর থেকে, শুনছি আপনাদের পাগল বন্ধু। আচ্ছা পাগল বন্ধু, তো পাগল বন্ধুর নাম কি? পাগল বন্ধুর নাম দিতে হবে না, বুঝবো কেমন কোন বন্ধুটা পাগল, এমনি তো আমরা সবাই পাগল। যাই হোক, আরো যারা আছেন আমাদের সঙ্গে, আর আরেকটা কথা, ব্রাজিলের কথা যেহেতু বললাম, নিলামে কিন্তু উঠেছে যে পেলের যে জার্সি, 1958 বিশ্বকাপের যে জার্সি, সেই জার্সি কিন্তু অলরেডি নিলামে উঠানো হয়েছে এবং সেটা কিন্তু মানে এই ফাইনালে আর কি স্বাগতিক সুইডেনকে 5-2 হারিয়েছে ব্রাজিল। এবং সেই ম্যাচে মাত্র 17 বছর বয়সে পেলে 2 গোল করেছিলেন এবং ব্রাজিলের 5 বিশ্বকাপ শিরোপার মধ্যে সেটিই ছিল প্রথম। তো যারা ব্রাজিলের ফ্যান আছেন তারা নিশ্চয়ই ইতিহাসটা জানেন মোটামুটি, কারণ ফুটবল যখন শুরু হয় তখন মোটামুটি আমাদের সবার পড়াশোনা করা হয়ে যায়, কে কোন সালে কতগুলো গোল করেছিল, কোন মাঠে কেন কি কারণে এতগুলো গোল হয়েছিল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কিছু। যাই হোক, নিলামে ওঠা পেলের বিখ্যাত 10 জার্সির সম্ভাব্য মূল্য ধরা হয়েছে $60 লাখেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় 70 কোটি টাকারও বেশি। আগামী 29 জুন থেকে 16 জুলাই পর্যন্ত চলবে কিন্তু এই নিলাম, দেখা যাক কে কিনে, এটাও পাওয়া যাবে। আর কি বলে এটাকে, এখন আবার যাদের পাচ্ছেন নেইমার, মেসি, তাদের জার্সিও হয়তো বা আমাদের ফিউচার জেনারেশন এভাবে নিলামে উঠাবে। আচ্ছা যাই হোক, এখানে যারা আছেন আরো SMS এর মাধ্যমে আছেন অনেক বন্ধুরা, তাদের কথাবার্তাগুলো একটু পড়তে চাই যারা যারা আমাকে লিখেছেন। আর যারা লিখতে চান 01841904904, এটা হচ্ছে আমাদের নম্বর, এই নম্বরে কিন্তু আপনি অবশ্যই লিখতে পারেন। আমাদের রানী লিখেছিলেন, ভাইয়া এখন অনেকটাই সুস্থ আছি, জাস্ট টনসিলটা প্রবলেম করছে ভাইয়া, আমাদের এদিকে আজ খুব গরম, পুরো আলু ভর্তা হয়ে যাচ্ছি, আলু ভর্তা একটু পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা খাওয়া যায়, একটু সরিষার তেল দিও। আচ্ছা এখন যেটা হচ্ছে কথা রানী, টনসিলের প্রবলেম না, তার মধ্যে আবার গরম, একটু ঘেমে যাচ্ছেন, যাক হালকা গরম পানি খাবেন। ডক্টর তো নিশ্চয়ই আপনাকে জানিয়ে দিয়েছেন কি করতে হবে না করতে হবে, সেটা খুব সুন্দরভাবে ফলো করেন, আশা করি ইনশাল্লাহ আপনি আরও দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। সৈয়দ ভাই আমার সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। সিলেট নায়োর পুল থেকে সুমন আহমেদ, সুমন আহমেদ স্বাগত জানাচ্ছি আপনাকে বন্ধু। আচ্ছা এখানে হচ্ছে ভাইয়া একটা সঙের কথা বলে 2 শোনাও, ওয়াই না আমি তো এটা বলি নাই যে আমি এই গানের পরে ফিরে আসবো, আমি বলছি যে আমরা একটা গানে চলে যাচ্ছি, এই গানটা শুনবো আমরা, এটা একবারও কিন্তু বলি নাই যে এই গানের পরে ফিরছি। তো আমার মনে হয় বন্ধু আপনার একটু বুঝতে ভুল হয়েছে। আচ্ছা ভাইয়া জানো শুধু আজ ফুলের গাছগুলোতে পানি দিইনি, মনে হয় কতদিন থেকে পানি দিই না, তাই পানি দিয়ে আসতাম, জি না খুবই ভালো কাজ করেছেন এটা, কারণ যেহেতু সূর্যের তাপ বেশি, গরম বেশি, সেক্ষেত্রে পানিও তো টানছে বেশি, তাই না? তো সেটার যত্ন নিতে হবে, কারণ এটা খুবই খুবই দরকার। এবং যারা গাছপ্রেমী আছে, হ্যাঁ যারা বৃক্ষপ্রেমী আছে তারা অবশ্যই সেটা করবে এবং ম্যাক্সিমাম বাসায় দেখা যায় আর কি বারান্দার ভিতরে গাছরা আছে, এটা এটা খুবই ভালো এবং সেগুলোর যত্ন নেবেন ঠিকঠাক মতো। সিওদ ভাই কেমন আছেন, আমি আপনার অনেকদিনের লিসেনার বাট কখনো SMS করা হয়নি। ফারজানা ফ্রম রংপুর, ফারজানা কেন SMS করা হয়নি বলেন তো, কোনো অভিমান, কি কারণে করেননি SMS? নাবিল লিখেছেন রংপুর থেকে, একটা ধাঁধা ধরি না, আজকে আর কোনো ধাঁধা না বন্ধু। আছেন আমাদের সঙ্গে, আচ্ছা সানিম, সানিম আপনি আসলে এমনভাবে লিখেন বন্ধু, এই লেখাগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে, মানে ভাগ করে বুঝে বুঝে পড়তে গেলে, কারণ সবগুলো একসাথে লিখেন তো এজন্য বুঝতে সমস্যা হয় আর কি। হাই সিবাদ ভাই কেমন আছেন, শুনলাম আপনি নাকি অচেককে নিয়ে এবার ঈদে ঘুরতে গেছেন, লাকি খান না, ভুল শুনেছেন, কোথাও যাই নাই, মোটামুটি হ্যাঁ মোটামুটি ঘুরেছি, আত্মীয় স্বজনের বাসায় হালকা পাত্তা ঘুরেছি, তবে ওরকমভাবে ঘোরা হয়নি আসলে, কোরবানি ঈদে খুব বেশি পরিমাণে এইভাবে ঘোরা হয় না, নিজেরা ব্যস্ত থাকা হয় তো সেই মুহূর্তে, তার মধ্যে আবার এখানে সবার সঙ্গে আড্ডা দেওয়া, শো করা, সব মিলে আসলে সব জায়গায় ঘুরতে যাওয়া হয় না আমাদের। তো তারপরেও অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে বাংলাদেশের এত এত জায়গা থেকে এত এত বন্ধুরা তাদের আপডেট দিচ্ছে, তখন মোটামুটি বলা হয়ে যায় যে সিলেটে ঘুরে আসতাম, চিটাং ঘুরে আসতাম, রংপুর ঘুরে আসতাম, এরকম হয়। যাই হোক, এখন আরেকটা সুন্দর গানে চলে যাব, যে গানটি শুনবো সেটা হচ্ছে আরজিনের গান ভালোবাসা দিবি কিনা বল, বল ভালোবাসা দিবি কিনা, না থাক ভালো মতোই বললাম, ভালোবাসা দিবি কিনা বল।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গে আছি, ঢাকা মেট্রো 9040 রাজধানী। আজকের টপিক কিন্তু র্যান্ডম, কিন্তু র্যান্ডম বললেও গরমটা আসলে সবার আগে প্রাধান্য পেয়েছে, কারণ সবার মাথায় এখন একই কথা, এত গরম কেন। যাই হোক, আমাদের অহন ইসলামে একই কথা লিখেছে, আজকের ছবিটা দেখে বোঝা যাচ্ছে গরমে আপনার অবস্থা কাহিল। গরম কমানোর জন্য হাতে রেডিওর সাথে একটা এসিও রাখুন, যদি রাখতে পারতাম তাহলে অবশ্যই রাখতাম। যে কারণ এসিটা সহ আবার সাথে খারাপ লাগবে না জিনিসটা কেমন, যে ঘরের উপরে একে তো গরম, তার উপর আবার এত বড় একটা এসি, সব মিলিয়ে তো অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই জন্য সব চিন্তা ভাবনা করে প্রাণের রেডিও কি রাখলাম আর কি। উম্মে রায়হান আছেন, সৈয়দ ভাইয়া আমাকে একটা গান শুনতে পারবেন সম্ভব হলে, ওয়ারফেজের পূর্ণতা। আচ্ছা, যদি আমার প্লে লিস্টে থাকে বন্ধু তাহলে অবশ্যই প্লে হবে। আর এদিকে আছেন, আচ্ছা অহন আরো বলেছিলেন শুভ পরন্ত বিকেল বিকেল আপনাকেও। আচ্ছা আচ্ছা, সিয়াম সাইম লিখেছেন, সিয়াম সাইম, টানা 2 বছর বাটন ফোনে শুনেছি ও SMS করেছি, আজকে আমি একটা নতুন স্মার্টফোন কিনেছি, সেটা দিয়ে আপনার সাথে মেসেজ করছি ও হোয়াটসঅ্যাপ করছি। কংগ্রেচুলেশন সিয়াম সাইম। যাক, তাহলে তো এখন আসলে আপনাকে ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে সব জায়গায় সবসময় পাওয়া যাবে, এটা খুবই ভালো। আপনি কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন এখন আমাদের, আপনি আপনার মোবাইলের প্লে স্টোর বা মানে প্লে স্টোর থেকে আপনি জাস্ট ঢাকা FM লিখলে আপনি আমাদের অ্যাপটা পেয়ে যাবেন, ওটাকে ডাউনলোড করে নেবেন। তারপরে ইয়ারফোন না থাকলেও সমস্যা নেই, আপনি যেখানেই যান না কেন, আপনি বাংলাদেশের বাইরে গেলেও আপনি কিন্তু শুনতে পারবেন অ্যাপের মাধ্যমে। আচ্ছা, আমাদের সিয়াম হাসান লিখেছেন, তাহলে পাঠিয়ে দিয়ে গরম পানি হালকা। হ্যাঁ, হালকা গরম পানি পাঠাবেন, আর পাঠালে তো আমি গরম করতে পারি, শুধু শুধু এত কষ্ট করার দরকার আছে? এত এত মিষ্টি চাইলাম সেগুলো দিলেন না, গরম পানি পাঠাবেন টাকা খরচ করে, এটা হয়? আচ্ছা যাই হোক, এদিকে যেটা হয় সেটা একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বন্ধুদের যে SMS সেটা বলতে চাই। এই মাত্র একটু শান্তিতে আছি, আচ্ছা, কারণ একটু একটু বাতাস হচ্ছে আশা রংপুর থেকে। যাক, আশা আপনার কথায় আমরাও একটু আশা পেলাম, যে এখানেও বাতাস আমি দেখতে পাচ্ছি, আমি অনিয়ার থেকে দেখতে পাচ্ছি যে বাইরে মোটামুটি একটা বাতাস আছে, আজকে মনে হয় একটু ঠান্ডা ঠান্ডা পড়বে, এটা আমার বিশ্বাস আর কি। তারপর দেখা যাক, সিলেটি প্রিয়াও আছে, সিলেটি প্রিয়াও আছে। আজকে ATM SMS করেছি, পড়েছেন কি? আচ্ছা, আপনি রিপিট শোতে SMS করলে কিভাবে পড়বো? আর এই যে এখন আমি আছি, পড়ে দিলাম আপনার SMS। আচ্ছা আরও আছেন, আমার টেক্সট কি যায় না? না, আপনার টেক্সট তো আসে, এই যে আসলো সালিহুর, আপনার টেক্সট আমি যে পেলাম মাত্র আর কি, সবার আগে টেক্সট দিলাম, আমার টেক্সট কোথায়, একটা আটকা পড়লো, আমার টেক্সট কি জানে, যে পেলাম সালিহুর পেয়েছি, তবে আজকে আপনার নামের বানান পুরোপুরি উল্টে গেছে আর কি, সাফিহুর হয়ে গেছে আজকে। আচ্ছা, কাম জাফলং অ্যান্ড জাফলং ইন কি সিলেট সিল, আচ্ছা ওই যে কাম টু দুবাই ওরকম হয়ে গেল না বিষয়টা, ওকে ঠিক আছে। না, সিলেটের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করে, তো সিলেটে যাওয়ার ইচ্ছাও আছে আমার, মানে ঘুরে ফিরে আসার জন্য, কিন্তু আসলে ওইভাবে সময় সুযোগ মিলছে না। ভাই ফাতেমাপুকে অনেক মিস করছি বুঝতে। হ্যাঁ, ফাতেমাকে অনেকদিন ধরেই দেখি না, হয়তো তিনি অন্য কাজে ব্যস্ত বা কোনো সমস্যায় পড়েছেন। আচ্ছা, আর আমাদের ঘরের পিছনে কদম গাছে অনেক অনেক ফুল ফুটেছে, এত সুন্দর লাগছে রে ভাই তোমা। আহা তোমা, এই কদম ফুল, কদম ফুল আপনার এইটা থেকে মনে পড়লো যে কদম ফুল একটা সময় মানে আমাদের এরিয়াতেও ছিল, আমাদের এলাকাতেও ছিল, তখন সকালবেলা এই কদম ফুল নিয়ে আসতাম, আরও বিভিন্ন ফুল ছিল তো নিয়ে আসতাম। আরেকটা ফুল আছে, এই ফুলটার নামটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে পড়ছে না, ওই ফুলটা মানে ছিঁড়ে মুখে দিলে মানে মিষ্টি লাগতো, মধুর মতো, ঠিক আছে, যেটা মৌমাছি অবশ্য সব মৌ থেকে নেয়, কিন্তু আমরা একদম ডিরেক্ট ওটা থেকে পেতাম, আমার এক্স্যাক্ট মনে নাই, মানে এই মুহূর্তে মনে পড়ছে না নামটা ওই ফুলের, কিন্তু অসাধারণ ছিল সেই সময়টা। ফজরের নামাজের পরে আমরা আবার ওই ফুল নিয়ে আসতাম বা মালা বানাতাম, মালা বানাতো তখন অনেক ছোট আসলে, মালা বানিয়ে রাখতাম, ওইটার ঘ্রাণে পুরো ঘর পুরো আমাদের বাসা পুরো ভরে যেত, এবং সকালবেলা এটা নিয়ে অনেক অনেক কথাবার্তা, অনেক সুন্দর হয়েছে মালা এটা সেটা, আব্বুকে দিতাম, তো সব মিলে একটা মানে আপনার এই কদম ফুলের কথা থেকে মনে পড়লো আর কি। অনেকে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর কথা মনে পড়ে যে প্রথম প্রেমে আমাকে কদম ফুল দিয়েছিল, সেটার চেয়ে আমার বেশি মনে পড়ে হচ্ছে যে আমার সেই আগের সময়টা। যাই হোক সিবাদ ভাই, গরমের জন্য আমি কই, আমি আর আমার বাবা সহ বুধ গ্রহ থেকে শুনছি। আচ্ছা ফারুক 904, আচ্ছা বুধ গ্রহে কি ঠান্ডা আছে জানাবেন তো। না না আমি যাবো না, মানে এমনি জেনে রাখবো আর কি। আচ্ছা হালিমা রংপুর থেকে, ভাইয়া সুন্দর বাতাসটা যাক, সাথে বৃষ্টি আসুক, 8টা পর্যন্ত থাকবা শুনে ভালো লাগবে। যাক থ্যাংক ইউ হালিমা, ইনশাল্লাহ অবশ্যই বাতাসের পরে বৃষ্টি আসবে বা বাতাস সহই বৃষ্টি আসুক, সমস্যা কি। কিন্তু আমার না আরেকটা ভয় করে, কারণ বৃষ্টি যদি চলে আসে এই বাতাসটা থাকবে না, তখন আরো গরম হয়ে যেতে পারে, মানে হবেই যে বিষয়টা এমন না, যেতে পারে আর কি। আচ্ছা সিবাদ ভাইয়া, দিনে সূর্য মামা এত গরম দেয় যে ইচ্ছে করে ফ্রিজের ভিতরে ঢুকে যাই, আর মাঝরাতে এত বৃষ্টি হয় যে ভয়ে কম্বলের নিচে ঢুকে পড়ি। লাকি খান, যাক ভালো, এটা তো এটা খুবই ভালো একটা যে আপনার ফ্রিজও আছে আপনার কম্বলও আছে, আপনার যখন যেটা যেই মুহূর্তে প্রয়োজন হবে আপনি সেটাকে ব্যবহার করবেন। ঠিক আছে লাকি খান, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এসএমএস এর জন্য। চলে যাব গানে, সুন্দর একটি গান, সেটা হচ্ছে ময়না গো। এই গানটাতে ভয়েস দিয়েছেন জুলি, যদিও অরিজিনাল গানটাতে হয়েছেন আমাদের প্রয়াত লতা মঙ্গেশকরজির, এবং অসাধারণ তার গান নিয়ে গায়কে নিয়ে আমি আসলে নতুন করে কোনো কিছু বলার নেই। পরবর্তীতে হাবিব ওয়াহিদ জুলিকে দিয়ে কিন্তু এই গানটাকে নতুনভাবে রিমেক করেছে, তো আমরা ওই ভার্সনটা এখন শুনবো, শুনতে থাকুন সঙ্গে থাকুন।

0: You're listening to Taka FM 90.4.
1: স্যার আসবো?
2: আসুন।
1: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
1: জি স্যার।
2: সেটা কেন হলো না?
1: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
1: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
1: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
0: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে? রনি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

ঢাকা মেট্রো 9040 নিয়ে আপনার বন্ধু সিফাত এখনো কিন্তু আছি, অবশ্য থাকারই কথা, আটটা পর্যন্ত যেহেতু থাকবো এবং সন্ধ্যা হয়ে গেল, সকলকে শুভ সন্ধ্যা। আশা করছি যে এখন কিছুটা একটু হাফ ছেড়ে বাঁচবেন, যে প্রখর রোদের চেয়ে সন্ধ্যার একটু বাতাস যদি থাকে সেটা একটু শান্তির কারণ হয়ে দাঁড়ায় অবশ্যই। এবং আমরা চাই আসলে বৃষ্টি, ওই যে শুভমিতার গানের মতো বলতে হয় যে আমি বৃষ্টি চাই বারেবার। তো যাই হোক, বৃষ্টির আশায় থাকি। আর এর মধ্যে আমার যে বন্ধুরা আমাকে লিখে পাঠিয়েছেন সেই কথাগুলো অবশ্যই পড়ব। তবে তার আগে আমি এটা যেটা বলতে চাই, আজকে ওয়ার্ল্ড কাপ নিয়ে অনেকক্ষণ কথাবার্তা হলো, বিভিন্ন দল নিয়ে কথা হলো। এবার যেই ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেখানে কিন্তু আসুন, এই 2026 ফুটবল বিশ্বকাপ শুরুর এখন থেকে, মানে যে শুরুর এই কয়েকদিন আগে থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু খুবই জোরদার করা হচ্ছে। এবং এই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজনকে ঘিরে 30টির বেশি সংস্থা যৌথভাবে কাজ করছে, যেখানে রয়েছে স্থানীয় পুলিশ, অঙ্গরাজ্য প্রশাসন, FBI এবং যুক্তরাষ্ট্রের যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ, তারাও কিন্তু থাকছে এখানে। এবং নিরাপত্তার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো স্পট নামের একটা রোবট কুকুর, এবার কিন্তু রোবট কুকুরও থাকছে এই জায়গার ভিতরে। সেটা হচ্ছে ডালাসের নবনির্মিত আন্তর্জাতিক সম্প্রচারের কেন্দ্রে টহল দিচ্ছে এই যন্ত্রচালিত কিন্তু কুকুরটি। এবং এই ওয়ার্ল্ড কাপে কিন্তু আসলে তাদেরও ডিউটি পড়বে আর কি, বলি না আমরা যে ডিউটি পড়ে এরকম। তো যাই হোক, আশা করছি যে পুরো টুর্নামেন্টটা অনেক আনন্দদায়ক হবে এবং মানে উপভোগ করার মতো হবে, সেটাই চাই। প্রতি ওয়ার্ল্ড কাপ অবশ্যই এটাই হয়, আর আমি তো, আমার কাছে তো মনে প্রতি বছর হওয়া উচিত। অবশ্য প্রতি বছর হলে আসলে এতটা টান টান উত্তেজনা থাকবে না, তখন আবার মনে হবে যে না থাক পরে হলেই ভালো হতো। এখন এত দিন পর পর হয় বিধায় আমাদের মনে এত আকর্ষণ থাকে যে কখন হবে, কখন শুরু হবে, কখন দেখবো আমরা। যাই হোক, এখানে আছেন আমাদের বন্ধু, লিখেছেন দাদা আব্বু বলে তো যতক্ষণ কোচিং চলবে ততক্ষণ ফোন হাতে দিব, তারপর আমি ফোন লক করে রেখে দিব। আম্মু বলে তুমি বাটন ফোনের নাড়ি ভুড়ি বাইর করে ফেলাও, টাচ ফোন কি করবা? ফোন নাই তাই ভালো, কারণ পড়তাম না, ঘুম হতো না, ফুটবল খেলতে মাঠে যেতাম না, সবুজ দেখতাম না, আরো অনেক সুন্দর মুহূর্ত থেকে সরে যাব। আচ্ছা, তারপরে এতটুকু না? ওকে, না দেখেন দুইটা জিনিস ইম্পর্টেন্ট, যদি আমি খুব তাড়াহুড়া করে পড়লাম, আরো বুঝার দরকার ছিল আমার SMS-টা। সেটা হচ্ছে যে আপনার সবই মোটামুটি একটু তাল মিলিয়ে চলতে হবে, যেমন ধরেন শুধু ফোন নিয়ে, ফোনে ক্রিকেট ফুটবল খেললে তো হবে না, একটা শারীরিক পরিশ্রমের তো দরকার আছে, একটু ব্যায়ামের দরকার আছে, একটু দৌড়ঝাঁপের দরকার আছে, যেটা বর্তমান সময়ে হয়তোবা এই প্রযুক্তির কারণে, মোবাইলের হাতে হাতে থাকার কারণে সবাই ফ্রি ফায়ার এইগুলো নিয়ে ব্যস্ত। কেউ কিন্তু মানে যেই মানে একদম লাইভ যে খেলাটা, হ্যাঁ মাঠে যে খেলাটা, ওই খেলাটার ভিতরে অংশগ্রহণ করে না, তো সেক্ষেত্রে সেটাও কিন্তু খুব জরুরি। আবার শুধু সেটা নিয়ে পড়ে থাকবেন, আবার মানে কোনো ধরনের কোনো তথ্য আপনি জানবেন না, সেই ক্ষেত্রেও আপনি ব্যাকডেটেড হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনি আসলে সবগুলোই ব্যালেন্স করে চলতে হবে আপনি। এবং বাবা মা যেটা বলছেন অবশ্যই তারা ভেবে চিন্তে বলেন, তারপরে যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে না এটা হচ্ছে আরেকটা আমার দিক থেকে আরেকটা লজিক খুব ভালো, সেটা অবশ্যই বাবা মার সঙ্গে আলাপ করবেন, প্রতিদিন কথা বলবেন, প্রতিদিন তো কথা বলেনি, প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন, অনেক কিছু জানতে পারবেন। ভাইয়া একদিনে ভাইয়া একদিকে সি ড্রামা দেখছি, অন্যদিকে তোমাকে শুনছি, কেমনে সম্ভব? আমি একসাথে দুটা করতেই পারি না। যাই হোক, ভালো। আমি তারমিন, কালকের উত্তর হয়েছিল আমার, কালকে উত্তর আপনি কি দিয়েছিলেন? কালকে আপনার উত্তরটা হয়েছিল, তারমিনের উত্তর কি ছিল কালকে? প্রেম? না প্রেম হয় নাই তারমিন, উত্তর হয় নাই, উত্তর কালকে অন্যটা ছিল আর কি, ঝামেলা ছিল। আপনাকে কে বললো যে প্রেমে ঢুকার সহজ বের হওয়া কঠিন? অনেকে তো প্রেমে ঢুকে যত কঠিন ভাবে তার চেয়ে সহজভাবে বের হয়ে যায়, সো এটা আসলে উত্তরটা হয়নি। জানেন এই গরমে বাতাসে কতটা প্রয়োজন, ফ্যানের বাতাসও গরম লাগে, তবে প্রাকৃতিক বাতাসটা একদম অন্যরকম, বাইরে বেরোলে একটা হালকা বাতাস আসে, আমার একদম মনটাকে ছুঁয়ে গেল। আর বাগান আমার অনেক পছন্দ, কারণ এখানে অনেক গাছের সাথে সাক্ষাৎ হয় ও তারা বাতাসও দেয়, তাই না দাদাই? লিপ্তি বলছি, ইয়াস লিপ্তি। এবং এই যে আপনি একটা ভালোবাসার চোখ দিয়ে দেখেন এই যে বৃক্ষকে, এটা একটা বড় গুণ, এই জন্য এটা আমাদের সবার ভিতরেই থাকা উচিত, তাহলে দেখবেন যে আসলে আমাদের প্রকৃতিটা অনেক বেশি পরিমাণ সবুজ হবে, অনেক সুন্দর হবে। আচ্ছা রানী ভাইয়া, গরম শেষ, এখন সুন্দর মৃদু বাতাস বইছে, আমি আর আমার ছোট বোন সুমাইয়া বাইরে দাঁড়ায় দাঁড়ায় শুনছি। আচ্ছা, আমার আসলে দেখতে ইচ্ছা করে, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে যে বাইরে যে এনভায়রনমেন্টটা, আমার কোন বন্ধুর বাসার বাইরের এনভায়রনমেন্টটা কেমন, মানে এটা কি গাছপালা দ্বারা আবৃত, নাকি পিচ ঢালা পথ, নাকি মানে একেবারে মাটির রাস্তা, কোনটা সেটাই জানতে ইচ্ছা করে। আচ্ছা আচ্ছা ভাই, আপনার চক্করবক্ষ শো আর হবে না? অবশ্যই হবে, তবে সম্ভবত বাজেট কারণে আপনি হয়তোবা আমাকে সেদিন নাও পেতে পারেন আর কি, তারপরে থেকে পাবেন অবশ্য। নয় দশ সিফাত কি সিফাত সবার বস, হা হা হা, কেমন দিলাম সানিম রংপুর থেকে, সানিম ভালো ছিল।
ওকে, আরো কথাবার্তা আছে পড়বো, তবে এই মুহূর্তে একটা গানে চলে যাই, যে গানটা শুনবো সেটা হচ্ছে অর্ণব সুনিধি অ্যান্ড অদিতের সন্ধ্যা তারা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: Metro 9040.
1: Let's talk more music. Hot, hot music.
2: রাইট, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4, সিফাত আপনার সঙ্গে আছি এবং এটাই কিন্তু শেষ ঘন্টা, শেষ ঘন্টায় আপনাকে স্বাগত জানাচ্ছি। এর মধ্যে অঙ্কুরও আমাদের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন ধানমন্ডি থেকে। আপনাকে শুনছি, খুব কি ভালো নেই, দাঁতের ব্যথা শুরু হয়েছে, মনে হয় দাঁত ফেলে দিতে হবে। এটা কি ফেলে দিতে হবে, ডাক্তার কাছে যেতে হবে নাকি আমরা কোনো হেল্প করব, ঘুষি টুসি এই ধরনের কিছু? যাই হোক, দুষ্টামি করলাম। আপনি অবশ্যই ডক্টরের পরামর্শ নিন এবং দাঁতের ব্যথা, কানের ব্যথা, নাকের ব্যথা এগুলো আসলে খুব ভয়ঙ্কর হয় আর কি, এটা বুঝি আমি। তো আপনার সুস্থতা কামনা করছি অবশ্যই অঙ্কুর। এবং আরও আছেন একজন বন্ধু, তিনি বলেছেন, ভাইয়া আপনি কি ব্রাজিলের ফ্যান নাকি আর্জেন্টিনার ফ্যান? জিনিয়া জিজ্ঞেস করেছেন। আমি বেসিক্যালি আর্জেন্টিনার ফ্যান, কিন্তু আমি এন্টি ব্রাজিল না। আমি সব দলের খেলাই দেখি এবং সব প্লেয়ারের খেলাই আমার পছন্দ, স্পেশালি রোনাল্ডো, নেইমার যারা আছেন সবার খেলাই আমার ভালো লাগে। সো সেক্ষেত্রে কোনো মারামারি নাই আমার সাথে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করলেও আমি ফুটবল খেলাটা পছন্দ করি এবং দেখতে চাই। সো ওয়েট করছি কখন ওয়ার্ল্ড কাপটা শুরু হয়। আরও অনেক অনেক কথাবার্তা আছে, সেই কথাবার্তাগুলো পড়বো, বলবো। আর যারা লিখতে যাচ্ছেন এই মুহূর্তে, যারা টিউন করেছেন অবশ্যই লিখতে পারেন। 01841904904 এটা হচ্ছে আমাদের নম্বর, এবং ফেসবুক ফ্যান পেজও কিন্তু লিখতে পারেন কমেন্ট আকারে আপনার কথাগুলো, facebook.com/ilovedhakafm। এবং যেটা হচ্ছে কথা, গরমের পরে যেহেতু এখন সন্ধ্যা চলে আসলো, একটু ঠান্ডা ঠান্ডা তো ফিল পাবেনি, ঠান্ডায় থাকার চেষ্টা করবেন এবং বেশি বেশি করে পানি পান করবেন। যে গানটা এখন আপনার জন্য আমি প্লে করছি সেটা হচ্ছে ডিজে কেস ফিচারিং ডিজে সোনিকা, ডান্স উইথ ইউ। তো নাচানাচি করেন না, না থাক, এই গরমের মধ্যে এত নাচানাচি করার দরকার নেই। আপনি শুনতে থাকেন ঢাকা এফএম 90.4।

আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সুরে সুরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
0: স্যার আসবো
4: আসুন
0: জি স্যার স্যার ডেকেছেন স্যার
4: সামাদ সাহেব গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল
0: জি স্যার
4: সেটা কেন হলো না
0: না স্যার মানে স্যার
4: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি যদি সময় মতো কিছু না হয় অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস
4: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস কোনো সমাধান পাইনি স্যার
4: তাহলে কি এভাবেই চলবে
5: জি না আপনি চাইলে দ্রুত গতিতে চলবে শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd আম্বার আইটি আপনার ইচ্ছাই আমাদের সেবা দ্য সার্ভিস ইউ উইশ ফর

0: প্রায় সব কিছু স্লো, বাসলো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
7: আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছি আমরা, 8টা পর্যন্ত থাকবো বলেছিলাম, যাক আলহামদুলিল্লাহ শেষ ঘন্টায় আছি এবং বিদায় নেওয়ার জন্য তো আবার আসবোই। তার আগে অবশ্যই আমার বন্ধুদের সঙ্গে, মানে বন্ধুদের আরো কিছু কথাবার্তা তো আমরা বলবোই, যারা যারা আমাদেরকে আমাকে লিখেছেন। এবং নতুন করে বলবো যে আজকে আর এই মুহূর্তে আমাকে লেখার দরকার নেই, যাদেরটা আমি পেয়েছি তাদেরটাই পড়ার চেষ্টা করছি, শেষ করার চেষ্টা করছি পড়ে। আজকের ছবিটা দেখে আছে আমরা, এটা অহনার এই কথা আমরা পড়েছিলাম এবং হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আমাদের, হাই সিফু ভাইয়া, তুমি পচা, তুমি কি নামাজ টামে শো করো কেন, তুমি কি নামাজ পড়ো না? নামাজ তো পাঁচ ওয়াক্ত হয়, ওই পাঁচ ওয়াক্ত কি সবকিছু বন্ধ হয়ে যায়? অবশ্যই নামাজের সময় বন্ধ রাখতে হবে, কিন্তু যাদের যারা নামাজ পড়ি বা পড়ছি তারা কিন্তু অবশ্যই যথাসময় পড়বে, তারা কি এখানে এসে পড়বে? তাই না? তারা যাদের মসজিদে, বাসায়, যে যে জায়গায় পড়বে। সো বিষয়টা কিন্তু এমন না যে না ফাইন নামাজের সময় এখন নামাজ পড়া হচ্ছে না অথবা এইটার জন্য হচ্ছে না, এটা এরকম না বিষয়টা। তো আপনি মনে একটু বেশি গভীর চিন্তা করে ফেলেছেন আসলে। অবশ্যই যার যার ধর্ম অনুযায়ী তার তার প্রার্থনা করা উচিত এবং আমাদের নামাজের সময় অবশ্যই নামাজটা পড়া উচিত এবং পাঁচ ওয়াক্ত নামাজ এই সময়ের ভিতরে সব কাজই হয়, শুধু ওই নামাজের ভিতরে নামাজের সময়টাতে নামাজটা অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে মূল কথা। ঠিক আছে, তো আপনি যেভাবে বলছেন আমার মনে হয় আপনি আমাকে ফলো করছেন, আমাকে দেখছেন ক্যামেরা দিয়ে আমি কোথায় কোথায় যাচ্ছি, কি করছি না করছি। সো যেহেতু জানেন না, আমার মনে হয় না যে এটা সঠিক। এনিওয়ে, এটা আমাদের কোন বন্ধু ছিল? জান্নাত, আমাদের জান্নাত বন্ধু ছিল। ওকে, প্রিয় গুরু, আপনার বরাবর লিখছে, আচ্ছা আমাদের গুরুকে লিখেছেন মনে হয়। ওকে, ঠিক আছে, আমি অবশ্যই এইটা যিনি আর কি এটার সাথে দায়িত্বে আছেন এটার, তার কাছে অবশ্যই আমি পৌঁছে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ, রাসেল সম্ভবত তিনি। আর এদিকে SMS এ আছেন যে যে বন্ধু পড়ি একটু আমরা, ইউসুফ বিক্রমপুর থেকে, বাহ, বহুদিন পরে কি মানে মাঝে মাঝেই দেখি, আগে নিয়মিত দেখতাম। লিখেছেন, আমাদের এখানে গরুর গোস্ত খেতে যে দুজন মারা গেছে, আমার বন্ধুরা, তোমরা সাবধানে খেও। এটা কিন্তু একটা ভালো আপনি ইনফরমেশন দিয়েছেন, অবশ্যই অনেক মানে কষ্ট লাগছে, কিন্তু এই যে এই কথাটা মনে করিয়ে দিলেন। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে একে তো গরম, তার মধ্যে হচ্ছে যদি আপনি এই যে কোরবানির গরুর গোস্ত খান বা মানে গোস্ত খেতে আমি না করছি না, কিন্তু আমি বলছি যে গরমে নিজের নিজে কতটুকু আসলে এই গরমটা সহ্য করতে পারবেন সেটার উপর বেস করে আপনি আসলে খাবারটা খাবেন। কারণ গরমে এই এইসব গরমের দিনে আপনি আপনার খাবারের উপর বেস করে কিন্তু আপনার শরীরের টেম্পারেচার অনেক আপডাউন করবে, তো এদিকে একটু খেয়াল রাখতে হবে। ভাইয়া আমার SMS কেন কি আকরিমা বলছি, বুঝছি ভাইয়া আপনার কি অবনতি হচ্ছে আর রিদম ভাইয়ের উন্নতি, কারণ আপনি আমার SMS পড়েন না এখন ভাট পরে থাকার। বেসিক্যালি কি বন্ধু, SMS পড়ার জন্যই না, আমরা চাই হচ্ছে যে আমাদের যে এই যে আপনারা এত ব্রিলিয়েন্ট মানুষগুলো আছেন, এই ব্রিলিয়েন্ট মানুষগুলো বিভিন্ন মজার কথা লিখেন, আমাদের প্লে লিস্টটা উপভোগ করেন, সাজেশন দেন, এটা বিষয়টা এমন না যে না কেমন আছো, ভালো আছি, এই কথাটা পড়ার জন্যই আসলে সবাই ভালো খারাপ, বিষয়টা কিন্তু এমন না মোটেও আকরিমা। সো রিদম পড়ছে, দেখবেন রিদমে আবার পড়ছে না, তো এটা আসলে হয়, আমি অনেক সময় পড়ি আবার অনেক সময় পড়তে পারি না, সব কিছু মিলিয়ে। তো আশা করি ব্যাপারগুলো বুঝবেন। ভাই আমার SMS কেন উপরে যাইতে দেন, মাঝখানে রাখতে পারেন না আকরিমা? না আকরিমা পারি না আসলে, এটা সম্ভব না। সালিহুল লিখেছেন, ভালো থাকবেন ভাই, বিদায় নিলেন আজকে। ওকে সালিহুল, আপনিও ভালো থাকবেন বন্ধু। আচ্ছা, আজকে আমার বড় বোন মেজ বোন এসেছে, বড় আপু রান্না করেছেন, ঘরে সবাই একসাথে দুপুরের খাবার খেয়েছি, বাহ, তারপর গল্প হাসাহাসি, কি যে ভালো দিন কেটেছে বুঝছো তোমা তোমা। আসলে এইটা আসলে অনেক আপনার সাথে আসলে অনেক ঘটনা মিলে যায় আসলে, আর এটা আমার মনে হয় ম্যাক্সিমাম বাসার ভিতরেই হয়, যে এই যে বয়সের সাথে সাথে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এক একজন এক একটা দায়িত্ব যোগ, আর যারা মেয়েরা আছেন তাদের বিয়ে হয়ে যায়, তারা মানে শ্বশুর বাড়ি চলে যান, তারপরে যখন সবাই আবার একসাথে আসে, এটা ভাই বোন হোক, ফুফু, চাচি, মানে মানে খালা, যারাই হোক না কেন, মানে একটা অন্যরকম একটা মজা হয় যখন গেট টুগেদার হয়। অনেক ধন্যবাদ তোমা শেয়ার করার জন্য। আরো আছেন আমাদের সঙ্গে, রবিবার তোমাকে শুনতে পারবো না কারণ মাদ্রাসে থাকতে হবে, উমায়না। ওকে উমায়না, নো প্রবলেম, বাকিগুলো তো জয়েন করবেন, সমস্যা কি। আরে আমাদের বুশরা আফরাইমকে পাওয়া গেছে, আচ্ছা, সাইনবোর্ড ডানগঞ্জ। আসসালামু আলাইকুম ও ভাইয়া, কেমন আছো তুমি, লাঞ্চ করেছো? ভাইয়া এতদিন তোমার সাথে জয়েন হতে পারি নাই, এটা এর জন্য মিস দিব না। জানো ভাইয়া, লাউড স্পিকার দিয়ে শুনতে শুনতে ব্যাডমিন্টন খেলা দেখছি, বাবা, আমাদের বাড়ির বড় আঙ্কেলরা, দাদা ও তার বন্ধুরা সবাই মিলে খেলছে, বাহ চমৎকার, আমার দেখতে খুব ভালো লাগছে, থাকবো তোমার সাথে পুরোটা সময়। থ্যাংক ইউ বুশরা, এবং আমার শুনেও খুব ভালো লাগছে, এটা দেখতেও অনেক মজা লাগে কিন্তু, এই যে যখন সিনিয়ররা খেলেন, এবং নিজেদের খেলতেও ভালো লাগে কিন্তু সিনিয়ররা যখন খেলেন তখন আরো বেশি ভালো লাগে, যে এই মানুষগুলোকে সবসময় দেখি আমাদেরকে শাসন করে, তারা কত সুন্দর খেলা খেলছে, ঠিক আছে, ভালো লাগে ব্যাপারটা, কিছু বুঝেও বোঝা যায় না, তবে সিফু দাদাকে বললে আমার মাথা মনে হয় কাজ করে। মাঝে সত্যি মাথা খারাপ ছিল, এখন সেটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। আফরিন আফরিন, বয়সের সময়, বয়সের সাথে সাথে মানুষের চিন্তা ভাবনা, মানুষের কোন একটা কিছুকে সমাধান করার ইচ্ছা চেষ্টা, সেগুলো কিন্তু পরিবর্তিত হয়। এই জন্যই বলে যে সময় নাও, সময় নাও, একটু অভিজ্ঞতা অর্জন করো, অথবা একটু সময় নাও, একটু বড় হও, এটা কিন্তু এই জন্যই বলে। যেমন ধরেন আপনি স্কুল লাইফে আপনি যেটা দেখে অনেক বেশি এক্সাইটেড হবেন, আপনি ভার্সিটি লাইফে সেম জিনিস দেখে এক্সাইটেড হবেন না, ঠিক আছে, মানে কোনো, আমি বলছি কোনো পণ্য বা কোনো জায়গা, এই ধরনের কোনো কিছু যেটা আপনি প্রথমবার দেখবেন সেটা নিয়ে এক্সাইটমেন্ট অনেক থাকবে, কিন্তু সেটা যখন দুই তিনবার চারবার পাঁচবার দেখতে যাবেন তখন কিন্তু ওই প্রথমবারের মতো এক্সাইটমেন্ট কিন্তু আর কাজ করবে না, ঠিক আছে। সো আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন, আপনার চিন্তাধারাও কিন্তু আস্তে আস্তে করে মানে চেঞ্জ হতে থাকবে, ম্যাচিউর হতে থাকবে, যদি আপনি চান আর কি। সিবাদ ভাই আবারও আমার SMS পড়লেন না, আমি সিয়াম, আমি খুব মন খারাপ করেছি, আমার জন্য যারা যারা সংটা প্লে করে, এই জন্যই মনে হয় পড়া হয়নি আপনার SMS-টি, কারণ এই পর্যন্ত মানে অনেকবার বলেছি যে রিকোয়েস্টে গান সুর প্লে করা যায় না, সো তারপরে যেটা যায় না সেটা আমি পরে কি করবো বলেন। আচ্ছা হালিমা রংপুর থেকে, ভাইয়া যখন বললাম FM শোনা যাচ্ছে না তখন FM এ গান বেজে উঠলো, এখন শোনা যাচ্ছে, ওকে হালিমা, যাক ভালো লাগলো, যদিও আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিব আমি। আচ্ছা শারমিন আক্তার আছেন, কি মুবারিকা, সুন্দর করে নাম ডাকার জন্য ধন্যবাদ শারমিন আক্তার মুবারিকা, সুন্দর নাম, সুন্দর নাম তো সুন্দর করে ডাকবো, আমি এ পর্যন্ত যতগুলো বন্ধুকে পেয়েছি সবার নামই অনেক সুন্দর। আচ্ছা কিছু একদমই ডিফারেন্ট নাম পেয়েছি। আচ্ছা জানো সিফাত ভাই, আমাদের বাড়ি সিলেটে সুরমা নদীর পাশে, তাই বারান্দায় একা একা বসে আপনাকে শুনছি, আর চাঁদের আলো নদীর পানিতে পড়ায়, নদীর পানি না, আজকে আমাকে পুরাপুরি বুঝছি সিনেমেটিক ফিলে নিয়ে যাচ্ছে আমার বন্ধুরা, সাথে একটু একটু বাতাসও বইছে, খুব ভালো লাগছে, পথঘাট মাটি দিয়ে তৈরি, লাকি খান, আহা হা লাকি খান, থ্যাংক ইউ তোমা, থ্যাংক ইউ, তারপরে আমাদের ওই যে বুশরা, থ্যাংক ইউ, এত সুন্দর সুন্দর স্মৃতি কথাবার্তা শেয়ার করার জন্য। এই বন্ধুরা বাকি বন্ধুরাও দেখতে পারেন যে আসলে অনেক কথা থাকে আমাদের, সেই কথাগুলো শেয়ার করা হয় না কখনো, সেই কথাগুলো শেয়ার করতে পারেন, কেমন আছি, ভালো আছি, খেয়েছেন কিনা, এগুলো তো আমরা প্রথম ঘন্টায় বলেছি, তো তারপরে আবার দেখা গেছে এবার নতুন নতুন কথা হোক। আচ্ছা আজকে দেরি হয়ে গেল, দুঃখিত ভাইয়া তানিয়া, তানিয়া দেরি মানে একদম শেষ পর্যায়ে আসছেন, এনিওয়ে সমস্যা নেই, বাকি গানগুলো উপভোগ করতে থাকেন, আমারই একটা গান প্লে মানে প্লে লিস্টে আছে, তো প্লে করে দিলাম, শিহরণ বাই মি মানে মিনহাজ সিফাত, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

বিদায়ের সময় হয়ে গেছে, সিফাতকে বিদায় নিতে হবে ঢাকা মেট্রো 9040 থেকে। আজকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে এতটা সময় থাকার জন্য, এবং আশা করছি যে আপনার কাছে প্লে লিস্ট অনেক ভালো লেগেছে। অনেকে অবশ্য লিখেছেন, তো আমি যেতে যেতে কিছু কথাবার্তা একটু পড়ে নিই। সিফাত ভাইয়া, অমান ইশা প্রোগ্রাম প্রোগ্রামে আপনি কি আপনার নিজের কোনো হরর স্টোরি বলেছেন? লাকি খান, না লাকি খান এখনো তো বলি নাই, আমি আসলে মাঝখানে একবার চিন্তা করেছিলাম, পরে দেখলাম যে আমার জীবনে অনেক ঘটনাই আছে এরকম হরর, মানে প্রতি মুহূর্তে আমার কাছে হরর মনে হয়, কিন্তু ওগুলো আপনাদের কাছে ফানি মনে হবে। সো আবার বেশ অনেক হরর ঘটনা আমার কাছে ফানি মনে হয়, তো আমার জন্য এটা আগে ডিসাইড করাটা টাফ। তো আপনারা শুনছেন স্টোরি, আগে শুনতে থাকেন, এইবার রমানিশা যেটা সেটাও শুনবেন মনোযোগ দিয়ে, ভালো লাগবে আশা করি। সামনে যখন আমার মনে পড়বে যে না কনক্রিট কোনো ভূতের কাহিনী একদম পুরোপুরি, আমার একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি স্বপ্ন দেখার পরে সেই স্বপ্নটা খুব সুন্দর গুছিয়ে বলার মতো অবস্থা আমার থাকে না, মনে থাকে না, ঘুম থেকে উঠার সাথে সাথে মনে থাকে তারপর ভুলে যাই। তো ভূতের গল্পগুলো যেরকম হয়, আমি আসলে ওই কি বলে এটাকে, এরকম কি বলে প্যারানর্মাল টাইপের তো অনেক কিছু চোখে পড়েছে, বাট সেটাকে গুছিয়ে আবার একটা জায়গায় নিয়ে আসা, এটা আমার জন্য এখন এই মুহূর্তে সবকিছুর মাঝখানে একটু টাফ। তারপরে যদি ভূতের গল্প মাথায় আসে বা আমার বলার মতো অবস্থা থাকে অবশ্যই আমি শেয়ার করব। ভাইয়া, গান কি আপনি সুর দেন লিখেন? সুন্দর আকলিমা, হ্যাঁ আকলিমা, যেই গানটা আপনি শুনলেন শিহরণ, এটা আমার লেখা সুর, আমার মিউজিক। ম্যাক্সিমাম গানই আমার, যতগুলো এই পর্যন্ত গান বের হয়েছে ম্যাক্সিমাম গানই আমার লেখা সুর করা এবং মিউজিক করা, এবং এর বাইরে অন্যান্য লিরিসিস্টের গানও আমি করেছি, মিউজিক কম্পোজারের সাথেও কাজ করেছি, কিন্তু সেটা খুব কম। আচ্ছা ভাই কেমন আছো? একবারই শেষ পর্যায়ে যুক্ত হলাম, এই জন্য দুঃখিত। নবাব, নবাব, নবাবের তো একটু লেট হবে, নামই তো নবাব, যাক ব্যাপার না, আগামী দিন আগামী সপ্তাহে আবার জয়েন করে ফেলবেন। সিফু দাদা, সব মিলিয়ে আবার ভালো হওয়ার চেষ্টা করছি, চেষ্টা করছি বাবা মার আশা পূরণের, দাদা দোয়া করবেন, ভালো থাকবেন দাদা, আলবিদা আফরিন। ওকে আলবিদা, অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আফরিনের জন্য। আচ্ছা আমাদের সঙ্গে, আচ্ছা মনটা খারাপ ছিল, আপনার গান শুনে মনটা ভালো হলো, আহা হা, থ্যাংক ইউ, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। আচ্ছা ভাইয়া, আমার একটা সমস্যা হয়েছে, তবে আজকে বলবো না, রবিবার বলবো। এই সমস্যাটা কি, সমস্যা একটু আলাদা, তানিয়া, তানিয়া রবিবার, এই রবিবারেরটা আসলে আমি কনফার্ম বলতে পারছি না, যদি সুযোগ পাই অবশ্যই আমি যুক্ত হয়ে যাব। আচ্ছা আমাদের বুসা লিখেছেন সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, বুসা আফ্রাহিম, থ্যাংক ইউ। জানো ভাইয়া, তারা খেলে বাট আমাকে নেয় না, আমি নাকি তাদের সাথে পারবো না, না এইখানে কিন্তু কথা সত্যি। আচ্ছা জানো, আমার বাবা আর আঙ্কেলরা সবার চেয়ে বেশি দুষ্টামি করে, একেবারে ছোট বাবুদের মতো, ভেরি গুড, তাদের দুষ্টামি দেখতে আমার ভালোই লাগে। ভাই আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। ওকে বুসা আফ্রাহিম, ভালো থাকবেন, আর এই দুষ্টামি থাকা উচিত, বয়স যেটাই হোক না কেন মনে তারুণ্য থাকতে হবে, তাহলেই আপনি সবসময় ভালো থাকবেন, আর আমরা এটাই চাই আপনার মনে সবসময় ভালোবাসা, মানে কি বলে এটাকে, চির সবুজ থাকুক আপনার বাবার মনে, আপনার মনে, সবার মনে। এদিকে যদি আরেকটা কথা আছে, এটা কি রাগ করলে, রাগ করো না প্লিজ, আমি আসলে, আরে ধুর জান্নাত, রাগ করি নাই আমি, আপনাকে বুঝাই বললাম, আপনি আবার রাগ করলেন কেন, কষ্ট পাচ্ছেন কেন, এই ধরনের কোনো কিছু না, আমরা তো সবাই অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করি না, তো অনেক কিছু আমি নিজে শিখি, যেটা আমি জানি না সেটা আমি আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করি, আমি চেষ্টা করি আমার দিক থেকে আমার কোনো কথা শেয়ার করার জন্য, যেটা সেটা যদি কোনো ফ্রেন্ডের উপকারে আসে সেটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। সো এগুলো নিয়ে মন খারাপ বা স্যাড হওয়ার কোনো কিছু নাই, আমরা আড্ডা দিচ্ছি, আড্ডার ভিতরে অনেক ধরনের কথাবার্তা হয় আমাদের, আর আমাদের আড্ডা সবসময় জোস হয়, তার মধ্যে আপনি একজন জোস পারসন। সো থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা ছিলেন আমার সঙ্গে, আশা করি আগামী সপ্তাহে আবারও কথা হবে, এবং যেই গরম পড়েছে বেশি বেশি করে পানি পান করুন, বিশুদ্ধ পানি, এবং বিনা প্রয়োজনে বা অহেতুকি বাইরে ঘোরাফেরা থেকে একটু বিরত থাকুন, ঠান্ডা জায়গায় থাকার চেষ্টা করুন, ঠান্ডা মানে হচ্ছে এসির নিচেই যে থাকতে হবে বিষয়টা এমন না, আপনার ঘরে আপনার বাড়িতে এমন অনেক জায়গা আছে যেখানে ঠান্ডা আছে, ফ্রিজ না কিন্তু আবার, মানে থাকে না অনেক ঘর থাকে এরকম ঠান্ডা, তো তুলনামূলক ঠান্ডা যেটা সেখানে থাকার চেষ্টা করেন, এবং বিনা প্রয়োজনে এই লাফালাফি দৌড়াদৌড়ি রাস্তাঘাটে ঘোরা এগুলো একটু বন্ধ করেন, ঠিক আছে, বেশি বেশি করে পানি পান করেন, গরমটা যাক, তারপর আবার আমরা বৃষ্টি নিয়ে কথা বলবো, বৃষ্টিতে ভিজবো, ঠিক আছে। যেতে যেতে যে গানটা প্লে করে যাচ্ছি, আরফান মৃধা শিবলুর সাদা কালা, এই গানটা সুন্দর সুন্দর বিদায় নিচ্ছি। বন্ধু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
3: এই লন। আপনার
2: শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: থাকায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। 9.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহবুবা চৌধুরী। শুরুতে শিরোনাম, প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধি দলের সাক্ষাৎ, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্য সমন্বয়ে খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে শেষ হল আত্মপক্ষ সমর্থন, আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানি অন্তত 21। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঋতুপর্ণা ও সাগরিকার গোলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশের মেয়েরা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোম্পানির একটি প্রতিনিধি দল। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকাতো সাতো প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিৎসুই অ্যান্ড কোম্পানি বৈশ্বিক পর্যায়ে লজিস্টিক্স, অবকাঠামো, ধাতু, জ্বালানি ও খাদ্য বাণিজ্য সহ বিভিন্ন খাতে কার্যক্রম পরিচালনা করে। বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলকে জানানো হয় বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব নীতি অনুসরণ করছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করতে সরকারের বিভিন্ন সংস্থার সেবা ওয়ান স্টপ সার্ভিসের আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। এর ফলে বিনিয়োগ কার্যক্রম দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে। এ সময় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর মোহাম্মদ শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। ঢাকা নারায়ণগঞ্জ ড্যামরা DND বাঁধ বিষয়ক এক সভা আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করেন। বৈঠকে DND বাঁধ এলাকার দীর্ঘমেয়াদী জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, DND বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়ে গেছে। পানি সম্পদ মন্ত্রী বলেন, 2016 সালে এই সংক্রান্ত একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল এবং সেটি 2024 সালে শেষ হয়। তবে দুর্ভাগ্যবশত প্রকল্পের সুফল এখন পর্যন্ত সাধারণ মানুষ খুব একটা পায়নি। পানি সম্পদ মন্ত্রণালয় সমাপ্ত করা প্রজেক্টটি আগামী 2 সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতে সাইপ্রাস যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। আজ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে। অর্থ পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের প্রতিটি নাগরিকের কথা মাথায় রেখে জাতীয় সংসদে 11 জুন আগামী অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবে। আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, জাতীয় বাজেটের বিপুল পরিমাণ অর্থ ঋণের সুদ পরিশোধে ব্যয় হচ্ছে, তাই ভবিষ্যতে দেশ যাতে ঋণের ফাঁদে না পড়ে সেজন্য সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ জ্বালানি নিয়ন্ত্রণ কমিশন বিইআরসি ভর্তুকি হ্রাসে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করেছে। খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম 9.11 টাকা থেকে 10.63 টাকা এবং পাইকারি পর্যায়ে 7 টাকা থেকে 8.39 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রাজধানীতে বিইআরসি সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% এবং পাইকারি পর্যায়ে 19.85% বাড়ানো হয়েছে। বিইআরসি চেয়ারম্যান বলেন, চলতি মাসে পরিশোধযোগ্য বিদ্যুৎ বিলের ক্ষেত্রেই নতুন মূল্য কার্যকর হবে। তিনি বলেন, বিদ্যুতের দাম বাড়লেও ডিমান্ড চার্জ অপরিবর্তিত থাকবে। জালাল আহমেদ আরও জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রতি বছর 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যার চাঞ্চল্যকর মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। আজ আসামিদের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে। আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: বুধবার বেলা 11:11 ট্রাইব্যুনালের বিচারক মাসুর সালেকিন ফৌজদারি কার্যবিধির 342 ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের কার্যক্রম শুরু করেন। তিনি রামিসা হত্যা মামলার দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ও সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। এরপর আসামিদের কাছে ব্যাখ্যা চাইলে সোহেল রানা নিজেকে অপরাধী হিসেবে স্বীকার করে নিয়ে আদালতের কাছে ক্ষমা চান। একই সাথে নিজের শাস্তির সাথে ডলার নামে আরেকজনের নাম উল্লেখ করেও তারও শাস্তি দাবি করেন। আর সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করেন। তাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী না থাকায় বিচারের ধারাবাহিকতায় ট্রাইব্যুনাল বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন বলে জানিয়েছেন বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু।
3: উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন, আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। মোহাম্মদ সোহেল রানা বলেছেন যে আমি নির্দোষ, তারপরে উনি বলেছেন আমি দোষী, আমি মাপ চাই, এর সাথে আরেকজনের নাম বলেছেন ডলার। কিন্তু আমরা আগেই বলেছি যে রেকর্ড বহির্ভূত কোন ব্যক্তির নাম যদি কোনো আসামি বলেন সেইটা আসলে আদালতের প্রসিডিং এ বিবেচনাযোগ্য বিষয় না।
2: আর আদালতে সোহেল রানা ক্ষমা চেয়েছেন বলে জানান রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুসা কলিমুল্লাহ।
4: আসামি সোহেল রানা বিজ্ঞ আদালতে বলেছেন, মাননীয় আদালত আমি ভুল করেছি, আমাকে মাফ করেন। তার পক্ষে কোনো সাফাই সাক্ষী নাই, বিদেশি সাফাই সাক্ষী দিবে না।
2: আগামী সপ্তাহে এই মামলার রায় হতে পারে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: জাতিসংঘ সাধারণ পরিষদ ইউএনজি এর 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, পররাষ্ট্র মন্ত্রীবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। তারা এই বিজয়কে বাংলাদেশের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা এবং বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও সংস্থা ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে। আরো শুনুন প্রতিবেদনে।
5: মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান 99 ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন 91 ভোট। ভোটাভুটি শেষে জাতিসংঘের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খলিলুর রহমানের নাম ঘোষণা করা হলে তুমুল করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
6: Of Bangladesh has been elected President of the General Assembly at its 81st session.
5: এ সময় সদর দপ্তরে দেয়া ভাষণে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান খলিলুর রহমান। তিনি বলেন, বর্তমানে জাতিসংঘ নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সমস্যাকে মোকাবিলা করে ইউএনজি এর কার্যক্রমকে শক্তিশালী করতে তিনি কাজ করে যাবেন।
7: Taken together, these challenges tend to undermine the public trust and confidence in the ability of our organization to deliver its promises, and this is a challenge that I will confront together with all of you.
5: এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। এই জয়ের মধ্য দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে 40 বছর পর দ্বিতীয়বারের মতো বসছেন বাংলাদেশের প্রতিনিধি। এর আগে 1986 সালে জাতিসংঘের সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, এই অর্জন বিশ্ব মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ পি বিক্রম। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় জড়িত অপরাধী কোনো ছাড় পাবে না। তিনি আজ সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী 6 মাসের মধ্যে 200 শয্যাবিশিষ্ট 5টি বিশ্বসাহিত্য শিশু হাসপাতাল খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী বিভাগে ও বৃহত্তর কুমিল্লায় নির্মাণ করা হবে, যার প্রতিটিতে 1টি করে ICU থাকবে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দেশের মাতৃস্বাস্থ্য ও নারী চিকিৎসায় বড় উদ্যোগের কথা জানিয়ে বলেন, চীন বাংলাদেশ যৌথ উদ্যোগে দেশের 5টি বৃহৎ শহরে বা শহর সংলগ্ন উন্মুক্ত স্থানে 1000 শয্যাবিশিষ্ট 5টি আধুনিক ও দৃষ্টিনন্দন হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, এগুলো হবে সম্পূর্ণ নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। চলতি অর্থ বছরের মধ্যে এই হাসপাতালগুলোর নির্মাণ কাজ শুরু হবে বলেও আশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গুর ভেরিয়েন্টের উপর নির্ভর করে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, হাম এবং ডেঙ্গু এই রোগ দুটির প্রতিরোধে কাজ করা হচ্ছে। ডেঙ্গু রোগীদের জন্য প্রতিটি প্রাইভেট হাসপাতালে 10% বেড বরাদ্দ থাকবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে রওশন কবির। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র 3 মাসের মধ্যেই সরকার প্রত্যেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনের পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ ঠাকুরগাঁও জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনায় একথা বলেন। উল্লেখ্য, গত মাসের 7 তারিখ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির এক সভায় সরকার রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে গঠনের অনুমোদন দেওয়ায় আজ এই গণসংবর্ধনার আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইতোমধ্যেই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালু, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং ইপিজেড নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে সরকার তার সবগুলো নির্বাচনী প্রতিশ্রুতি পালনের বাস্তব পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে, এদের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে হাম উপসর্গে আরো 7 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকবে। ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে প্রচণ্ড গরমে ভোগান্তিতে পড়েছেন রাজধানীর খেটে খাওয়া মানুষ। আরো শুনুন প্রতিবেদনে।
9: বৃষ্টির দেখা নেই, তীব্র রোদ, 37 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা। প্রচণ্ড গরমে রাজধানীতে জনজীবনে হাসফাস অবস্থা বিরাজ করছে। গরম আর ঘামে নগর জীবনে নেমে এসেছে অস্বস্তি ও ক্লান্তি। এ অবস্থায় বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শুধু শ্রমজীবী নয়, সব শ্রেণী পেশার মানুষেরই গরমের অস্বস্তিতে পড়েছেন। গণপরিবহনের ভিড়ের মধ্যে গরম আরো অসহনীয় হয়ে উঠছে। প্রচণ্ড গরম নিয়ে সাধারণ খেটে খাওয়া মানুষ, পথচারী তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এদিকে গরমে রাস্তায় ফুটপাতে ঠান্ডা শরবত বিক্রি বেড়েছে। লেবুর শরবত, আখের রসের দোকানে তৃষ্ণার্ত মানুষের ভিড় বেড়েছে। শরবত বিক্রেতারা জানান,
10: তাপমাত্রা অনেক বেশি তো মানুষ ক্লান্ত হয়ে যেতেছে, এজন্য আখের শরবত অনেক উপকারী, খাইতেছে সবাই।
9: তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আপাতত তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম। এছাড়াও চলতি মাসে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলেও তিনি জানান।
11: এখন কিন্তু 36.5 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে বাংলাদেশের তাপমাত্রা বিরাজমান, অর্থাৎ স্বাভাবিক অপেক্ষা ইতিমধ্যে তাপমাত্রা 1-6 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে, এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রে 1-2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু বেশি আছে।
9: একই সঙ্গে সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরো কিছু এলাকায় বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও তিনি জানান।
11: গ্লোবাল ওয়ার্মিং কে প্রতিনিধিত্ব করে, অর্থাৎ যে বছরগুলোতে এলনিনো সক্রিয় বা শক্তিশালী অবস্থায় থাকে সেই বছর পৃথিবীতে একটু গরম বেশি পড়ে।
9: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
8: এবারে আন্তর্জাতিক সংবাদ। কুয়েত জানিয়েছে, তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত ছাড়াও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের বিপ্লবী গার্ডের মতে, যুক্তরাষ্ট্রকে সমুচিত শিক্ষা দিতে তারা কুয়েত ও বাহরাইনের ওপর প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায়। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানায়, তারা ইরানের কেশম দ্বীপে আত্মরক্ষামূলক হামলা চালিয়ে একাধিক ইরানি ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহত করেছে। যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে আলোচনা থমকে গেছে এমন খবরের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আলোচনা চলমান রয়েছে। এদিকে উপসাগরীয় সহযোগিতা পরিষদ, জিসিসি সদস্য রাষ্ট্র বাহরাইন ও কুয়েতের বিরুদ্ধে ইরানের চলমান আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইওয়ি বলেন, বেসামরিক স্থাপনার উপর ইরানের কাপুরুষোচিত হামলা উত্তেজনা বৃদ্ধি ও নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি করেছে যা বিপজ্জনক। ভারতের নতুন দিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে আজ অগ্নিকাণ্ডে অন্তত 21 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতসহ 40 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। 5-তলা ভবনটির বেসমেন্টে অবস্থিত ফ্লোরিশ স্টে হোটেলের রেস্তোরাঁয় এই অগ্নিকাণ্ড ঘটে। আগুন পরে পাশের হোটেলেও ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যম জানায়, নিহতদের অনেকেই বিদেশি, যাদের মধ্যে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক ছিলেন। এরা চিকিৎসার জন্য অথবা চিকিৎসাধীন আত্মীয়দের সঙ্গ দিতে ভারতে এসেছিলেন। খেলার খবর, ফুটবল। নেপালকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ ভারতের গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ 2-1 গোলে নেপালকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। আরো শুনুন প্রতিবেদনে।
13: ভারতের গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলার বাঘিনীরা আরেকবার ইতিহাস রচনা করলেন। নেপালকে 2-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে যেন কবিতার ছন্দে মাঠ কাঁপিয়ে দিলেন বাংলার বাঘিনীরা। ম্যাচের শুরু থেকে ছিল তীব্র লড়াই, আক্রমণ পাল্টা আক্রমণের দ্বৈরথ। ম্যাচের 22 মিনিটেই এগিয়ে যায় নেপাল। দীপাশাহীর কর্নার থেকে গীতা রানা দলের পক্ষে নিয়ে নেন প্রথম গোল। নেপাল এগিয়ে যায় 1-0, কিন্তু বাংলার বাঘিনীরা মাথা নত করেননি। প্রথমার্ধের শেষ দিকে সমতা ফেরান ঋতুপর্ণা চাকমা। একটি দারুণ আক্রমণে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে 1-1 সমতায় ফেরান এই বাঘিনী।
14: এবং ঋতুপর্ণা সেই অলিম্পিক গোল, যেই গোল আপনি একবার নয় দুইবার নয় শত শতবার দেখতে চাইবেন।
13: দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য ঝুলছিল, নেপালও চাপ তৈরি করছিল সমতা ভেঙে এগিয়ে যাওয়ার, কিন্তু শেষ মুহূর্তে নেপালের স্বপ্ন ভাঙল শামসুন নাহারের বুদ্ধিদীপ্ত পাস আর সাগরিকার সেই ঐতিহাসিক ছোঁয়া। গোয়ার মাঠে রূপকথা লিখে আরো একবার সাফের ফাইনালে লাল সবুজের বাংলাদেশ। এ যেন সাহিত্যের মহাকাব্য, পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অদম্য সাহস, বল পায়ে ছুটে চলা অপরাজেয় বাঘিনীদের গল্প। গত 2 আসরের মতো আজও চেনা 2-1 ব্যবধানে নেপালকে হারিয়ে ফাইনালের টিকিট ছিনিয়ে নিল লাল সবুজের দল। ম্যাচ সেরা হয়েছেন ঋতুপর্ণা। এই জয় শুধু একটা সেমিফাইনালের ফল নয়, এটা দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলে বাংলাদেশের আধিপত্যের ঘোষণা। পায়ের জাদু, হৃদয়ের আগুন আর অদম্য যোদ্ধা মনোভাবে বাংলার বাঘিনীরা প্রমাণ করেছে বাংলাদেশ মানে লড়াই, বাংলাদেশ মানে জয়ের নাম। আগামী 6 জুন ফাইনালে প্রতিপক্ষ ভারত অথবা ভুটান, কিন্তু লাল সবুজ শিবিরের লক্ষ্য একটাই, হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
8: সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা। আসন্ন বাজেটে সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলে জানালেন অর্থমন্ত্রী। বিদ্যুতের মূল্যে সমন্বয়, খুচরা পর্যায়ে প্রতি কিলোওয়াটের দাম 10.63 টাকা। শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার ট্রাইব্যুনালে শেষ হল আত্মপক্ষ সমর্থন, আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন। ভারতের নয়াদিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানি অন্তত 21। এবং সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ঋতুপর্ণা ও সাগরিকার গোলে টানা তৃতীয়বারের মতো ফাইনালে বাংলাদেশের মেয়েরা। খবর শেষ হলো।
15: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
16: শুনছেন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Condition Bender Gun Shuroon. Ben Bissen.
1: Hey Doc, 조리에 잡으면 제네오 부르라
0: প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: destination, act station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: করুন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড।
1: Activate refreshing mode and enjoy the moment. Listen, Dhaka Metro 9040. Let's talk more music. How is music?
2: Tuesday to Wednesday from 5 p.m.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কে?
4: রবি ও সাফির সাথে প্রতি শুক্রবার রাত 11টায় ঢাকা FM।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

আমার দুমুঠো চাল ছিল, রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে।

0: পাহাড়ে।
1: আহা, পাহাড়ে যাবো কে কইছে রে?
2: তোর আরে লেট মিমো আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো?
4: এই চলে এসেছে
3: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Nation, Act Station.

0: ভাঙতে চায় প্রেমিকে।
1: টাইম চেক, এখন সময় রাত 2টা।

0: Taka FM 90.4
1: সারাদেশে
0: সবার সাথে।
2: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম

0: আছে।
1: কই?
0: ঢাকা এফএম টিউন করেন,
1: তারপর
0: পাবেন
1: কি?
0: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
4: ঢাকা এফএম 90.4।